আকাশবাণী আগরতলা, শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার অর্থাৎ 1269 কিলোহার্টজে, সেই সঙ্গে আকাশবাণী আগরতলা নিউজ অন এআইআর অ্যাপ, ফেসবুক, ইউটিউব এবং আকাশবাণী আগরতলার পেজে শুনতে পাবেন আমাদের সরাসরি অনুষ্ঠান। আজ রবিবার, 10ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:55 হয়ে 25 সেকেন্ড।

0: ন্যায়মাত্মা বলহীনেন লভ্য, শক্তির আরাধনাকে তাই প্রাধান্য দিতে হবে সমগ্র সত্তায়, শরীরে, মনে ও প্রাণে। প্রবল দুঃখ, প্রখর শারীরিক পীড়ন সহ্য করতে হবে হাসি মুখে। নতুন যুগের ওই দুঃখ বরণের ভাবধারা পরার্থপর ন্যায়মাত্মা বলহীনেন লভ্য, ভয় শক্তির আরাধনাকে তাই প্রাধান্য দিতে হবে সমগ্র সত্তায়, শরীরে, মনে ও প্রাণে। প্রবল দুঃখ, প্রখর শারীরিক পীড়ন সহ্য করতে হবে হাসি মুখে। নতুন যুগের ওই দুঃখ বরণের ভাবধারা পরার্থপর তিতিক্ষার ব্রত গ্রহণ করতে হবে ভয়ে মুচ্ছমান স্বার্থে অন্ধ জাতিকে। দীক্ষিত হতে হবে শক্তি মন্ত্রে, মায়ার আবরণ ও বিক্ষেপ শক্তি প্রভাবে বিমোহিত আত্মা, নিজেকে পরিচ্ছিন্ন জীব ও স্বভাব দুর্বল, জন্ম মৃত্যু শোকগ্রস্ত মনে করে। মায়াবশতই আত্মার এই পরিচ্ছিন্নতা ও পরতন্ত্রতা, আত্মস্বরূপ অনুবোধ দিয়ে তাকে বিদূরিত করাই বেদান্তের সাধনা। স্বাধীন রাষ্ট্রসত্তা ব্যতীত পরাধীন জাতির এই সাধনায় অধিকার জন্মে না, পারমার্থিক মোক্ষ লাভও ঘটে না। বেদান্ত সাধনার দাসসুলভ মনোভাবের আদর নেই। শক্তি লাভ করাটাই মানব জীবনের সর্বশেষ লক্ষ্য নয়, শক্তিমান হওয়া তো মহত্বের সর্বপ্রথম আবশ্যকীয় গুণ মাত্র। নিছক শক্তির সাহায্যে মানুষ অবনত হয়ে পড়বে পশুর পর্যায়ে, হয়ে পড়বে অসুরের সামিল। যদি উচ্চতর, গভীরতর, সত্যতর কোনো লক্ষ্য, কোনো আদর্শ, কোনো আধ্যাত্মিক ব্রত তার জীবনে ধ্রুব লক্ষ্য না হয়, কি সেই আদর্শ? দেখো কি দারুণ গ্লানি, কি মারাত্মক অন্ধকারে মুহ্যমান হয়ে রয়েছে ভারত। ভুলতে চলেছে তার ঐতিহ্য, জ্ঞানলব্ধ সিদ্ধির কথা, আত্মমর্যাদা, শ্রেষ্ঠত্ব, স্বকীয়তা। এর একমাত্র উৎস বিদেশি শাসক সম্প্রদায়, অত্যাচারী নৃশংস ইংরেজ। যতদিন ভারত পরাধীন থাকবে, যতদিন ভারতের জনগণ নিজেদের পরে নির্ভর করতে না শিখছে, ততদিন চলবে এই অনাচার, এই অদিব্য আসুরিক শক্তির নৃত্য চলবে দেবী ভারতবর্ষের বুকের উপর। যে ভারতবর্ষকে ধ্যানলোকে উপলব্ধি করেছেন ঋষি বঙ্কিমচন্দ্র, গেয়েছেন বন্দে মাতরম। মহাকালীর দেহ বিশেষ এই জননী ভারতবর্ষের স্বাধীনতা। প্রথমে রাজনৈতিক, তারপরে আধ্যাত্মিক স্বাধীনতা চাই। ভগবানের ইচ্ছার রূপ নিয়ে এই স্বাধীনতা আসবে, সেই ভগবানের এবং হবে।
1: সুভাষিত অনুষ্ঠানে আজ শুনলেন বাঘা যতীনের রচনা থেকে পাঠ। আকাশবাণী আগরতলা। এখন অঞ্জলি অনুষ্ঠানে শুনবেন ভক্তিমূলক গান। প্রথম গানটি শুনুন সুশীল চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ ভক্তিমূলক গান শুনছিলেন অঞ্জলি অনুষ্ঠানে বিভিন্ন শিল্পী কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক অনুষ্ঠান।

0: Funkaham.
1: Funkaham.
0: Akas bani agor tola lam sukote khaka ham ya fara hoy kho knai to nai joto luk rokno tini ni hainu khorom bando tini kokte sang talkran talni salchi chalmani chebirira thamchi ba tibra bisi metalni sal thamchi sa salmari nei sai ni chidok ingraji bisi khnara jagai tongo metalni ra thamchi to poyan mrei megahertz eva sasai nera dokti joko kilohertz tai sarasa poyan mrei megahertz o baksa khlai e hainu khorang awe khlai jagai tongo Fadinga sing hain khorang pulena khanaina halena kokkaham Koko dike jolima hamruo fia kokka brabke thamsi tungruo Sian gnang boro kok sakhe simongno sao fia butua ke kok nangya sao Subrayung ni mokol bebak nono naiklai tango kaham bai hamya bai bebak nono naiklai tango Kok sangle mathangnai bufangse tamukhe kok sitra khe bakhano sabayo Butu ale bufani khorai mano khnaya phia khorai ma rokno khonjo kana khe huskana Borok soi rokni khe rangsa diksa kuplung tongo tamukhe borok hami rokni ajimong baikhe dofani bagi se jengjal sokkhayo Sinani khugokhe elemno biro Butua rokni bakao simung sekre. Borok hamyarok rathare barok mano suprayong seleng zago. Pia borok kahamrok suri mano khe baka fur zago. Suprayong borok hamyarokni lamano seleng zago. Pia soite kaham samung klanya bagai. Sekangai thangne rokno khe ham zago. Soi lamano yakarnai borok bo panjalino mazra machanai. Pia খরাই মনক খনাই আখেব মাথি নাই সুব্রায়ং নি মকল কথিরক নি হাবা ফাং ফাংসে হাকেব বরক নি বখারক ন বসকসে সাই মান বুইন মনি না মনি রাই রক খরাই জাক ন হামজাগ বরক সিনা নি থানিয়া বকা কসরাং হন কে মখাং ব গচং গ তাম কে বকা হামিয়া কে মগজাক গ সিয়ান গ্রাং রকে Serangna naio, tamu ke wansuk ma kri ke butu atau mungse cawo. Paling kasus zara ceng kok kaham kerana halaknya kata Bible ni.
1: Aw, hari ni kurang pandau, ceng tabok kena layan. Lay thang jek bishi dogo, awat ini ni shalno ceng tamu ni pakai muito kelalai dong. Abang urugi kok thaisha thai ni. Tini thamchisha me tini hayangunangai fekzaknai manai chamungnumung kuri khai tongnani shal palai jagi tongo eba hani mano world no tobacco day palai jagi tongo tini fekzaknai manai chamani nangmani shakni bagai belai no chaya abonorugai lukurokno hazak khlainani bagino o shalno bisibrumno tini nahai shalo palai jagi tongo আবনু কারিব 1818 বিশিনি তিনি নিহাই শালন বাংলা কোক বাই সৈজাক পুইলা কক্ত মাবলাই সমাচার দর্পণ শ্রীরামপুর নিশিমি তেখলাই জামনি শাল ও শাল নিশিমি ন পুইলা লুকুর কক্ত মাবলাই ন পরিমাণ আবনু কারি 1858 নিয়খবা

1858 BC. তিনি থামচিসা শালনো লন্ডনি ওয়েস্টমিনিস্টার পুইলা বিগ ব্যান জরা খকনি গরিনি খরাংনো খানার জাগো আবনুকারি তিনি নাহাই শালনো প্যারিসো আইফেল টাওয়ারনি চেঞ্জাকমানি শাল অবংখা 1889 BC তিনি নাহাই শালনো আবনুকারি তঙ্গ 1935 BC শালনো মুঙ্গনাং তকেন স্টুডিও 20th century ফক্স ন সংচাই রাজাকমানি শাল আপনারগে যত লোকর ন সাইমানো 1725 BC মারাথা উলুকনি নাইকল নাই বাবা গ্রাজক আহল্যাবাই হালকারনি আচেমানি শাল হানে পালাই জাগাই দব এবার মৈত খাই জাগাই দব আসুক জড়া সংখানা লাইকা লাইথাং জগ বিশি ডগ এবার তিনি নেহাই শালনও তামনি বগে মৈত খাই জাগাই দব আবার ককে শাল

আও হাইনি খরাঙ্গ চিং তাবো খালায়নে সা খামন রোগে ককিসা সা খামনি কক চিং তিনি খালায়নে লং ক্যান্সার এবার ফুসফুসনি ক্যান্সার মানে অবন রোগী নাই ককিসা ফুসফুসনি ক্যান্সার অংমানি এবার লং ক্যান্সার অংমানি অবকাইসা এবার কিনি ফুসফুসন গবং কুখে সেলনি বাংমু এবার রবগি থাকমু অবো হায়ুনি ক্যান্সার রোগনি বিশিং কাইসা দালনি নখব জাগো অবো গবং কুখে ফেক জাগনাই মানে নঙ্গি চানাই রোগনি বিশিংনো গবং কুখে অ বেমার মানে নকজাগো চিনি ফুসফুস অংখা স্পঞ্জ হাই অবো চিনি খাকলাবনো দঙ্গো চিনি হামা না থানি ইয়াকার থানি চোবাও অবো চিনি শাকনি বিশিং গ্যাস এবার নবান্ন ফিল্টার খ্লাই নানি সামুক খ্লায় অক্সিজেন নানানি তাই কার্বন ডাইঅক্সাইড নতি খ্লাই নানি সামু বুখলাই দঙ্গো গবং কুক বরক ন তাবক অ বেমার বাই কপ্রব সাকি দঙ্গো আবনি বাকি অ বেমার খাঙ্গাই ভাইকে চিং সিনি নাই অ বেমার খানে কিসা মিশা বড় রকম সাগ যে সিনেমং নুমানি এবার সিনেমারি নকজাকমানি আবার রকম খা যে বরক নিশাগো অঙ্গ বিনি খরাং সেলাইজাক মুং নুকজাগ কিসাকেন লেংজাকমানি এবার কেবল লঙ্গি থাকমানি খাকলব কিসাখেন ইনফেকশন রকমানি কুচুকমানি গবং সালরমই বিথি চাফানো হামিয়া তাইব কুচুক হাহে থুই ফাইমানি বনুকজাগ ব্যাক রং সাজাকমানি ইয়াকুং ইয়াকরক এবার জোড়া জোড়া রক সাজাকমানি হামানা থানি রহর থানি জঞ্জাল এবার কেবে কেবনি কেবে আস্তমা অমাহাই রগমনুক যাগ শাক হেলেঙি থাঙ্গ আতুম সানো অমরকাই নুকমারি রং নুকজাখা আঙ্কাই অ বেমার অংনানি বেলাইন সাম্পাও এবার অঙ্গি ফানো মানো হইনাই সঙ্গ সাবই মানো আবনু কারণে তামনি বাকি অ বেমার অংকুক গাহাই নুক হুঙ্গ কেবনি অমহাই বেমার অংজাক টংখা হাঙ্কে আবো বেলাইন অংনানি দ এবার সলৈ মানো এইচ আই ভি বেমারক মানজাক সাক গবং রমুই বিথি বেড়া রক চাউই টংখা হাঙ্কে আবর নি নইব অঙি মানো আবনু কারিব বুকুগো কষা বুয়া চাম্মানি হামানা থানি আকার থানি বেলাই ন বেজোয়া অং থানি ন অবহাই বেমার অঙ্গহনি নুকজাগ কেউ কবাও অঙ্গ উংয়াকে বা বাক্সা বাক্সনিখাই খিসাতে থানি ব জঞ্জাল মানে নুকজাগ অমহাই চিনি সাগ নুকজাগি তংখা হাঙ্কে তেই লেরিয়া ওই ডাক্তি ডাক্তার থাঙি নাই সাক নাই রকম মানজ নাই নাই বিথি বেড়ে রকচাকাঙ্কে হামুই মানো আসুক জোড়া চং সাকামনি কক লং ক্যান্সার ইয়াকা ফুসফুসনি ক্যান্সার নরগিনাই ককিসা খানা লাগে।

আহ্বানী কাছিক তাবুক সাকা খালাই মানে জাগলো তাবুক খালাই তাংবিটি তাংবিটিও খালাই অসুন্দুই নরগে ককথাই যাচ্ছে অসুন্দুই ইংখা কাইসা মিখেটেন আবো দালক জামু জাজাগনাই কাইসাবলাই অমো বেলাইকে চামুং কাহামতাই দালক গখরাং মুখিটুং বহিন জাগো অসুন্দুই গরং গরং থাইরগো হাইন আজয় অসুন্দুই ইংখা কাইসা সাম বুফাং হাই তমলাং মলাং নি বুবার চিকন সাকে বক্রে রে বার ওয়াতনি মল খে বলাই খ্রাং জে জে এবার খ্রাং সাহুই চাবি দো অসন্দই মেচে নি খা চেরে চেরে নি ইকজিসি নি স্লাই জম জম খাই রেকবা স্লাই জম জম মঙ্গো বাকসা বাকসা অসন্দই নাহুই থাকাই রক হানকে মেচের নি স্লাই জম জম জম উংজাকফানো তৈ সুমু সুমুসে উংজাকবায়ো টাবুং জরা রক খে বাকসা বাকসা বড় রক অ দালক চামুং নুবতী হাই তৈ অমন বহাইকে চা সাহুসে মানবাই গলাখা অসন্দ চামান চানা থাকে আবো মুই বরক বাজার মজেন খাই চাইমান তৈ অমন পদরে পটখে চাউমান খে বেলাইন চামুং কথাবো হেনি হেনজাগো অসন্দ দালক চামুং সিমিয়া অমচি বড় রকনি সাকদ্রিক গাহাম খাই তনি থানি মচুগো অসন্দ সঙ্গে চামাবাই খিসল খিমানী খেঞ্চ খিমানী এবার কুলম কাসুই সাক সাকরুপ সাকরাব মানে রকব হামরব বি দালক বসানো বতীসেবই থক গাহামাই বলাই বাহান দুনুকমা থাইরগ অববাই মলিকে এবার দুনম থায় অবন থেকে দুনুকমা হলিরব হনিব সাজাগ বি বুকরি হিনকে বাদে খেটাং হাইকা ক্যান্সার এরিয়া হনিব সাজাগ আপনি বাকি হোক টাঙ্গি চানাই রক যে মানসাক অসন্দিন হাইকা অসন্দি দালক মৈখেটং জানা হামজাক বাই বন কঠাং হুলই নখে খরা কম্পা উংমার রকব কাসু হনিব সাজাগ বি ইয়ারং মেচের ফানো মকল ন কাহাম খাই তনি থানি চুগ ফাইডেন কাসু যারা অসন্দিন গই ককথাই যা থাইনি খেলা লাইখ্যা

0: Ấu, hãy nhìn khuôn bàn đâu, hãy đi xứng tập khẩn lấy nữa, góc thùm đâu. Góc thùm mô, anh nhờ phâu dễ tổng mạnh bùi lào ở bông khá. Khoa ai mô hô của mạnh vi sinh khó hợp sắc, bà đọc Bangladesh, ả rình bò rô rộng nhìn bà gây, thăng lai sô thani kì sắc sức, mà nằm mô sinh chắc khá, lục lục nhìn hàm kỳ nhìn bà gây. Ả rình rà bà mít rình vi sinh hô, klai nai lục rộng, hòr đàm chà nì xì mì, phung đàm bà dò rà tê, thăng lai sô mì mạng gala, nì xà chắc khá. BNSS 2023 ni ek norogi 163 nong ek norogi no o mana boxin jakhani sajago o mana boxin jakma jorangkha o me talni thangnai shal shalchi chukuni shimi চেঙ্গি আব টঙ্গান বুসকাং জুলাই তালনি শাল চিসনি জড়া
1: আও অবাইক লাইন লোকরকনি পাইপচারি টঙ্কসাংতে কাহাম করংন বই তোলেন বাগে বিশাল করতে সোনামরা বকাকস্তেনি ভারত বাংলাদেশনি আর আমচানি বারা মিটানি বিসিংগো সালব্রম হরনি দামচানি সিমিতেনি ফুংনি দাম বাজরা লোকরকনি থাকলে সুক্রাইথেন বিএনএসএস নিশাই নিচিথাম নি সারা জগচিথাম দ্বারা কেরং রায়দান ফিরে যাকা রায়দ

jaka oraida finjak tongma thairogo bororok kabangke hailankana thanglai suklai mangla teba sajaka hasteni naima thangbodol police tai sdm ni gosijak blai manjakro hafangni samungo thepa jaknai bororok hamia naijak sukna nangnai abahai bemar ganan bororok oraido khobjakla oraida finjak tongana ও নিশাই নিচিদক ইংরেজি বিশিনী বুসকাং জুনতালনি সালচিনি সালমারি জরা অরাইদানা রাখগিয়া বরকব ভারতীয় নাগরিক সুরক্ষা সংহতি নিশাই নিচিথামনি সারা দকচিথাম দ্বারা নগ্ন রক্ষা হই মাজরা বেরজাগান হানি সাজাকা অবাইকেন সাকহামতাই নুখুং হামকরাই বেদেকনি বেখাকদি কাইসা ককমগো সাকলাই জাকা সেবু খ্রাইতং ইভা ইন সার্ভিস রকনি বাকে কুচুক বেরেমনি নার্সিং কোর্স খ্রাইনা বাকে বরকনো নো অবজেকশন সার্টিফিকেট কারি ওই কমিং ব্লাই রানার বাকে সাজাকা কোর্স রকনি বিশিঙ্গ তঙ্গ বিএসসি নার্সিং এমএসসি নার্সিং পিএইচডি তাই এমফিল আগর অবনে বাকে কমিং ব্লাই রানানি পাঠাক সালমারি রাজাকা ও নিশা নিচয়দক ইংরাজ বিশিনী মেটালনি সালথামসিসা হায়খাবা দিনী সালমারি জরা আবরকনি বাকে বরকনি ওয়েবসাইট হাবই ব লগ অন খাইনাই মানাই বরকনি ওয়েবসাইট এংখা www.health.gov.in ও ওয়েবসাইট টিপ্রাসা হামক্রাই বেদেক হাস্তে হাফাং কাইসা ককমুংনি বিশেষটি খে সাকলাই খেয়া রুংরক নাকাডি রংরেম দক নিসিমি রংরেম চার রংসরং তংনাই এবা রংসরংনাই জক র বরক প্রিমেট্রিক স্কলারশিপ নি বাগে বিএমএস পোর্টাল অনলাইন টি কইলাই ইয়াফর ইমান বাইন ও পোর্টাল আবংকা bms.tripura.gov.in ও পোর্টাল অ নৈশাই নিচিদক ইংরাজি বিশিনী বুসকাং জোলনটালনি সালথাম চিসা সালমারিনি বিশিঙ্গ কয়লা ইয়াফার ফুরু রংডক নি রিচুম পাই হাইকাব স্কুলনি ইউনিফর্ম পাই কানাই বুজাক পাসপোর্ট সাইজনি মাংপালি মাংপিলি এস টি সার্টিফিকেট সিকাং রেমনি রংসরমানি মার্কশিট ইনকাম সার্টিফিকেট তাই রেশন কার্ড ও আ রংসরংনাই এবা রংসরংনাই জেকনি মুং তকনা নাংনাই দেই নাংনাই ব্যাংক একাউন্ট ব অবাই ক্লাইন আগস্টালনি পইলা সালমারি নিসিমি হাক্তরনি গুবুন হাস্তে রগবাই বাকসানো ত্রিপুরা হাস্তে ব হাইন সেন্সাসনি সামুং চেংজাগান অ সামুং অ নিসাইনিচি দক ইংরাজি বিসিনি আগস্টালনি সালথামচি সালমারি নিসিমি তাংজাগান আবনি সে সিগাং জুলাইতালনি সালচি সিনি সালমারিনি সিমি জুলাইতালনি ন সালতাম সিসা সালমারি জরা গান সাকবাই থং লেখাম অজরাও অনলাইন পোর্টালনি বিসিংটি ব সাকবাই থং ন নুখুঙ্গ খরক বসক তং আবরক বক্সাউই এবা তিসাউই মানবায়ন অজরা নগ নগ যে সেন্সাস খ্লাইনাই রক থাঙে সিনি সিগাং ন সাকবাই থং ব মুংতিসা সকই টঙে মানান আপনি পোর্টাল অংখা hec.census.gov.in ও পোর্টাল ফাইজেন সঙ্গ আসর জরাতে কক ঠুমরক খেড়াই হার লাগা

আও তাবো খানালে কিষান অবর্তে পানি কক তিনি নখা চুমি কপাল চকানো তাইকরং সাকরং সুথায় ফেরাং ককই ওয়াতে ওয়াইফানো মানো তিনি নি সালে তঙ্কুক মানে মারি সাকাও তঙ্গানো থামছি বা ডিগ্রি সেলসিয়াস তে খামাও তংমানো নৈচি বা ডিগ্রি সেলসিয়াস তিনি ফুং জড়াতেই তুমকুকমানিমারি নেইচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস

রবিকিরণ অনুষ্ঠানে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী আগরতলায় কিছুক্ষণ পর শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। সরকার আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। দেশ জুড়ে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান শুরু হচ্ছে আগামীকাল। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান এই অভিযানকে জাতীয় প্রচারাভিযানে পরিণত করতে খামার, কৃষক ও গ্রামকে সংযুক্ত করার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব দিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনে পুরুষদের ডাবলসের ফাইনালে ভারতের সাত্বিক সাইরাজ রাঙ্কি

রেড্ডি এবং চিরাগ শেট্টি খেলবেন ইন্দোনেশিয়ার জুটির বিরুদ্ধে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরেই অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন হং লাইং গত সন্ধ্যায় 5 দিনের সফরে ভারতে পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন এবং মহাবোধি মন্দিরে প্রার্থনা করেন। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল, যার মধ্যে বেশ কয়েকজন ক্যাবিনেট মন্ত্রী, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ রয়েছেন। বর্তমান পদে আসীন হওয়ার পর রাষ্ট্রপতি উ মিন অং লাইং এর এটি প্রথম ভারত সফর। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি লাইং এর সঙ্গে সাক্ষাৎ করেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ড জয়শঙ্কর দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে মিয়ানমারের রাষ্ট্রপতির ইতিবাচক মনোভাবের প্রশংসা করেন। তিনি বলেন যে শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্যে অংশীদারিত্বকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাষ্ট্রপতি লাইং এর বৈঠকের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাই কাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এ ধরনের প্রযুক্তির ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হাওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। যাত্রী সুরক্ষা ও বিমানযাত্রার সুবিধার্থে দেশের আরও বিমানবন্দরে এই প্রযুক্তি কাজে লাগানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্দুরের সময় ভারতীয় নৌবাহিনী সমগ্র পাকিস্তান নৌবাহিনীকে তাদের বন্দরের মধ্যেই সীমাবদ্ধ থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্দুর চলাকালীন পাকিস্তানের উপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল এবং শত্রুপক্ষের উপর নিরন্তর চাপ বজায় রেখেছিল। এর ফলে পাকিস্তানের সমগ্র নৌবাহিনী তাদের বন্দরের মধ্যেই আবদ্ধ হয়ে পড়েছিল বলে তিনি উল্লেখ করেন। এই অভিযানের অংশ হিসেবে ভারতীয় বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত একাধিক সন্ত্রাসবাদী পরিকাঠামোর উপর নিখুঁত লক্ষ্যভেদী হামলা চালিয়েছিল বলে তিনি উল্লেখ করেছেন। সরকার আগামী মাসের 1 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলো আমদানির উপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্র মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলো মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে যে তুলা চাষের মরশুম ছাড়া অন্য সময়ে বাস্তবায়িত এই পদক্ষেপ বস্ত্রশিল্পের জন্য তুলার পর্যাপ্ত যোগান নিশ্চিত করবে, এমএসএমই ক্ষেত্রকে সহায়তা যোগাবে, উৎপাদন উপকরণের খরচ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে এবং ভারতীয় বস্ত্রশিল্পের প্রতিযোগিতামূলক সক্ষমতাকে জোরদার করবে। এই পদক্ষেপ কৃষকদের স্বার্থ রক্ষা করবে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখবে বলে মন্ত্রক বিশেষভাবে উল্লেখ করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হতে চলেছে 1 মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা প্রয়োজন। এই অভিযানের মূল লক্ষ্য হবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহারের পাশাপাশি আবহাওয়াজনিত প্রতিকূলতার প্রেক্ষিতে কৃষকদের সময়োপযোগী পরামর্শ দেওয়া, পঞ্চায়েত স্তরে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুবিধা সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। এই অভিযানে অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের জন্য কৃষি বিজ্ঞান কেন্দ্রগুলিকে মূল সমন্বয়কারীর ভূমিকা দেওয়া হয়েছে। 1600-র বেশি দল গঠন করা হয়েছে এবং অতিরিক্ত সার ব্যবহারকারী 100টি জেলার জন্য মোট 500টি দল গঠন করা হয়েছে। এই অভিযানের সময় খামার রক্ষা করা এবং কৃষকদের সময়োপযোগী ও সঠিক নির্দেশ প্রদানের উপর গুরুত্ব দেওয়া হবে। রাসায়নিক সারের
যথেচ্ছ ব্যবহার কমানোই এই অভিযানের প্রধান।

0: উদ্দেশ্য বলে কৃষি মন্ত্রক বিশেষভাবে জানিয়েছে। কর্মীবর্গ, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং গতকাল নতুন দিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদির সূচনা করেছেন। এই চ্যাটবটটি নাগরিকদের একটি ইন্টারঅ্যাক্টিভ কথোপকথনমূলক ইন্টারফেসের মাধ্যমে জন অভিযোগ নথিভুক্ত করার সুযোগ করে দেবে। ডঃ জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতন্ত্রীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে সমাধান দিদি বর্তমানে ভারতের 22টি ভাষাতেই পাওয়া যাবে। আরও আঞ্চলিক ও স্থানীয় ভাষাকে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা চলছে। ভারতের ভাষাগত বৈচিত্র্যের কারণে শাসন ব্যবস্থার প্ল্যাটফর্মগুলিকে সহজলভ্য ভাষায় করা প্রয়োজন, যে ভাষা ব্যবহারে নাগরিকরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, যার ফলে বৃহত্তর অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তি নিশ্চিত হবে। মন্ত্রী বলেন, 2014 সালের আগে বার্ষিক নথিভুক্ত জন অভিযোগের সংখ্যা প্রায় 2 লক্ষ থেকে বেড়ে বর্তমানে প্রায় 25 থেকে 30 লক্ষে দাঁড়িয়েছে।
1: 2014 से पहले केवल यहाँ पर 2 लाख शिकायतें दर्ज होती थी प्रतिवर्ष, आज उसकी बढ़कर के संख्या 25 से 30 लाख होगी। कारण ये कि वी हैव बीन प्रॉम्प्ट, वी हैव बीन फॉलोइंग टाइमलाइंस, वी हैव बीन रिस्पॉन्सिव, और ये इसलिए संभव हुआ कि टेक्नोलॉजी का भरपूर और पर्याप्त उपयोग किया गया, आर्टिफिशियल इंटेलिजेंस का किया गया।
0: পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা রক্ষা এবং নাগরিক সমস্যার দ্রুত সমাধানে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কলকাতায় গতকাল এক অনুষ্ঠানে কেন্দ্রীয় আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল এই অ্যাপের সূচনা করেন। এর মাধ্যমে যে কোনো সাধারণ নাগরিক এলাকায় জমা জল, আবর্জনা এবং নিকাশি সংক্রান্ত সমস্যার ছবি তুলে স্বচ্ছ অ্যাপে আপলোড করতে পারবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার 2 ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করবেন। নির্বাচন কমিশন নতুন দিল্লিতে গতকাল ভারতের নির্বাচন কমিশনের আইনজীবীদের জাতীয় সম্মেলন 2026-এর আয়োজন করে, যার মূল উদ্দেশ্য হল কমিশনের আইনি কাঠামোকে আরও শক্তিশালী করা। এই সম্মেলনের উদ্বোধন করে মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমার বলেন যে একটি ত্রুটিমুক্ত ভোটার তালিকায় সুষ্ঠু নির্বাচনের পথ প্রশস্ত করে। তিনি বুথ স্তরের আধিকারিক এবং বুথ স্তরের এজেন্টদের ভোটার তালিকা ব্যবস্থাপনার অগ্রসৈনিক হিসেবে অভিহিত করেন। সারা দেশের বিভিন্ন আদালতে কমিশনের প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার তিনি ভূয়সী প্রশংসা করেন। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই ও মুম্বাইয়ের অন্ধকার জগতের হয়ে কাজ করার অভিযোগে 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। দিল্লি ও মহারাষ্ট্রের পুনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের দেশের রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও নিরাপত্তা আধিকারিকদের উপর হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দিল্লি পুলিশের স্পেশাল সিপি অনিল শুক্লা। সীমান্তের ওপার থেকে তাদের নির্দেশ দেওয়া হচ্ছিল। ধৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন হবে তারা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লীগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। মেয়েদের ক্রিকেটে ব্রিস্টলে অনুষ্ঠিত 3 ম্যাচের সিরিজের দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে গতরাতে আয়োজক ইংল্যান্ড 26 রানে ভারতকে পরাজিত করেছে। এর ফলে 3 ম্যাচের সিরিজটির ফল এখন 1-1। সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে আজ পুরুষদের ডাবলসে ভারতের জুটি সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি ইন্দোনেশিয়ার জুটি মোহাম্মদ শৈবুল ফিক্রি ও ফাজার আলফিয়ানের মুখোমুখি হবেন। সাত্বিক সাইরাজ এবং চিরাগ সেমিফাইনালে বিশ্বের 1 নম্বর দক্ষিণ কোরীয় জুটি সিও সেউং জায় এবং কিম ওন হোকে 21-9, 21-18 ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। মিয়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং 5 দিনের সফরে গতকাল ভারতে এসে পৌঁছেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহৃত পরেই এর আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক

অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে। এদিকে কেন্দ্রীয় বিদ্যুৎ আবাসন এবং নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল আজ সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানে যোগদান করবেন। এখানে তিনি পিএম স্বনিধি প্রকল্পে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নেবেন। দুপুরে কেন্দ্রীয় মন্ত্রী আগরতলার সরকারি অতিথিশালায় এক পর্যালোচনা বৈঠকে মিলিত হবেন। তিনি আজই রাজ্য সফরে আসছেন। এমজিএনরেগা ত্রিপুরার জন্য কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক চলতি অর্থবছরের এপ্রিল ও মে মাসের জন্য 80 লক্ষ শ্রম দিবস এবং 72 কোটি 89 লাখ টাকার মজুরির অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। উল্লেখ করা যেতে পারে, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী 1 জুলাই থেকে এমজিএনরেগার পরিবর্তে বিকশিত ভারত কর্মসংস্থান ও জীবিকা গ্যারান্টি মিশন গ্রামীণ অর্থাৎ ভিবিজি রামজি 2025 আইন কার্যকর করা হবে। এই আইনে গ্রামীণ পরিবারে প্রতি বছর 125 দিনের কাজের সংস্থানের নিশ্চয়তা দেওয়া হয়েছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আগরতলা সরকারি মেডিকেল কলেজের উদ্যোগে বামটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। তারা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তামাক ও তামাকজাত দ্রব্য সেবনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। মুখ্য নির্বাচন কমিশনার বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থায় 18 বছর বয়সী সমস্ত নাগরিক স্বতঃপ্রণোদিত হয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে এআই চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। ডক্টর জিতেন্দ্র সিং সমাধান দিদিকে সরকারের অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থার গণতান্ত্রিকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। সমাধান দিদি হল একটি ভয়েস মিনিস্টার ভিত্তিক বহুভাষিক অভিযোগ নথিভুক্তকরণ সহায়ক, যা বুদ্ধিমান এআই ভিত্তিক শ্রেণীবিন্যাসের মাধ্যমে নাগরিকদের দ্রুত ও দক্ষতার সাথে উপযুক্ত বিভাগ বা কর্তৃপক্ষের সাথে সংযোগ স্থাপন করতে সাহায্য করে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকেই এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। প্রাথমিকভাবে বিদ্যালয়টিতে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা শুরু হবে। প্রতিটি শ্রেণীতে একটি করে সেকশন থাকবে। পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী গতকাল জিরানিয়ার বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিজেপির মহিলা মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করেন। তিনি বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, মজলিশপুর মণ্ডল সভাপতি রণজিৎ রায় চৌধুরী। দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান গতকাল অবসর গ্রহণ করেন। এই উপলক্ষে গতকাল নয়াদিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সম্বর্ধনা জানানো হয়। তিনি শহীদ স্মারকে পুষ্পার্ঘ অর্পণ করেন। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝড়ো হওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। এখনকার মতো স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টা বেজে 55 মিনিটে।

0: অন্তর মম বিকশিত কর, অন্তর তরহে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর তর হে।
1: সুপ্রভাত শ্রোতা বন্ধু, আমাদের এই অন্তর আকাশ বিকশিত হোক, আর তারই মধ্য দিয়ে সমবেত জাগরণের মধ্য দিয়ে আমাদের চারপাশ একেবারে সুন্দরভাবে সেজে উঠুক, প্রকৃতি সুন্দরভাবে ধরা দিক তার আপন মহিমায়। কিন্তু আমরাই নিজেদের স্বার্থে এই প্রকৃতিকে ধ্বংস করছি। আজ একটি বিশেষ দিন, আমরা একেবারে সচেতনভাবে নিজের এবং এই প্রকৃতির ধ্বংসে একেবারে মত্ত হয়ে উঠেছি। যেন আজ বিশ্ব ধূমপান বিরতি দিবস, ধূমপান বা তামাকজাত যে কোনো নেশা যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর তা আজ অজানা নেই কারোর। কিন্তু তা সত্ত্বেও বিশ্বের কোটি কোটি মানুষ আজও ওই নেশার শিকার এবং তার কুফল ভোগ করছে। বিশ্ব স্বাস্থ্য সংগঠনের তথ্য অনুসারে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহারের দরুন প্রত্যেক বছর প্রায় 60 লক্ষ মানুষের মৃত্যু হয়। একবার ভেবে দেখুন, আমরা চাইলেই তা ঠেকানো সম্ভব। এর মধ্যে শুধুমাত্র 6 লক্ষ মানুষের মৃত্যু হয় ধূমপান করার জন্য নয়, বরং তামাকের ধোঁয়া অপ্রত্যক্ষভাবে সেবনের ফলে। যদি কেউ একজন ধূমপান করে, তবে সেই ব্যক্তি ছাড়াও আশেপাশের অনেকের নাকে সে ধোঁয়া প্রবেশ করে এবং ধূমপানের কুপ্রভাব তাদের উপরেও পড়ে। তামাকের ব্যবহার বহু ধরনের রোগের কারণ, তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের রোগ এবং উচ্চ রক্তচাপ। অথচ বাণিজ্যিকভাবে এই সিগারেটকে যুব সমাজের কাছে তুলে ধরা হয়। বিশ্বজুড়ে সিগারেট ও তামাকের বেআইনি ব্যবসা বেড়েই চলেছে। 2008 সালে বিশ্ব স্বাস্থ্য সংগঠন সব রকম তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনের উপর বিশ্বব্যাপী নিষেধাজ্ঞা জারি করবার প্রস্তাব রেখেছিল। এই ধূমপানের কুপ্রভাব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে 1988 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আজকের এই দিনটি অর্থাৎ 31 মে তারিখকে বিশ্ব ধূমপান বিরোধী দিবস হিসেবে ঘোষণা করে।
2: এছাড়াও আজকের দিনটি অন্যান্য কি কি কারণে গুরুত্বপূর্ণ তা দেখে নেওয়া যায়। 1790 সালের আজকের দিনটিতেই মার্কিন কপিরাইট আইন কার্যকর হয়। 1855 সালের আজকের দিনটিতে স্নান যাত্রার দিনে মহাসমারোহে

0: দক্ষিণেশ্বর কালীবাড়িতে মা ভবতারিণীর মূর্তি প্রতিষ্ঠা করা হয়। 1889 সালের এই আজকের দিনটিতেই প্যারিসের আইফেল টাওয়ারের উদ্বোধন হয়। 1935 সালের আজকের দিনটিতেই কুয়েটের ভূমিকম্পে 50,000 লোকের মৃত্যু হয়। এছাড়াও আজকের দিনটিতে 1834 সালে ঊনবিংশ শতকের প্রখ্যাত বাঙালি কবি ও পত্রিকা সম্পাদক কৃষ্ণচন্দ্র মজুমদার জন্মগ্রহণ করেন। এছাড়াও কবি ও পরিবেশবিদ জুডিস অস্ট্রেলিয়ান 1995 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন। প্রথম বাঙালি ভারতীয় টেস্ট ক্রিকেটার প্রবীর সেন 1926 সালের আজকের দিনটিতে জন্মগ্রহণ করেন।
1: এবং সেই সাথে আজকের এই দিনটি আমাদের যে সমস্ত শ্রোতা বন্ধুদের জন্মদিন, বিবাহবার্ষিকী কিংবা বিশেষ কোনো দিন, তাদের প্রত্যেককে জানাই আকাশবাণী আগরতলা পরিবারের পক্ষ থেকে আজকের দিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
2: গরম কি দিন দিন বাড়ছে? একদম চিন্তা করবেন না। পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি জানাচ্ছে গরম কি হারানোর সহজ উপায়।
3: সুস্থ থাকতে রোদে বেরোলে সব সময় হালকা রঙের সুতির পোশাক পরুন। দুপুর বেলা রোদে ভারী কাজ করা এড়িয়ে চলুন। আর সাথে রাখুন পর্যাপ্ত পানীয় জল। মনে রাখবেন, ক্যাফিন বা অতিরিক্ত চিনি যুক্ত পানীয় শরীরকে দ্রুত জল শূন্য করতে পারে, তাই বারবার জল পান করুন ও ছায়ায় বিশ্রাম নিন।
2: যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন, তবে দেরি না করে তাকে দ্রুত ঠান্ডা জায়গায় শুইয়ে দিন, শরীরে জল দিন এবং পাখার বাতাস করুন।
3: সচেতন থাকুন, সুরক্ষিত থাকুন।
2: জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: এবারে চলে আসা যাক চিঠিপত্রের পর্বে। গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পাপিয়া পিউপা ঘোষ, গ্রাম সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। এখন শুনবেন শ্রীমতী পিউপা ঘোষের সাক্ষাৎকার।
4: ফেব্রুয়ারি মাসে আমাদের অভিজ্ঞাপন অনুষ্ঠানের দ্বিতীয় বিষয় ছিল বাংলায় মাতি। এই বিষয়ে চিঠি লিখে আমাদের বিচারে শ্রেষ্ঠ পত্রদাতা হলেন পিউপা ঘোষ, গ্রাম সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। এই মুহূর্তে টেলিফোনে পিউপা দেবী আমাদের সঙ্গে রয়েছেন। আমরা কথা বলবো পিউপা দেবীর সঙ্গে। নমস্কার দিদিভাই, আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
5: নমস্কার আপনাকে এবং সকল শ্রোতা বন্ধুদেরকেও।
4: আচ্ছা, তো এই আকাশবাণী আগরতলা থেকে যে এই যে অভিজ্ঞাপনে সেরা পত্রদাতা হওয়া, এটা আপনাকে কতটা খুশি করেছে?
5: আকাশবাণীতে আগে আমি সেরা হয়েছি, সেটা কলকাতা আকাশবাণী থেকে, আর শান্তিনিকেতন আকাশবাণী যাওয়ার একটুখানি সুযোগ হয়েছে।
4: তো আপনি মোটামুটি আকাশবাণী আগরতলা, কলকাতা এবং শান্তিনিকেতন যে আমাদের কেন্দ্র রয়েছে, আকাশবাণী কেন্দ্র রয়েছে, এই সব কেন্দ্রগুলিতে প্রত্যেক অনুষ্ঠানেই প্রায় চিঠি লেখেন?
5: হ্যাঁ, মোটামুটি চেষ্টা করি। পত্র সাহিত্যের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে।
4: আচ্ছা, মানে এটা কিসের জন্য ভালো লাগে? রেডিওর জন্য, বা এটা হয়তো ওই অনেক সময় আমরা যেটা বইয়ের মধ্যে লিখি বা বিভিন্ন পত্রপত্রিকায় যেটা প্রকাশিত হয়, তো এটা ভালো লাগার কারণটা কি?
5: মানে অডিও যে কোনো কিছুই আমার ভালো লাগে। আমি পড়তে থেকে মানে শুনতে বেশি ভালোবাসি। আমার দাদুর থেকে গল্প শোনা, তারপরে বাবার থেকে গল্প শোনা, তারপরে রেডিওর গল্প বা রেডিওতে যারা বলে যে ঘোষিকারা, তাদের একটা মানে ওই যে সাউন্ড ইফেক্টটা আমার খুব ভালো লাগে। আর কিছু কিছু মানুষ এত সুন্দর লেখে। আমি যেহেতু সাহিত্য নিয়ে পড়েছি, সেখানে কিছু কিছু নোটস তৈরি করতে, তাদের কথা, তাদের লাইন, তাদের ওই যে গানের লাইনটাকে বিস্তারিতভাবে এক্সপ্লেন করা, তাকে ভাঙা, সেগুলো শুনতে আমার খুব ভালো লাগে আর খুব কাজেও লাগে আমার এগুলো।
4: আচ্ছা, আপনাকে যদি বলি যে টিভি, রেডিও, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সোশ্যাল মিডিয়া, পার্টিকুলারলি মোবাইল, তো আপনি কোন মিডিয়াটা পছন্দ করবেন?
5: আমার রেডিও মিডিয়া সব থেকে বেশি ভালো লাগে। ফোনেও আমার রেডিওই বেশিরভাগ চলে, আর টিভি দেখতে আমি খুব একটা ভালোবাসি না। আর সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে যেহেতু আমরা এখন অনেকটা এগিয়ে গেছি, তো কিছু কিছু ক্ষেত্রে তো আমাদেরকে ব্যবহার করতেই হয়, সেটাও অল্পের মধ্যে থাকে, কিন্তু রেডিও আমার সব থেকে বেশি ভালো লাগে।
4: আপনার সঙ্গে আমরা কথা প্রসঙ্গে জানতে পেরেছি আপনি এই প্রজন্মের আমাদের শ্রোতা। তুলনামূলকভাবে দেখলে আমাদের কিন্তু

0: এই প্রজন্মের শ্রোতা খুব কম রয়েছে, বিশেষ করে অভিজ্ঞাপন অনুষ্ঠানে। যুবাণীতে ঠিক আছে, যুবাণীতেও কোনো কথা নয়, সেটা যুবকদের অনুষ্ঠান, সেখানে বিভিন্ন তরুণ তরুণীরা প্রোগ্রাম করছেন, তাদের মতামত রাখছেন, সেই জন্য সেখানে তরুণ তরুণীরা আসেন। কিন্তু এই অভিজ্ঞাপন অনুষ্ঠানে আমরা বেশিরভাগ দেখেছি যারা চিঠি লেখেন বা যারা শোনেন তাদের মধ্যে একটা বিরাট সংখ্যক শ্রোতা বয়স্ক। সেখানে আপনি একটা কম বয়সের আমাদের শ্রোতা, সেটা পেয়ে আমরা যতটা আপ্লুত আর ততটা আমরা চাইব যে এই রকম শ্রোতা আরও আমাদের বাড়ুক, যাতে আকাশবাণীর শ্রোতা সংখ্যা সবসময় বাড়তে থাকে। কিভাবে আমরা তরুণ তরুণীর কাছে পৌঁছতে পারবো?
1: রেডিওর মধ্যে তো জুড়তে পারে না, এবার যারা ছোট থেকে শোনে, সবার ছোটবেলাটা আমার মনে হয় যে রেডিওর সঙ্গেই কেটেছে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাটেনি। তো এখন নতুন জিনিসের প্রতি মানুষের নতুন আকর্ষণ, তবে রেডিওটা আছে, যেমন করে সবাই শুনছে, যেমন করে আমি শুনছি। এবার ঠিক কে নতুন প্রজন্মের বা কে পুরনো প্রজন্মের, ওইভাবে তো বাচ্চা থাকে না। এবার আমারও কিছু বন্ধু বান্ধব আছে যারা শোনে, হয়তো চিঠি লেখে, হয়তো চিঠি লিখে না, তবে এখন নতুন প্রজন্ম একটু বেশি ব্যস্ত, তো সেক্ষেত্রে সবসময় হয়তো লেখা হয়ে ওঠে না। তার মানে এটা নয় যে তারা জুড়ে নেই, কোথাও না কোথাও কেউ না কেউ জুড়ে থাকে, তো সেটা হয়তো সম্পূর্ণ জানা যায় না, কিন্তু জুড়ে থাকে।
0: আচ্ছা, আকাশবাণীর কোনো পরিবর্তন কি দরকার আছে, আমাদের অনুষ্ঠানের কোনো পরিবর্তনের দরকার আছে, বা কি ধরনের অনুষ্ঠান করলে আমরা আরো বেশি সংখ্যক সেই শ্রোতাদের পাবো?
1: অভিজ্ঞাপন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রথম দিকে দুটো বিষয় বলা হতো, এবং আমি নিজেও ওই একই মাসে দুটো বিষয় লিখেছি। তো এখন এমন চিঠি সংখ্যা বাড়ার জন্য এখন বলা হয়েছে যে কোনো একটি বিষয় লিখতে। তো আমার মনে হয় যেভাবে প্রত্যেক দিনই আজকে প্রথম বিষয় পড়া হচ্ছে, দ্বিতীয় বিষয় পড়া হচ্ছে, এরকমটা না করে প্রথম বিষয়টা হয়তো কিছুদিন পড়া হলো, তারপরে সেটা ছেড়ে আবার দ্বিতীয় বিষয়টা কিছুদিন পড়া হলো। তো এই যে বলা হয়েছে যে কোনো একটা বিষয় লিখতে, তো এর মধ্যে মানুষেরও একটুখানি বুঝতে অসুবিধা হয় যে হ্যাঁ আমার আজকে এই বিষয় পড়া হবে কি ওই বিষয় পড়া হবে, এখন কোন বিষয়টা চলছে, সেটা নিয়ে আমার মনে একটু অসুবিধা। ওই একটুখানি যদি ভাগ করে দেওয়া হয়, যেহেতু এখন একই মাসে দুটো চিঠি সবাই লিখবেন না, একটা বিষয়ের উপরে ভিত্তি করেই লিখবেন, তাহলে মনে হয় একটু বুঝতে সুবিধা হয়।
0: না, এখানে তো আমাদের শ্রোতার সংখ্যা কম, তুলনামূলকভাবে দেখলে লেখক লেখিকার সংখ্যা কম, আর আমরা লেখার ক্ষেত্রে কোনো যে প্রতিবন্ধক সেটা হতে চাই না। আমরা এখন ঠিক করেছি যে ঠিক আছে, যিনি লিখছেন উনি লিখুন, ঠিক আছে, কিন্তু লেখার মান দেখে সেটাকে আমরা প্রচার করব। সেই জন্য এই বাধাটা আমরা রাখছি না, যিনি লিখতে চান তিনি দুটো বিষয় লিখতে পারবেন, কিন্তু আমরা ঠিক করব কোন চিঠিটা পড়া হবে, কোন চিঠিটা পড়া হবে না। সেটা হয়তো দুটো চিঠি ভালো যদি হয় দুটোই পড়া যেতে পারে,
1: কিন্তু দুটো বিষয়ের মাঝখানে একটা আমার মনে হয় সময়ের ব্যবধান থাকা দরকার, কারণ সারা মাস ধরেই দুটো বিষয় চলছে।
0: আচ্ছা,
1: একটা বিষয় শুনতে শুনতে হঠাৎ করে আবার একটা বিষয়ের মধ্যে, মানে যারা শোনে তাদের একটুখানি ইয়ে হয়,
0: মানে
1: আমাদের অন্যান্য অনুষ্ঠান গুলোতে তো শুনতে পাওয়া যায় না। আমি যেমন শুনি, শুনতে শুনতে প্রথম বিষয়টা শুনলাম, হঠাৎ করে বললো যে না ইনি দ্বিতীয় বিষয় লিখছেন, তো সেক্ষেত্রে ওইটা একটুখানি মানুষের বুঝতে অসুবিধা হয়।
0: যেটা আমরা ভেবেছিলাম, যেটা আমরা বুদ্ধি করেছিলাম, যে একই বিষয় নিয়ে বেশি না শুনে দুটো বিষয় থাকলো, দুটো দু রকমের চিঠি, তাতে একটা বৈচিত্র্য আসে, শুনতে হয়তো ভালো লাগবে, সেরকম আমাদের একটা ইয়ে ছিল। যে আপনি বলছেন এটা না হলে একটা বিষয়ে চিঠি পড়লে ভালো হয়,
1: আমার তো তাই মনে হলো।
0: আচ্ছা, আকাশবাণীতে চিঠি লেখা ছাড়া আর কোথাও লেখালেখির অভ্যাস রয়েছে?
1: হ্যাঁ, বেশ কিছু লিটল ম্যাগাজিনে আমি প্রায় নিয়মিত লিখি।
0: তো আপনার ভবিষ্যৎ কিছু পরিকল্পনা আছে লেখালেখি নিয়ে বা এই সাহিত্য চর্চা নিয়ে?
1: সাহিত্য চর্চাটা শখের মধ্যেই পড়লো, তাই জন্য একটুখানি সোনা আর এই পত্র সাহিত্যের মধ্যে চর্চাটাই রাখতে চাইছি, মানে নতুন করে নিজের কোনো পার্সোনাল বই বা নিজের কিছু এরকম ধরনের আমি চাইছি না। সবারটা শুনি, যেভাবে শুনছি তার মধ্যে আমারও কিছু কিছু হয়তো ভালো লাগার ভিতর লেখা।
0: সব শেষে আপনার একটু ছোটবেলাকার কথা জানতে চাইব, ছোটবেলায় আপনার বেড়ে ওঠা এই বর্ধমানেই, পড়াশোনাও বর্ধমানে?
1: হ্যাঁ, ছোটবেলা যেরকম সবার প্রথমে প্রাইমারি স্কুল, যেরকম আমাদের গ্রামে প্রাইমারি স্কুল, আমার বাড়ি থেকে হয়তো একটুখানি মানে চার পাঁচ থেকে ছয় সেকেন্ডের মধ্যে এক ছুটে চলে যাওয়া আর এক ছুটে চলে আসা এরকম ব্যাপার। তারপরে ক্লাস সিক্স থেকে আমাদের এখানে একটুখানি ওই বাজারে যেতে হয়, মানে গ্রাম সুখবেলায় আমরা থাকি, যেখানে আমার লেখা আছে পোস্ট বুদবুদ, তো বুদবুদ জায়গাটাতে আমরা হাই স্কুলে পড়ি, আর তারপরে কলেজ বানকর, তারপরে বর্ধমান ইউনিভার্সিটি থেকে আমি এম এ করেছি বাংলাতে। এইভাবেই জার্নি চলছে, আর ফিরে আসা ফের মানকরে, কারণ সেখানে

0: মেয়েটি প্রাইভেট স্কুলে এখন কাজ করি।
1: আচ্ছা, আপনার এই রেডিও আকাশবাণী আগরতলার সঙ্গে জুড়ে থাকা সফল হোক, আরও এগিয়ে যাক। আমরা আশা করব আরও সুন্দর সুন্দর চিঠি আপনাদের কাছ থেকে পাব। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলেছিলাম পিউপা ঘোষের সঙ্গে, গ্রাম সুকডাল বুদবুদ বর্ধমান পশ্চিমবঙ্গ। তিনি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় বিষয় বাংলায় মাতি নিয়ে সেরা পত্রদাতা ছিলেন। এখন শুনব তাঁর লেখা সেই চিঠি যার জন্য তাকে আমরা সেরা নির্বাচিত করেছি।
2: শিমুল রাঙা অভিজ্ঞাপন, একটা শব্দ আর তোনাদের, একটা শব্দ বোমার, একটা শব্দ রক্ত ছিটিয়ে বর্ণ ধরেছে তামার, বুক ফেটে যায়, কানে লাগে তালা, তবু এগিয়ে চলে। বাংলা আমার মায়ের ভাষা, কি কেড়ে নেবে বলো কোন চলে? আবার একটা একুশ আসছে, আবার একটা একুশ, ২৬ অল ইন্ডিয়াও রেখে দিয়ে যাবে বাংলা ভাষার সুখ। একটা গুলির আক্রমণ, একটা তাজা প্রাণীর শেষ আর্তনাদ, কুণ্ডুলি পাকানো ধোয়ার ভেতর পড়া রক্তের গন্ধ, ভাঙলো চুড়ি, ছিঁড়ে গেল রাঙা চেলি, তবু সেখানে দুঃখের নিংড়ানো নির্যাসে ক্রোধের ফাঁপ। আমার বর্ণমালা মাগো জন্মদুখিনী বর্ণমালা, পাখি সব করে রব রাতি পোহাইলে, হিজলের বাঁকে সন্ধ্যা নামে সেখানে, সেই রূপসী বাংলায় মেঠু পথের সোধা অক্রাণ, লাউ মাচার ফুল, এই অশ্বত্থ গাছটা যেটা পথিক জনের ছাতা, কবিগুরুর সোনার কলম, নজরুলের বিদ্রোহী সমীরণ, গোলাপী শাড়ির ভাঁজে বাংলার তাঁত, তারা জলার রাত নিরানো মুথা ঘাসের ঘাস ফড়িং, সে স্বাদ আমার বাজে এক তারায়, বাঁশির বাঁশিতে শৃখলের বুলে। বকুক ঠাকুমাকে একদিন জিজ্ঞাসা করলাম, কতদিন হল ভারতবর্ষে এসেছ? এখনো তোমার বাংলাদেশের টান যায়নি। সে বড্ড রাগ করে নাক ফুলিয়ে বলল, ঘর সারছি, দেশ সারছি, দেশ ভাঙনের লগে ঝরা পাতার মতো উইরা বেড়াইছি কতদিন, অহন যদি মরি তো এক মুঠা মাটি পাইবা আপনি ভিডার, এই ভাষা খান জীবে আটকাইয়া আছে বলি ওরে আঁকড়ে পড়ে আসি, কেন সরুম কৌদেহি, ওগো সঙ্গেই যাইব। মায়ের দেওয়া আঁতর ঘরের আঁতের ভেতর সেই ভাষা আমার বাংলা, আমার মাতৃভাষা। পিউপা ঘোষ, গ্রাম সুকডাল, বুদবুদ, পূর্ব বর্ধমান।

0: এতক্ষণ শুনলেন গত ফেব্রুয়ারি মাসে অভিজ্ঞাপন অনুষ্ঠানে দ্বিতীয় বিষয়ে শ্রেষ্ঠ পত্রদাতা শ্রীমতী পিউপা ঘোষের সাক্ষাৎকার। এবারে আমরা চলে আসছি কিছু তথ্যে।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11:00 আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক, আকাশবাণী সংবাদ ওয়েবসাইট www.newsonair.com ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে। অনুষ্ঠানটি আকাশবাণী, ডিডি নিউজ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলও শুনতে পাওয়া যাবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই

0: আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে। এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত 8টায় পুনঃপ্রচার করা হবে।
1: আগামী 5 জুন শুক্রবার সকাল 10টায় ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে একে পরিবেশ সচেতনতা ও বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় থাকবে রবীন্দ্র নজরুল সুকান্তের সঙ্গীত আবৃত্তি এবং নৃত্য। অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে। আরও কিছু তথ্য রয়েছে। করবুক মহকুমার ইন্দু বাংলা দেশ সীমান্ত সংলগ্ন 300 মিটার এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারায় জনসাধারণের চলাফেরার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। গোমতি জেলার জেলাশাসক এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, করবুক মহকুমার ইন্দো বাংলাদেশ সীমান্ত বিউপি লাভুকান্ত পাড়া থেকে বিউপি চাপলি ছড়া পর্যন্ত 300 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত করবুক মহকুমা শাসকের অনুমতি ছাড়া সাধারণ নাগরিকদের চলাফেরা এবং স্থানীয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া 4 জনের বেশি ব্যক্তির জমায়েতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। কর্তব্যরত পুলিশ, সিআরপিএফ, বিএসএফ ব্যতীত কোনো ব্যক্তি লাঠি, আগ্নেয়াস্ত্র কিংবা কোনো ধরনের অস্ত্রশস্ত্র বহন করতে পারবেন না। যদি কোনো ব্যক্তি এই আদেশ অমান্য করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হবে এবং বিএনএসএস 223 ধারা অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কর্তব্যরত পুলিশ, নিরাপত্তারক্ষী, সরকারি কর্মচারী এবং 300 মিটার এলাকার মধ্যে বসবাসকারী নাগরিকগণ এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। এই আদেশ আগামী 13 জুলাই 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
0: ভারত সরকারের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্ম পুরস্কারের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। উল্লেখ্য, 1954 সাল থেকে চিত্রকলা, শিক্ষা ও সাহিত্য, খেলাধুলা, চিকিৎসা, সমাজসেবা, বিজ্ঞান ও কারিগরি, ব্যবসা বাণিজ্য, শিল্প প্রভৃতি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হিসেবে পদ্ম পুরস্কার দেওয়া হয়। 2027 সালে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারত সরকারের পদ্ম পুরস্কার পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে। পদ্ম পুরস্কারের জন্য সুপারিশ বা আবেদন রাষ্ট্রীয় পুরস্কার https://awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। আবারও বলছি, https://awards.gov.in এই পোর্টালের মাধ্যমে অনলাইনে গ্রহণ করা হবে। অনলাইনে আবেদন করার জন্য নির্ধারিত আবেদনপত্র এবং বিস্তারিত তথ্য এই পোর্টালে পাওয়া যাবে। আগামী 31 জুলাই 2026 মধ্যে অনলাইনে পাঠানো আবেদন বা সুপারিশগুলি গ্রহণ করা হবে। রাজ্য সরকারের সাধারণ প্রশাসন দপ্তরের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।
1: ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে জনগণের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঊনকোটি জেলা জেলাশাসক মেঘা জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023 এর 163 নং ধারার কিছু বিধিনিষেধ জারি করেছেন। এই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, ঊনকোটি জেলার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তের 50 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত কেউ চলাচল করতে পারবেন না। এই সময়ে উক্ত এলাকায় 5 জনের অধিক লোক জড়ো হতে পারবেন না। তেমনি সেই এলাকায় কেউ লাঠি, তীর, ধনুক, ধারালো বাঁশ, সাইকেল চেইন, গুলতি, লোহার রড, ছুরি, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক পদার্থ বহন করতে পারবেন না। জেলাশাসকের নিষেধাজ্ঞায় বলা হয়েছে, পুলিশ, বিএসএফ, টিএসআর, আসাম রাইফেলস ও অন্যান্য আইন বলবৎকারী কর্মীদের ক্ষেত্রে এই বিধিনিষেধ প্রযোজ্য হবে না। এই নিষেধাজ্ঞা আগামী 19 আগস্ট 2026 পর্যন্ত বলবৎ থাকবে।
0: এবারে আমাদের চাকুরি প্রত্যাশী বন্ধুদের জন্য কর্মখালী বিজ্ঞপ্তি। ত্রিপুরা সরকারের অধীনে টিপিএসসি পরীক্ষার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 220টি, শিক্ষাগত যোগ্যতা বিই, বিটেক পাশ হতে হবে, বয়স অনূর্ধ্ব 40 বছর। তবে সংরক্ষিত ক্ষেত্রে নিয়মানুযায়ী ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্ত জমা দেবার শেষ তারিখ আগামী 5 জুন। অনলাইনে রেজিস্ট্রেশন করার আগে নিজের একটি বৈধ ও দীর্ঘস্থায়ী ইমেল আইডি তৈরি করতে হবে। এছাড়া নিজের পাসপোর্ট মাপের রঙিন ছবি স্ক্যান করে রাখতে হবে। এছাড়া ও স্ক্যান করে রাখতে হবে নিজের প্রয়োজনীয় সার্টিফিকেট ও ডকুমেন্টস। আরও বিস্তারিত জানতে টিপিএসসি ওয়েবসাইট দেখে নেওয়া যেতে পারে।

0: ডিগ্রি কোর্সে পড়াশোনা সহ প্রয়োজনীয় ট্রেনিং দিয়ে সেনা নৌ ও বিমান বাহিনীর এক্সিকিউটিভ ব্রাঞ্চে চাকরির জন্য উচ্চ মাধ্যমিক পাশ এমন 394 জন তরুণ তরুণী নেওয়া হবে। শূন্য পদের সংখ্যা আর্মি বা সেনাবাহিনীতে 208, নৌবাহিনীতে 42, বিমানবাহিনীতে 120। নগর একাডেমি এক্সিকিউটিভ ব্রাঞ্চে 24টি প্রার্থী বাজারের জন্য এটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং সেই সঙ্গে এই পরীক্ষা নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পরীক্ষা হবে 13 সেপ্টেম্বর 2026 তারিখে। আর এই জন্য দরখাস্ত পাঠাতে হবে কেবলমাত্র অনলাইনে 9 জুনের মধ্যে।
1: এবার চলে আসি আমাদের সুস্থ থাকুন পর্বে। বন্ধুরা, ফুসফুস সুস্থ রাখা আমাদের সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। ফুসফুস ভালো থাকলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছবে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমবে। তাই বিশেষজ্ঞরা বলেন, ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন, পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকুন, নিয়মিত শরীরচর্চা করুন এবং পরিষ্কার বাতাবরণে থাকুন, বাতাসে থাকুন। আপনার চারপাশ যেন দূষণ মুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজনে

0: হবে এবং সেই সঙ্গে এই পরীক্ষা নেওয়া হবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে। পরীক্ষা হবে 13 সেপ্টেম্বর 2026 তারিখে। আর এই জন্য দরখাস্ত পাঠাতে হবে কেবলমাত্র অনলাইনে 9 জুনের মধ্যে।
1: এবার চলে আসি আমাদের সুস্থ থাকুন পর্বে। বন্ধুরা, ফুসফুস সুস্থ রাখা আমাদের সুস্থ জীবনের অন্যতম প্রধান শর্ত। ফুসফুস ভালো থাকলে আমাদের শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছবে এবং বিভিন্ন রোগের ঝুঁকি কমবে। তাই বিশেষজ্ঞরা বলেন, ধূমপান সম্পূর্ণভাবে পরিহার করুন, পরোক্ষ ধূমপান থেকেও দূরে থাকুন, নিয়মিত শরীর চর্চা করুন এবং পরিষ্কার বাতাবরণে থাকুন, বাতাসে থাকুন। আপনার চারপাশ যেন দূষণ মুক্ত হয় সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করুন নিয়মিত, সুষম খাদ্য গ্রহণ করুন। এছাড়াও বিশেষজ্ঞরা বলেন, সংক্রমণ প্রতিরোধ করতে নিয়মিত হাত ধুন এবং প্রয়োজনীয় টিকা গ্রহণ করতে হবে। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, যেন দীর্ঘদিন ধরে চলতে থাকা কাশি, শ্বাসকষ্ট বা বুকে অস্বস্তি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।
0: এবারে আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে দিই। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশে সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কোথাও ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C-এর কাছাকাছি।
1: আজকে অভিজ্ঞাপন উপস্থাপনায় ছিলাম আমি সত্যজিৎ,
0: আর আমি নিতাই,
1: এবং সেই সাথে শেষ করছি আমাদের আজকের অভিজ্ঞাপন।

আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনবেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।

আকাশবাণী আগরতলা। এতক্ষণ শুনছিলেন প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত মর্নিং নিউজ, এবং এরপরে শুনলেন শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ছোটদের জন্য অনুষ্ঠান কাকলি।

0: শুরু হচ্ছে ছোট্ট সোনামণিদের অনুষ্ঠান কাকলি। আর সকাল সকাল আমাদের স্টুডিওতে আমার সঙ্গে কিন্তু রয়েছে কচি কাঁচা মিষ্টি বন্ধুরা। প্রথমেই তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব। তার আগে সকলকে জানাই গুড মর্নিং।
1: গুড মর্নিং ম্যাম।
0: বাহ, বন্ধুরা সবাই কেমন আছো বলো?
2: ভালো আছি।

0: বেশ, একে একে সবার সঙ্গে আজকে পরিচয় হবে, হবে অনেক কথা, অনেক গল্প। তাহলে চলো ঝটপট আমরা কি করব পরিচয়টা সেরে নিই।
1: নমস্কার, আমার নাম অধ্যায় রয়, আমি আপনাদের কিবোর্ডে কিছু গান শোনাবো।
2: নমস্কার, আমার নাম আদিত্য রয় ভট্টাচার্য, আমি আজকে কিবোর্ডে কিছু গান বাজিয়ে শোনাবো।
3: নমস্কার, আমি শ্রীময়ী, আজকে আপনাদেরকে আমি আবৃত্তি শোনাবো।
4: নমস্কার, আমি ইন্দ্রাক্ষী দেবনাথ, আজকে আমি আবৃত্তি পরিবেশনা করব।
5: নমস্কার, আমার নাম নীলাশ্রী, আমি আজকে কিছু গান করব।
0: বেশ, সবার সঙ্গে তাহলে পরিচয় হয়ে গেল। তাহলে চলে যাচ্ছি আমাদের প্রথম বন্ধুর কাছে, আর আমাদের আজকের প্রথম বন্ধু হলো শ্রীময়ী। কেমন আছো?
3: আমি ভালো আছি।
0: বেশ, শ্রীময়ী, লেখাপড়া করতে তোমার কেমন লাগে বলো?
3: খুব ভালো লাগে।
0: আচ্ছা, খুব ভালো লাগে। তো কোন সাবজেক্টটা পড়তে তোমার বেশি ভালো লাগে?
3: সোশ্যাল সায়েন্স।
0: আচ্ছা, আর লেখাপড়ার পাশাপাশি শ্রীময়ী আর কি করে?
3: আবৃত্তি করি, ডান্স করি।
0: আচ্ছা, আবৃত্তিও শেখো, ডান্সও শেখো। তো এই সব কিছু শেখার জন্য তুমি লেখাপড়ার পাশাপাশি সময়টা কিভাবে বের করো?
3: আমি বিকালবেলা পড়ে তারপরে সন্ধ্যার সময় একটু আবৃত্তির প্র্যাকটিস করে তারপর ডান্স করি।
0: আচ্ছা, বাড়িতে কে কে আছে শ্রীময়ীর?
3: বাড়িতে আমি, মাম্মা আর বাবা।
0: বেশ, সবচাইতে বেশি কে আদর করে তোমাকে?
3: বাবা।
0: আচ্ছা, আর এই যে তুমি সব কিছু শিখছো, মানে আবৃত্তি, গান শিখছো, এর মধ্যে তোমাকে সবচাইতে বেশি হেল্প কে করে?
3: মা।
0: মা হেল্প করে। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে।
1: নমস্কার, আমার নাম অধ্যায় রয়।
0: আচ্ছা, কি মিষ্টি দেখতে লাগছে তোমাকে, খুব সুন্দর হয়েছে। এই জামাটা কে দিয়েছে তোমাকে?
1: আমার পিসু।
0: তো লেখাপড়া করতে কেমন লাগে?
1: খুব ভালো।
0: খুব ভালো। আচ্ছা, কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে পড়ো?
1: আমার স্কুলের নাম অক্সিলিয়াম গার্লস স্কুল, আমি ক্লাস টুতে পড়ি।
0: ক্লাস টুতে। তো কোন সাবজেক্টটা পড়তে তোমার বেশি ভালো লাগে?
1: বেঙ্গলি।
0: বেঙ্গলি পড়তে বেশি ভালো লাগে। আচ্ছা, কি ধরনের খেলা খেলতে বেশি ভালো লাগে, ইনডোর গেম, আউটডোর গেম, কোনটা?
1: গল্প করি, অনেক কিছু করি।
0: আচ্ছা, গল্প করো। বেশ, একদিন তোমার গল্প শুনবো তাহলে, ঠিক আছে? আর বাড়িতে কে কে আছে বলো?
1: আমার ঠাম্মা, আমার দিদি, আমার বাবা, আমার মা আর আমি।
0: আচ্ছা, সবচাইতে বেশি তোমাকে কে আদর করে?
1: আমার দিদি।
0: তোমাকে সবচাইতে বেশি কে হেল্প করে?
1: মা।
0: মা হেল্প করে। আচ্ছা, আর বড় হয়ে তুমি কি হতে চাও?
1: আইপিএস অফিসার।
0: আইপিএস অফিসার হতে চাও? বেশ, তার জন্য কি করতে হবে?
1: পড়তে
0: অনেক বেশি করে লেখাপড়া করতে হবে, তাই তো? ঠিক আছে, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু অদ্রিতের কাছে। কেমন আছো অদ্রিত?
6: ভালো।
0: ঠিক আছে অদ্রিত, তোমার লেখাপড়া করতে কেমন লাগে বলো?
6: খুব ভালো লাগে।
0: খুব ভালো লাগে। আচ্ছা, কোন স্কুলে পড়ো তুমি?
6: শ্রীকৃষ্ণ মিশন।
0: আচ্ছা, আর কোন ক্লাসে?
6: থ্রি।
0: ক্লাস থ্রি। বেশ, লেখাপড়ার পাশাপাশি কিভাবে তুমি এই সময়টাকে বের করে মানে প্র্যাকটিস করো? কিবোর্ড
2: পড়া আমি ওই সকালে করি, তারপরে দিনে করি, তারপরে আমি বিকেলবেলা সব করি। সকালে একটু যে টাইম পাই তখন আমি কিবোর্ড প্র্যাকটিস করি।
0: আচ্ছা, তুমি সকালবেলা কিবোর্ড প্র্যাকটিস করো, তারপরে বিকেলবেলা তুমি সব কাজ করো, তাই তো? বেশ, তো বাড়িতে তোমার কে কে আছে বলো?
2: আমার একটা ছোট ভাই আছে, আমার মা বাবা দিদা, তারপরে আমার এই দাদু, আমার এই ভাইয়ের মা বাবা।
0: বাহ, অনেক মানুষ আছে বাড়িতে। সবচাইতে
2: আমার বাবার থামিও আছে।
0: আচ্ছা,
2: কলকাতায় থাকে।
0: বেশ, খুব ভালো। তো সবচাইতে বেশি কে আদর করে তোমাকে?
2: আমার দাদু।
0: দাদু সবচাইতে বেশি আদর করে। আচ্ছা, ঠিক আছে। তো
2: আমার ওই ছোট ভাইও ভালোবাসে আমাকে।
0: ছোট ভাই তোমাকে ভালোবাসে, তুমিও তো বাসো, তাই না? খুব ভালো। তার পাশাপাশি বলো যে তো কোন সাবজেক্টটা তোমার পড়তে বেশি ভালো লাগে?
2: ম্যাথস।
0: ম্যাথস করতে বেশি ভালো লাগে। খেলাধুলা হয়?
2: হ্যাঁ।
0: কি ধরনের খেলা খেলতে বেশি ভালো লাগে?
2: আউটডোর গেম।
0: আউটডোর গেম। আচ্ছা, আউটডোর গেমের মধ্যে কি কি থাকে?
2: দৌড়াদৌড়ি।
0: এ মা, দৌড়াদৌড়ি ছাড়া আর কিছু নেই? ক্রিকেট, ফুটবল কিছু নেই?
2: ক্রিকেট আমার পছন্দ।
0: ক্রিকেট তোমার পছন্দ? আচ্ছা, কোন ক্রিকেটার তোমার বেশি ভালো লাগে বলো?
2: বিরাট কোহলি।
0: বিরাট কোহলি বেশি ভালো লাগে। এবারে চলে যাচ্ছি আমাদের আরো একজন মিষ্টি বন্ধু ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী, অনেকদিন পরে দেখা হলো, কেমন আছো বলো?
7: আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও খুব ভালো আছি। তো ইন্দ্রাক্ষী, তোমার বাড়িতে কে কে আছে বলো?
7: আমার বাড়িতে আমি, আমার মা বাবা আর আমার দাদু ঠাম্মি মাঝে মধ্যে থাকে।
0: আচ্ছা, সবচাইতে বেশি কার কাছ থেকে আদর পাও ইন্দ্রাক্ষী?
7: পাপা।
0: আচ্ছা, আর সবচাইতে বেশি হেল্প কে করে সবকিছুতে?
7: মা।
0: আচ্ছা, আর ইন্দ্রাক্ষী বলো যে বড় হয়ে ইন্দ্রাক্ষী কি হতে চায়?
7: আমি এখনো ঠিক ভেবে উঠিনি।
0: আচ্ছা, সময় আছে, আরো ধীরে ধীরে ভাবতে থাকো।
7: হ্যাঁ।
0: লেখাপড়া করতে কেমন লাগে ইন্দ্রাক্ষী?
7: আমার লেখাপড়া করতে খুব ভালো লাগে।
0: আচ্ছা, ইন্দ্রাক্ষী, তোমার কোন সাবজেক্ট পড়তে বেশি ভালো লাগে?
7: আমার তো এমনিতে ম্যাথ করতে খুব ভালো লাগে।
0: আচ্ছা, এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধুর কাছে। কি নাম যেন তোমার?
5: নীলাশ্রী গোস্বামী।
0: আচ্ছা।

0: নীলাশ্রী, তুমি কেমন আছো বলো?
1: আমি ভালো আছি।
0: আচ্ছা নীলাশ্রী, তোমার বাড়ি কোথায়?
1: আমার বাড়ি বরদলি।
0: বেশ, তো নীলাশ্রী কোন স্কুলে পড়ে আর কোন ক্লাসে পড়ে?
1: আমার স্কুলের নাম ভারত সেবাশ্রম সংঘ প্রণবানন্দ বিদ্যা মন্দির, আমি ক্লাস থ্রিতে পড়ি।
0: বেশ, নীলাশ্রী আজকে আমাদের কি শোনাবে?
1: আমি আজকে গান শোনাব।
0: আচ্ছা, গান শোনাবে। কত বছর ধরে শিখছো তুমি গান?
1: জানি না।
0: আচ্ছা নীলাশ্রী, গান করতে তোমার কেমন লাগে?
1: ভালো লাগে।
0: ভালো লাগে। গান ছাড়া কি আর কিছু শেখো তুমি?
1: হ্যাঁ।
0: আর কি শেখো?
1: ড্রয়িং শিখি।
0: ড্রয়িং শেখো। আর লেখাপড়া করতে কেমন লাগে?
1: খুব ভালো লাগে।
0: খুব ভালো লাগে। কোন সাবজেক্টটা পড়তে বেশি ভালো লাগে বলো?
1: ম্যাথ।
0: ম্যাথ করতে ভালো লাগে। বাহ, আজকে সবার কাছ থেকে শুনলাম ম্যাথ করতে খুব বেশি ভালো লাগে। বেশ, নীলাশ্রী বড় হয়ে তুমি কি হতে চাও?
1: ডক্টর।
0: ডক্টর হতে চাও। নীলাশ্রী, বাড়িতে কে কে আছে?
1: বাড়িতে আমি, বাবা, মা, ঠাম্মা, পিসি আর ভাই।
0: অনেকজন আছে। তো সবচেয়ে বেশি কে আদর করে?
1: মা বাবা।
0: মা বাবা। আর তোমাকে সবকিছুতে হেল্প কে করে?
1: মা বাবা।
0: বেশ, তুমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসো?
1: দুজন।
0: দুজনকেই ভালোবাসো। গুড। এবারে চলে যাব পরবর্তী বন্ধুর কাছে। তাহলে বন্ধুরা, আজকে শ্রীময়ীর আবৃত্তি দিয়ে শুরু করছি আমাদের আজকের কাকলি অনুষ্ঠান।
2: নমস্কার, আমি শ্রীময়ী। আমি একটি আবৃত্তি নিবেদন করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি, ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? তুমি রাখো খোকা কোথায় ওরে, আমি শুধু হাসি চুপটি করে, যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখবো নয়ন মেলে, স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে, এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে, দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে, আমি আমার ছোট্ট ছায়াখানি দোলাবো তোর বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে, সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুয়ে ঝরে, আবার আমি তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কব, তুমি বলবে দুষ্টু ছিলি কোথা, আমি বলবো বলবো না সে কথা, নমস্কার।
0: বাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে কি তুমি আমাদের আর কিছু শোনাচ্ছ?
1: আর একটা আবৃত্তি শোনাবো।
0: আরো একটা আবৃত্তি শোনাবে? বেশ।
2: নমস্কার, কাজী নজরুল ইসলামের লেখা কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তোরে ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার, তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘোষিয়াছে অভিযান, ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার, অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃমুক্তিপণ, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে

0: গুঞ্জন, কাণ্ডারি বলো, ডুবেছে মানুষ, সন্তান মুড়মার, গিরি সংকট, ভীরুযাত্রীরা গুরু গর যায়বাজ, পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ। কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ, তেজিবে কি পথ মাঝ, করে হানাহানি তবু চলো টানি, নিয়াছ যে মহাভার। কাণ্ডারি তবু সম্মুখে ওই পলাশির প্রান্তর, বাঙালির খুনে লাল হলো জ্যাথা ক্লাইভের খঞ্জর, ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর, উদিবে শিরুবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসি অলক্ষে দাঁড়াইছে তারা দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, দুলিতেছে তরি ফুলিতেছে জল, কাণ্ডারি হুঁশিয়ার, নমস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধু শ্রীময়ীর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী মিষ্টি বন্ধু নীলাশ্রীর কাছে। নীলাশ্রী, এখন তোমার গান শুনবো, তাই তো? ঠিক আছে, চলো শুনি।

0: বাহ, নীলাশ্রী খুব সুন্দর হয়েছে। এবারে তাহলে আমাদের ছোট্ট বন্ধু নীলাশ্রীর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু ইন্দ্রাক্ষীর কাছে। ইন্দ্রাক্ষী আমাদের আবৃত্তি শোনাবে, তাই তো? ইন্দ্রাক্ষী, আজকে আমাদের কি কি আবৃত্তি শোনাচ্ছ তুমি?
1: আমি প্রথমেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা আবৃত্তিটি শোনাব। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তপুরে, সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে, বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভিনী নাদে। হায় ছায়াবৃতা, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব রূপ, উপেক্ষার আবিল দৃষ্টিতে এলোড়া লোহার হাত করি নিয়ে নখ জাদির তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল, গর্বে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ মানুষতা, তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে, দস্যুপায়ে কাটামারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাছিল পূজার ঘণ্টা, সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে, কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরীর আরাধনা। আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল, ঝঞ্ঝা বাতাসের উদ্ধশ্বাস, যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিম কাল, এসো যুগান্তের কবি আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা।

0: হিংস্র প্রলাপের মধ্যে, সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। নমস্কার।
1: বাহ, খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে। এবারে আমাদের ছোট্ট বন্ধু ইন্দ্রাক্ষীর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের মিষ্টি বন্ধু অধ্যায় রায়ের কাছে। অধ্যায়, আজকে আমাদের কিবোর্ডে গান বাজিয়ে শোনাবে, তাই তো? অধ্যায়, তুমি কোন গানটা বাজিয়ে শোনাচ্ছ আমাদের?
2: সাত ভাই চম্পা গানটি বাজিয়ে শোনাচ্ছি।
1: বেশ, তাহলে চলো শুনি।

0: নমস্কার।
1: বাহ, আমাদের ছোট্ট বন্ধুর জন্য একটা হাততালি হয়ে যাক। এবারে চলে যাচ্ছি আমাদের পরবর্তী বন্ধু আদ্রিত রায় ভট্টাচার্যের কাছে। আদ্রিত, আজকে তুমি আমাদের কি শোনাচ্ছ?
2: ও আমার দেশের মাটি।
1: এটা কিবোর্ডে বাজিয়ে শোনাচ্ছ, তাই তো? ঠিক আছে, চলো শুনি।

0: পুরস্কার।
1: বাহ, অসাধারণ কিবোর্ড বাজিয়ে শোনালো আদ্রিৎ এবং অধ্যায়া, দুজনের জন্যই একটা হাততালি হয়ে যাক। তো বন্ধুরা, ঘড়ির কাঁটা কিন্তু এবার জানান দিচ্ছে যে সময় একেবারেই শেষের পথে। যদিও আজকের মতো কাকুলি অনুষ্ঠান থেকে এখানেই বিদায় নিচ্ছি, তোমাদের সাথে আবার কথা হবে আগামী রবিবার। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে লেখাপড়া করবে।

এতক্ষণ শুনছিলেন ছোটদের অনুষ্ঠান কাকলি, আকাশবাণী আগরতলা। দেশাত্মবোধক গান শুনবেন সমবেত কণ্ঠে দেশ বন্দনা পর্বে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিন অং লাইং পাঁচ দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। এর আগে গয়ায় মহাবোধি মন্দিরের প্রার্থনায় অংশ নেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। ভারতীয় মৌসুম বিভাগ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সব আকাশবাণী সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দি সম্প্রচারের ঠিক পরে অনুষ্ঠানটি আঞ্চলিক ভাষায় সম্প্রচারিত হবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে অপারেশন সিন্ধুর চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। লখনৌতে উন্মুক্ত নৌ জাদুঘর নৌসেনা শৌর্য বাটিকার উদ্বোধন অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, অপারেশন সিন্ধুর চলাকালীন পাকিস্তানের ওপর চাপ বজায় রাখার ক্ষেত্রে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
1: हमारी सेनाओं ने सटीक हमले करके पाकिस्तान में स्थित आतंकी ढांचे को पूरी तरह से तबाह कर दिया। हमारी आर्मी और एयरफोर्स ने तो अपनी भूमिका निभाई ही, लेकिन जो भूमिका हमारी नेवी ने निभाई वो भी बहुत ही महत्वपूर्ण थी। हमारी नेवी पूरी ताकत के साथ अरब सागर में उस समय मौजूद, जिसने दुश्मन के मन में लगातार भय

0: और इसी का नतीजा ये हुआ कि पाकिस्तान की पूरी नौसेना डर कर अपने बंदरगाहों में दुबक कर बैठ गई थी।
1: প্রতিরক্ষা মন্ত্রী জানান, ভারতীয় নৌবাহিনী পূর্ণ প্রস্তুতি ও শক্তি নিয়ে আরব সাগরে মোতায়েন ছিল। কেন্দ্রীয় সরকার আগামী দুসপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই পদক্ষেপ। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির উপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির উপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল রপ্তানির উপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। এদিকে দেশে পেট্রোপণ্যের মজুদ রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন।
2: Regarding the efforts of the government to keep the price stable, is Bharat Sarkar ne excise duty kam ki. So these all efforts have been done to keep the price stable. We are working on the strategic reserves also. Oil marketing companies ko work out karne ke liye kaha hai ki LPG ka jo reserve hai, that should be minimum 30 days with them. And they are working on it. And similarly for crude also we are working.
1: সরকার আগামী মাসের 1 তারিখ থেকে চলতি বছরের 31 অক্টোবর পর্যন্ত তুলা আমদানির ওপর থেকে শুল্ক সাময়িকভাবে মকুব করেছে। বস্ত্রমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে তুলা চাষী এবং সমগ্র তুলা মূল্য শৃঙ্খলের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সারের সুষম এবং বিচক্ষণ ব্যবহারকে উৎসাহিত করার জন্য দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে এক মাসব্যাপী ক্ষেত বাঁচাও অভিযান। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান গতকাল নতুন দিল্লিতে এই অভিযানের প্রস্তুতি সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরোহিত্য করেছেন। মন্ত্রী বলেন যে এই অভিযানকে খামার, কৃষক এবং গ্রামকে সংযুক্ত করে একটি ব্যাপক জাতীয় প্রচারাভিযানে পরিণত করা দরকার। মায়ানমারের রাষ্ট্রপতি ইউ মিন অং হ্লাইং 5 দিনের সফরে গত সন্ধ্যায় দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লিতে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। এর আগে গতকাল মিয়ানমারের রাষ্ট্রপতি বিহারের গয়া সফর করেন। মহাবোধি মন্দিরে তিনি প্রার্থনায় অংশ নেন। তাঁর সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গত সন্ধ্যায় রাষ্ট্রপতি লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মিয়ানমারের রাষ্ট্রপতি আগামীকাল প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করবেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু নতুন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে স্কাইকাস্ট ব্যবস্থার সূচনাকে স্বাগত জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, আবহাওয়া পর্যবেক্ষণের এই ধরনের প্রযুক্তি ব্যবহারের ফলে কুয়াশা ও ঝোড়ো হওয়ার সময় বিমান চলাচল ব্যবস্থা উন্নত হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কর্ণাটকে বিধানসৌধে অনুষ্ঠিত কংগ্রেস বিধায়ক দলের বৈঠকে ডিকে শিবকুমারকে দলের নতুন নেতা নির্বাচিত করা হয়েছে। এ প্রসঙ্গে বিধায়করা সিদ্ধারামাইয়া এবং ডক্টর জি পরমেশ্বরের উত্থাপিত প্রস্তাবটি গ্রহণ করেছেন। ডিকে শিবকুমারের কার্যালয় থেকে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহারাষ্ট্রের পুনেতে বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে 21 হয়েছে। এর মধ্যে 7 জন পুনে শহরের এবং 14 জন পিম্পরি, চিঞ্চওয়াড় এবং উরুলি কাঞ্চন এলাকার বাসিন্দা। এই ঘটনায় এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের দায়িত্বভার দেওয়া হয়েছে সিআইডিকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে 22 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইএইএ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি টারবাইন ভবনে ড্রোন হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থার মহানির্দেশক রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ড্রোনের আঘাতে ভবনটি দেওয়ালে গর্ত তৈরি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে আইএইএ এর একটি অনসাইট টিম ওই এলাকায় যাওয়ার অনুমতি চেয়েছে। রাফায়েল গ্রোসি সতর্ক করে বলেছেন, পরমাণু কেন্দ্রের ভেতরে এবং আশেপাশে যে কোনো ধরনের হামলা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কলম্বিয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে আজ প্রথম পর্যায়ের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সবথেকে বেশি ভোট যে দুই প্রার্থী পাবেন দ্বিতীয় পর্যায়ের ভোটে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। এই দফায় মোট 14 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জয়ের জন্য একজন প্রার্থীকে ন্যূনতম 50% ভোট পেতে হবে। দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে 21 জুন।

0: ইবোলা সংক্রমণের প্রেক্ষিতে কঙ্গো এবং উগান্ডায় ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলির কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন ডাব্লিউএইচওর প্রধান টেড্রোস আদানাম ঘেব্রিয়েসাস। সংক্রমণের প্রেক্ষিতে সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ফের খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। ঘেব্রিয়েসাস বলেছেন, এই ধরনের পদক্ষেপ ইবোলা মোকাবিলার প্রচেষ্টার ক্ষেত্রে অন্তরায় হতে পারে। ইবোলা সংক্রমণের মূল কেন্দ্র পূর্ব কঙ্গোর বুনিয়াতে তিনি বলেছেন, এই ধরনের নিষেধাজ্ঞা সংক্রমণের বিরুদ্ধে লড়াইকে কঠিন করে তুলছে। এদিকে কঙ্গোতে 900 জন ইবোলা আক্রান্তের সন্ধান মিলেছে, প্রাণ হারিয়েছেন কমপক্ষে 220 জন। অন্যদিকে উগান্ডায় 9 জন ইবোলায় আক্রান্ত হয়েছেন। কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকলে আগামী বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, কর্ণাটক, মধ্যপ্রদেশ এবং দেশের উত্তর পূর্বের রাজ্যগুলিতে। পূর্বাভাস অনুযায়ী আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা পূর্ব রাজস্থান, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং বিদর্ভের কিছু অংশে। অন্যদিকে গরম ও আর্দ্র আবহাওয়া থাকবে কোঙ্কন ও গোয়ায়। তামাক সেবনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে আজ পালিত হচ্ছে বিশ্ব তামাক বর্জন দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশে এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়। তামাকের ক্ষতিকারক প্রভাবের কথা তুলে ধরে এবছর নিকোটিন ও তামাক আসক্তি প্রতিরোধের বার্তা দেওয়া হচ্ছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্স আজ IPL ক্রিকেটের ফাইনালে মুখোমুখি হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার তারা IPL চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুই দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্ধু চলাকালীন ভারতীয় নৌবাহিনী পাকিস্তানের নৌবহরকে তাদের বন্দরের মধ্যে আটকে থাকতে বাধ্য করেছিল। মায়ানমারের রাষ্ট্রপতি উ মিং অং হ্লাইং 5 দিনের ভারত সফরে গত সন্ধ্যায় নতুন দিল্লি পৌঁছেছেন। কেন্দ্রীয় সরকার আগামী 2 সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। IPL ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। খবর এখনকার মতো শেষ হল।
1: আকাশবাণী আগরতলায় তখন শুনছিলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। এখন শুনবেন সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 134তম পর্ব। কেন্দ্রীয় বিদ্যুৎ, আবাসন ও নগর উন্নয়ন মন্ত্রী মনোহরলাল আজ রাজ্য সফরে আসছেন। তিনি আজ সকালে আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের 134তম সংস্করণ শুনবেন। এমজিএন রেগায় ত্রিপুরার জন্য কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক চলতি অর্থ বছরের এপ্রিল ও মে মাসের জন্য 80 লক্ষ শ্রম দিবস এবং 72.79 কোটি টাকার মজুরির অনুমোদন দিয়েছে। সরকারি সূত্রে এই খবর জানা গেছে। আজ বিশ্ব তামাক মুক্ত দিবস। এই উপলক্ষে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজের উদ্যোগে বামুটিয়া ব্লকের অন্তর্গত বেরিমুড়া গ্রামে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচিতে কলেজের প্রায় 150 জন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR সাংবিধানিক ও আইনি আজ্ঞা পূরণে অত্যন্ত সফল। গতকাল নতুন দিল্লিতে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্বকারী আইনজীবীদের দ্বিতীয় জাতীয় সম্মেলনে বক্তব্য রাখার সময় তিনি একথা বলেন। কর্মী জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং নয়াদিল্লিতে AI চালিত সিপি গ্রামস ভয়েস চ্যাটবট সমাধান দিদি চালু করেছেন। প্রশাসনিক সংস্কার ও জন অভিযোগ বিভাগ ভাষিনীর সহযোগিতায় এটি তৈরি করেছে। উদয়পুরের গোমতী জেলা পলিটেকনিক কলেজের কমপ্লেক্সে নতুন কেন্দ্রীয় বিদ্যালয় খোলার নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন। চলতি 2026-27 শিক্ষাবর্ষ থেকে এই বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হবে। পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জিরানিয়ার বীরেন্দ্রনগর বিদ্যালয় প্রাঙ্গনে আয়োজিত বিজেপির মহিলা মোর্চা সম্মেলনে অংশগ্রহণ করে বলেন, বর্তমান কেন্দ্র ও রাজ্য সরকার মহিলা ক্ষমতায়নে সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। সিপাহী জেলা জেলা পরিষদের সভাধি নেত্রী সুপ্রিয়া দাস দত্ত কমলাসাগর বিধানসভা কেন্দ্রের দক্ষিণ মধুপুরে

কয়জলা জেলা ভিত্তিক গড়িয়া উৎসবের সূচনা করে বলেন, রাজ্য সরকার জাতি জনজাতি সহ সব অংশের মানুষের চিরাচরিত সংস্কৃতির চর্চা প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে কাজ করছে। দেশের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল অনিল চৌহান অবসর গ্রহণ করেছেন। এই উপলক্ষে নয়াদিল্লিতে সেনাবাহিনীর 3 শাখার পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাতও হতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8°C, দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35°C কাছাকাছি। শুনলেন সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন বাংলা আধুনিক গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান। সকাল 11:00 মন কি বাত। দুপুর 1:05 মহিলাদের জন্য অনুষ্ঠান অঙ্গনা, আলোচনার বিষয় বয়সন্ধিকাল, জীবনের অত্যন্ত স্পর্শকাতর একটি সময়। বেলা 1:40 লোকগীতির শিল্পী নীলরতন কাঞ্জিলাল। বেলা 1:50 রবীন্দ্রসঙ্গীত শুনবেন শিল্পী শুভমিতা। বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। বিকেল 5:45 শুনবেন ভক্তিগীতি দেবাশিস রায়ের কণ্ঠে। সন্ধ্যে 6:05 কল্যাণী, সন্ধ্যা 6:40 ঘর গৃহস্থীর আসর। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ। সন্ধ্যে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ, অর্থাৎ বাংলা ও ককবরক সংস্করণের পুনঃপ্রচার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার দেবব্রত মল্লিক পরিবেশনায়। রাত 9:15 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্পটলাইট। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবি বাসরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠান সূচি পরিবর্তিত হতে পারে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন বাংলা আধুনিক গান। প্রথম গানখানি শুনুন শচীন গুপ্তের কণ্ঠে।

গানখানি শুনছিলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে। এবারে শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

বাংলা আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। আসলে আজকের গানে সেই শিল্পী মান্না দে।

0: এতক্ষণ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে বাংলা আধুনিক গান। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান।
1: আরবিআই একথা বলে, কিউআর কোড স্ক্যান করার বা পিন দেওয়ার সময় একটু সাবধানে।

আকাশবাণীর আগরতলা লামসগতে খাক খাহাম ইয়াফর আখক নাইতে নাই যত খাফনে তা খুক খুক মারে কিছুই শোন আও খাকলাই নরক খালগনে নাই সিদ্ধানে তিনি কবর বই কণ্ঠে যা হিনি তকিনে রেজাবং আই পান্ডনে খানা বাকি ফাদিগাজন ফুদান লেরলাই রেজাবং খানালাই মা খাক থাকলাই রেজাবনি নাগাদি রেজাব মূ রেজাবনে সেখান টকিনে মূ সাইমালাইন টকিনে মূ কা কাজ রেজাব মূ কা জিন্দগি দফল কি খরং রেখা কে কে

আসোজরা কাহ ছিনি তকিনি চামুখার জাকা আগাছ বনে আগর তোলা তবা হেন হাই খার জাক ফিরান তকিয়ানি মুখা গাল হো না হো আর চামুখা মাহাইবে খরং রেখা সাধনা সারগম সুজাতা অদিত নারায়ণ সোনা নিগম তাই শঙ্কর মহাদেবন

하나하이 아사히 힌디 토키나를 잡은 것 따보 거랑으로 와는 산 다이 돌지구마 어르 잡문카 딜커스 딜버 두니아

এতক্ষণ ককবরক সংযোজনায় শুনছিলেন হিন্দি ছবির গান। আকাশবাণী আগরতলা, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই। আকাশবাণী আগরতলা, আমাদের এখনকার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা, আকাশবাণী বিলোনিয়া, আকাশবাণী কৈলাসহর, এফএম উজ্জয়ন্ত এবং রাজ্যের সবকটি রিলে কেন্দ্র থেকে। এখন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানে দেশবাসীর সঙ্গে তার মনের কথা ভাগ করে নেবেন। অনুষ্ঠানটি দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী অকাল। অনিমেষ গুরিন্দর বীর নমস্কার স্যার, নমস্কার স্যার। প্রধানমন্ত্রী আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হলো যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটাও তারা জানুক। অনিমেষজি নমস্কার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্রিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম, আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগল, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী এবার গুরিন্দর বীরজি তুমি বলো। গুরিন্দর বীর নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি, এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম, সেটা আমার খুব ভালো লাগত, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার? তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে, আমি টিভি দেখছিলাম, তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দর দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই গুরিন্দর বীর। হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার, আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারা দিন ট্রেনিং করতেন। এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত, আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনব, জিতব। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর উপর

আমার ভরসা আছে, যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী, দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা তিনবার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দর বীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দর বীর, হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসত, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী, অনিমেশজি, অনিমেশ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে, সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী, দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো। অনিমেশ, স্যার আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে, তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি, কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম, আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী, গুরিন্দর বীর তুমি কি বলবে? গুরিন্দর বীর, আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল, যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্ব দরকার। তবে স্যার আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু, যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যায়।

এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী, দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্য করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, তোমাদের অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এইভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গোবিন্দরবীর অনিমেষ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এইরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন, এই ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিই পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটে ভরে, শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকে আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে, ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটি কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লি, তোতাপুরি, নীলম, মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ, রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলে ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও। সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুওয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকে শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়।

আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এই বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে অনাইমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্র ফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এই এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খগল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তারা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা যেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়।

এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গাঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীববৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন, তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল। আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলা এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তারাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে। এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাই জয়গোপাল গড়টিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন, তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্র পিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাই প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি, তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণা

0: অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: আনি খাপাংনি হাগতনি লুকুরক খুলুমকা মন কি বাতনি বিসংতি তেওয়াইসা নরকবাই গরঙ্গই মানমাবাই আং বেলাইখানো খাতুংজাক হাগতনি জুদা জুদা আমচাইনি চিনি লুকুরক বসংতাই দফানি বাকি অমাই সামং কাহাম খলাই তঙ্গু যে রক্ন খনাকে গুবইন চিনি খা বাসাই ফাইও তিনি পান্ডা চেংদ্রবন আং থংমুঙ্গ চিনি হাক্তর চাসামুংনি ককথুম খুরচাওয়ানে সালকিসা সেখান ঝাড়খণ্ডনি রাঁচিও ন্যাশনেল সিনিয়র এথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন ওংখা আরও ইংয়া হানফানো হাক্তনি জুদা জুদা থাইনি খরক চাররা এথলেটিক্স রক মানজাকা আজর কাইবরী জুদা জুদা ইভেনও কাইবরী ন্যাশনাল রেকর্ড ওংখা গুরিন্দর বীর সিং বিশাল টিকে তাই তেজসিন শঙ্কর দেব মিনা তাই কুলদীপ কুমার ও থংক্রংরক জুদা জুদা ইভেনও কতাল কতাল রেকর্ড সুনামখা আং যতনি সাই সেকাং বরকন খাকা হামতাই হামবাই আফারো কিচিংসং হাক্তর গনাঙ্গই যে ককনতুই তাবুক ককলাম অঙ্গই তঙ্গ অবংখা হান্ড্রেড মিটার রেস এবা সারা মিটার খাচিকমু সালনিনি বিসিংন চলারকনি হান্ড্রেড মিটার খাচিকমুঙ্গ ন্যাশনাল রেকর্ড ওয়াইথাম সবাইকা যে এথলেটস থংক্রং অ রেকর্ড সবাইকা বরগংখা গুরিন্দর বীর সিং তাই অনিমেষ কজুর আং ওয়ানসুকা ই খেপনি মন কি বাত পান্ডব বরকবাই কক সালাইনাই হনাই অনিমেশজি খুলুমকা গুরিন্দর বীর ননবহাইন খুলুমকা সত শ্রীকাল
2: খুলুমখা স্যার খুলুমখা স্যার
1: হাইকে তাকুক নরক বেলাইন কাহাম কাইসা এচিভমেন্ট খেলাই ফুনুকা নরক খরগনৈ অ চা সামুং খেলাই ফুনুকা যসামুঙ্গ ওরাম ওরাম নুগো খরগনৈকে রসাপানি ফিয়া তাবুক যুখা চ্যালেঞ্জনি থংখলাওবো জর্সা জেথানী খরকসা কাইসা চ্যালেঞ্জ খেলায়ও তে খরকসা অবনো ইয়াসাগ অবনি ইয়াগুলো পুইলানি বরক তেব কত চ্যালেঞ্জ ইয়াফরি রুব অব কবিন কাইসা বেলায় ওয়ানামা সিংসা থংমুঙ্গই বাসাখা আংখা খেলায়ও মন কি বাত খনাই তংনাই নরক খরকনই বাই সিনি লাইথুন তাই নরকনি অথংমুংনি লামনতই সাইমানথং আংনায়ও নরক যে ওয়ানামা সিংসা এচিভমেন্ট খেলায় ফুনুকা অবনতই লুকরক তৈব কাহামকে সাইমানথুন
2: খুলুমখা স্যার আনি মূ অনিমেষ কজোর আং টু হান্ড্রেড মিটার তাই ফোর হান্ড্রেড মিটার কাইনিয়েন ন্যাশনাল রেকর্ড সামখা তাই আনি নক ছত্তিশগড় স্যার তাবুক আং জুদা জুদা থংমুংনি বাতাই মুঙ উড়িষা হাস্তিনি ইংই থঙ্গই তঙ থাই বিশিও আং এশিয়ান গেমস তাই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেম কাইনিয়েন মেডেল এবার সকাত মানখা দুই হাজার একুশ বিশিও স্কুলনি সিমি গ্রেজুয়েশন পাইমানি উলনো আং এথলেটিক্স হাপারো আনি ইয়াপ্রি বারক মুংচেঙ্গো আং আম্বিকাপুর সৈনিক রংনকনি কচাম সরংনাই টংমানি আবনি সাই সেকাং আং ফুটবল থংমানি কোভিড নাইনটিন কপ্রব মুংনি জরা আনি মাফাসং আনো কিসা জরা রমাবাই আং আ জরাও খাসিগনানি তাই থংনানি বাকি ফাতারো অংখরো কোভিডনি কপ্রব মুং জেফ্রু কিসা হলিখা আফ্রু ফুটবল টিমনি আনি কিসিংসং আনো সাকা হাস্তিও এথলেটিক্সনি স্টেট মিট নাই নং আরো পার্টিসিপেট খেলাইদি তাই আংবো পার্টিসিপেট খেলাইখা তাই আং সাইমানিয়া আবো ন্যাশনাল লেভেল সিলেকশন নই আং আরো সিমিন ন্যাশনাল নি বাকি সিলেক্ট ইংগো তাই তাবুক আং হায়ং গনাঙ্গই ভারত হাকতরঙ্গই রিপ্রেজেন্ট খেলাই তঙ
1: তাই গুরিন্দর বীর নিনি কক্ষে বাহাই
2: খুলুমকা স্যার আনি মূ গুরিন্দর বীর তাই আং খরকসা ইন্ডিয়া নেভিনি পেটি অফিসার তাই আং ভারত হানি যতনি সলাই কদ স্প্রিন্টার আং ওয়ান হান্ড্রেড মিটারও টেন পয়েন্ট জিরো নাইন বাই ন্যাশনাল রেকর্ড সামকা ভারত হাও আংন পুইলা টেন পয়েন্ট ওয়ান সেকেন্ডনি কা সুজাগন লাই মানো তাই আং চাইতগি তঙ ট্রেক তাই আনি সেঙ্ক্রাকনি খাকি ও কাইনি ন হা আমানি বাকি ইয়াফারজাক আনি বাবুতাই

ইমানখা সঙ্গ রেকর্ড সবাই ইমানখা অমাহাই বাতাই মূ কাইসা জুদা ওয়ান ছকমু ফাইন মানো হাইফানো সঙ্গ খরগনই সকাংনি সিমিন সিনি ওয়ান ছকমুং থির খাই টনখা সানা থাকে ও ইভেন্ট সকাং কম্পিটিশন পার্টিসিপেট খাইনের বাকে যেন সৌদি আরব থাকা আর যেন কাইসা রুমন টংলাই যাক তাই যত জরাও যেন চিনি জুদা জুদা নাহার মূল তুই কগলাম সালাইখা আবংখা ভারতনি স্প্রিন্ট এবার খাসিক মূল সকাঙ্গি লংনার বাকে যেন খাবাই পৈতচাও ও বারজা চিনি আগ তাই

0: गथालाइनो गाहामखे खासिग लाइ नाय होनै जेफोरो चिनि खरक नैनि बिसिं खरकसा तै खरकसानो सामुं नाङ सार खरकसा तै खरकसानि सामु बासाखा साना थांखे रेकर्ड सेक्सननि साइ सोकां आनि खासिग मुंनो आं पाइरेखा आबुनि यागुलो अनिमेसबो खासिखा जों जेफोरो वार्म आप खालायखा आफ्रो आं अनिमेस न साखा अनिमेस ओ स्टार्टिं ब्लक न नों मैथ्य टंनाब्ले नों आरो थाङै आसकदि तै निनि स्ट्राइड न पाइ पाइदि सिनि कुबुनि वार्म आप न अरन पाइ पाइनाय तामनि हिनबा आ थाइनि बिसिं वार्म आप खालायना बागै बेलाइन काहाम टंमानि अबाहायखे जों खरकसा तै खरकसा न चुबालायखा जों जेफ्रु खरकसा तै खरकसा न चुबालायखा आफ्रो तै खरकसानि जासामुं ओङो তাই চিনিব চাচামুং ও আপনি বাকিনও কিচিং নাঙ আও স্যার যেন যেফ্রো ট্রেক নি ফাটারও টঙ কম্পিটিশন নি ফাটারও টঙ আপ্রো সঙ্গ কিচিং ফিয়া যেফ্রো সঙ্গ ট্রেক ইয়াকুং বেড়াব আপ্রো সঙ্গ কম্পিটিটর ওই থাঙ আ জরানো চিনি ওয়ান সকমুং সলাইজাক থাঙ আং বি সেলাই দই খাসিক নাই আং বন উকলুগ তনি নাই
1: নাইডি নরক যে কম্পিটিশন পার্টিসিপেট খেলাইকা বিনি নাহার মূ অংখা বসংনি বরক ন কুসুগ তিসানানী থিনাঙ্গ হাক্তন কুসুগ তিসানানী তাই অ ইবেনি বিশিংতি কুবুইন কাইসা গতাল ওয়ানসুমু আসাইখা আংখাবাই পৈতু খালায়ো নরকনি অ স্পোর্টসম্যান স্প্রিট কম্পিটিশন ব খরকসাতে খরকসানি চ্যালেঞ্জ নু সেখাঙ্গই থাংমানানি চাইতুমু তাই অববাই বাক্সা খরকসাতে খরকসানো চোবামু যতন বেলাইন ওয়ানামা সিংসা নর বেলাইন ওয়ানামা সিংসা সামুং খাই ফুনুকা আনি ফাইসিংতে আং নর খরক নইন আনি খাবাই খাকা হামতাই বেলাই হামবাই ইয়াফারো আং খা কুপলুং পৈতু খাইও নরক বসংনি বাকি বরম বাংরওয়ানো আং খাবাই পৈতু খায়ো অবহাইকে নরক সাক্তরে এক্সারসাইজ খাইদি নরকনি তালি খাও কতর চাসামুং সৈজাক দঙ্গ নরক খরংনৈনি বাকি তেওয়া হাই নহাই বেলায় বেলায় খাকাহাম ইয়াফারো
0: বেলায় হামবাই স্যার নন বেলায় হামবাই
1: নরকন বেলায় বেলায় হামবাই আনি খাপাংনি হাক্তনি লুকরক ই জরাব হাক্তনি জুদা জুদা থাইও বেলাইখেন তুমানী নুকজাকা বেলাই সাতুং নবার কুতুং অমহাই জরাব বাইথং নাইকলনা বেলাইন নাকুগ ওরাম ওরাম তৈনদি সাতুঙ্গ নখনানী নাংখে কিসা নাইসময় নখরদি অবন নাহারে হাফাংনি ফাইসিংতে জুদা জুদা ডিপার্টমেন্টস যে গাইডলাইন্স হাইকেবা থলজাক রাইডা সাকলাইকা অবন মৈতো নারকদি কিসিংসং চিনি হাকতর কুতুংনি কাতিনা বাকি গবংমা লাম চিনি গান্ধী নগতঙ্গ নরক নুখনা তুমবালানী জরব চিনি গান্ধী নকনি চামুং নংমংব সলাইজাকি থাঙ্গ কাইসা কুসু থাইওকে হানি গলানি তৈ নংজাগো বাক্সা থাইওকে দয় আসুক রেজাগো তাই বাক্সা থাইওকে থাইসুক মোরৈ বিনি সরবত নংজাগো অম হাইকেন চেঙ্গোচিনি বাইথাংনি তুমবালা মলনি তৈ কসাং নংমং নরক যতন অবন সাইমানো তাই অববাই নরক যতন সিনি যাক তুমুংন উত্তর ভারত থাংকে গবংমা থাইও আমপানা নুগুইমানাই অব থাইসু গখিনি বাহাইবাই বাক্সা কুতুং জারব তুমানি কাতিরবো পাঞ্জাব তাই হারিয়ানাও থাঙ্কে নুকনাই লস্যি কতর কতর গ্লাস লস্যি রাজস্থান তাই গুজরাট নুকনাই সস যত চামুংনি লগিসন ঐ থাঙ্গ তাই বিহার ঝাড়খণ্ড তাই উত্তর সালকাও বেলনি সরবত অবনি কক্ত তামসানানি অগবুপুঙ্গ ফানবো মানো কঙ্কন তাই গোয়াব কাকুম সরবত তাই সাউথ ভারত থাঙ্কে পান্নাকাম নির্মুর তাই সম্বরম উড়িষাও নুকজাগো বেলেপান্না অবরক নংজাংনাই তৈসিমিয়া

Omo unka barotni, juda juda amcheni juda juda hukumo bai gadaljak, tang batang rok. Obono karibo, oborokni bishintino, kaisa barot kahamkur barotni, wansumung, janasai fayo. Tai kaisa kok, belaino muito narakdi, otui kasang, kabangkukno chini, gantinok, tai chini hukbani chimi, sanamjago. Oborokni bishingo, মংসাবু কতর ব্র্যান্ডিং করেই ফিয়া অবনে বিশিং হুইজাক তঙ্গ ডাঙাইমা ডাঙাইফানি সিমি লুকরকনি খাতিজাক সিমং আং নরক যতন কয়ো তুংবলানি অ জরাও চিনি বাইথাংনি সেনামজাক তৈ কচাংন খাতুঙ্গই নংদে কিচিংসং তুংবলা মল ফাইখেন যত নুখুঙ্গন কাইসা ককনতি কক সালাইজাকই তঙ্গ অবংখা থাইশু থাইশু কাইসা যত লুকরংনি ককলামনি থাইঙই কাসাকা ভারতনি অমহাই কাইসাবু নুখুং মাঙ্গলা জিয়াখানি তুংবলা মল থাইশুংনতৈ মংসাবু কক সাজাগিয়া যত আমচাইও থাইশুংনি বিনি জুদা জুদা বুমুল তঙ্গ বিনি জুদা জুদা বাহাই তাই মতম কথক তঙ্গ মহারাষ্ট্র তাই কঙ্কন আমচাইও তঙ্গ হাফুস গুজরাট কেশর অবযতন থাইসুংনি লাংমা উত্তর প্রদেশ দশাহরি কাশিনী লেংরা সানা থাংকে কাশিনী লেংরা থাইসুক বিনি কাইসা জুদা তংমুং তঙ্গ মনমানি ইয়াগলব বিনি রংথাই সেলাইজাক থাঙ্গিয়া কখ্রাংন তঙ্গ বিহার জারদালু বিনি বাহাই বেলাইন মতম হাসাল তংতুতৈন বিনি সিনেমুং মানিমানু সুসা মালদা যত মংবাইন লুকরকনি খা করংজাক দক্ষিণ ভারত থাঙ্কে বেঙ্গনপলি তুতাপুরি নীলম মলগুড়া তাইয়াং পশ্চিমবঙ্গ ফাঁকে হিমসাগর উড়িষ্যা তাই অন্ধ্রপ্রদেশনি সুবর্ণরেখা ককথাইসাবাই সানা থাঙ্কে আমচাই সেলাইজাকমানি লগি লগিন থাইসুংনি গরণ কথক বাহাইবো সেলাইজাগৈ থাঙ্গো তাই কিচিংসং থাইসুংন ইয়াফ্রিনি কামি আমচাইনি বাহারৈ হায়ুংনি বাজারবো থাঙ্গি সগিকা তিনি মনকে বাদনি বিসিংতেই আং অ হুকবা খালাইনাই তাকুক বুকুক সঙ্গ খা বলাইনা মচুঙ্গো জেরক থাইসুংন হুকবানি সামুং বাই বাই থাঙ্গন গদালৈ তনিখা হাকতুননি হোকবানী রংথং রাগ্রথানী নরকনি ইয়াপাইন বেলাইন বলায়ো নরকনি সাবুংন অবহাইকন খাইতংদি কিচিংসং তুংবলানী অজরাও সানা থাঙ্কে রংনগ ততাবু সুতিন ফিয়া আং অমহাই কাইসা ক্লাসনি কক সাবান খনাকে নরক এডমিশন অংনাম মসুং জাগান কিচিংসং ওয়ানসুংনাইনি অমহাই কাইসা স্কুল জেঠানী চেরাই রকবো ফায়ো শিকলা রকবো ফায়ো ওমর চাকরা রকবো এডমিশন নাও জেঠানী মংসাবো ফিস করেই কতর কতর বিল্ডিং করেই মংসা ক্লাসরুমবো করেই যতনি সাই খাতুমা কগংখা অরনি ক্লাস অঙ্গ তৈমা কসার কিচিংসং অব কথমাইয়া অব কাইসা কুবুই চাইতুমংসি কেরালানি আলুবায়ানি সাজি ওয়ালাস সেরেলজি অমহাইন কাইসা সুইমিং ক্লাব খলগুই টংখা তাবুকসু জরা সিবা সাইনি গবাং লুকরক অরতৈ ইয়কনা সরংখা সাজিজি দিবাং সেরাই রকনবো তৈ ইয়কনানি ফরংখা অসাক্তর মংনি উকলগ কাইসা খা সাজাকনাই ককবো হুজাক টঙ্গ কিসা বিশি সকাং রংখুংসা ফিলজাগৈ রং সরংনাই রক থৈকা আপাতিমং সাজি জিনৌ খানক গলৈসারেখা বওয়ানসুকা তুমং চেরাই রক তৈয়কনা রংখে গবামা চেরাই রকন লাংমা আরি গালা খামু আরো নি সিমিন চেংখা বিনি অ তাং বতাং কিচিংসং সাজিওয়ালা সেরেলজিনি লাংমা চুংন কাইসা
কথক ফুরমং

রব দুখুমানখে কিনার ফায়ো এবা মূসাশুক থায়ো গসাউই টংখে বরকনো লগি লগি ন সবাই মানো কিচিংসং চেফ্র গঙ্গা ডলফিন মতাঙ্গ আপ্র চাইসা মালমাতানো সিমি মতাঙ্গা চঙ্গানী কবং মা মালমাতানো বো মতংমা কলায়ো দৈমানে বেবাক লংমানী সিস্টেম মতংমা কলায়ো তৈ ফাইনাই কতাল আসাই সঙ্গে বাকি কাহাম টংকর সামুই টংগ আনি খাপাং হাক্তনি লুকরক নরকনি বিসঙ্গ দৈমা পুখিরি হায়কেবা কোয়া রক বাই করংজা কবং মা মৈতরক টংনা বাকসানি পুখির তৈ ইয়কমানি মৈত টংনা বাকসানি বা পুখির কিনার বায়াব রক বাই কথা লাইমানী হিমলাইমানি কক্ন মৈত টংনা বাকসা বা আহানি বাহাই নো মৈত টংনা চেরাইফরনি অমহাই কক্রক বখাও মৈত অঙ্গন টংফ্লাইও কিচিংসং অমহাই মৈতুনি কক্রকনো কথাং তনা বাকি খা বাসানাই খরকসা উত্তর প্রদেশনি বস্তি মেলানি সকাঙ্গি ফাইখ্যা বস্তিনি আকাশ গুপ্তা বাইছাংনি কামিনি তৈমানুগুই বেলাই খা দুঃখ নাংজাক তংমানি তামনি হংকে যে তৈমা ব চেরাইফ্রু সাবসুত্রা তে কথার নুকমানি জরাবাই বাক্সা আর তৈমাও প্লাস্টিক জমখা হামিয়া সিত্রা মানুই বাংরগুই তংমানি বরম গনাং আকাশ খাও চঙ্গুই নাকা কমপ্লেন খলাইয়া কাইসা কতাল সামুং চেংনাই কমপ্লেন যা চেংমংনি মন্ত্র সে খাইসো ব বিনি পাল রক্ন লগি তৈখা জাল তঙ্গ তাই লগিও উরা সিমিনো তঙ্গ তাই তঙ্গ খাও ফান কতর সলাইমানি ওয়ানসুমুং অশিকলা রক তৈমাও অংখলাই তাই তৈনি হামিয়া মানি রকনো তিসালায়ো তৈনি প্লাস্টিক রক তিসালায়ো সালব্রুম বাচি নি সিমি দশ কিলোমিটার তৈনি হামিয়া মানি রক তিসালায়ো দরক দরক মনোরমা তৈমা সাব অংরুখা গঙ্গানি লুকরকনি সকল্প অ সামুঙ্গ সতনজাখা লুকরকনি বিসঙ্গ সাব সত্রা নতৈ খা বাসালাইমানি নুকজাখা কিচিংসং অমাহাইন কাইসা খা বাসাজাংনাই কক গোয়াওবো ওংখা গোয়ানি বালাকৃষ্ণ আরিয়াজি খরকসা রিটায়ার টিচার ফিয়া হদানি বাকি সামুং তাকনানি বিনি মোচুমুং তাবুব আগিন হাইনো টংখো মুদি তালাব আমচাইও তৈনি জঞ্জাল নতৈ ব বেলাইনো ওয়ানাজাক ব জঞ্জাল সকমনা বাকি সামুং চ্যাংখা বালাকৃষ্ণ পাইপলাইন বনানি সামুং কতন্ন খলাইখা ব কবং মানগ পাইপলাইন তৈ তৈ তুনছাই রেখা যে নুখুঙ্গ তৈনো তৈ সালব্রুম ন চবা খ্লাইনা নাঙ্গ বরকনি বাকি বেলাই কাহাম অংসুখা কিচিংসং থানাই তালো আং কাইসা কক কাহামকে সাইমানখা অব মনকে বাদ বাইব গরংজাক অবনি বাকি তিনে আং নরক বাইব শের খালায়ানং তামিলনাড়ুনি নাগের কোয়েল ও খরকসা টিচার বাই আং মালাইখা আং ব বাই বিশি থাপছি সকাং মালাইমানি আং কক সাই তঙ্গো গিরিজা আমানি আং ববাই মালাইফুরু কিসাসক শিখলা রব্বো বিনি লগি তংমানি কিচিংসং গিরিজা আম্মাজি কাইচি বাসক রংনক চালুগুই তঙ্গো অবনি বিশিং চেন্নাইনি জয়গোপাল গরোদিয়া হিন্দু বিদ্যালয়া কাইসা তঙ্গো বিনি হানো হামজাক মানি সামুংবাই হাক্তনি লুকরক খা বাসাও ব মনকে বাতনি বিসংতৈ খা বাসাওই হাক্তনি সেঙ্করাগ রকনি বাকি সামুং তাংনানি খাচঙ্গ অবনি বাকি ব বিনি বেবা রংনকনি সরংনাই রকনো খাতুং রেখা ব চেরাই রকনো সাকা হাক্তনি ফান গনাং সেঙ্করাগ রকনি বাকি সালো রাং খকসা ইয়াফারনানি বিশ্ব যত সরংনাই রকনি বখাক্তি খক থামরা দক্সিবারাং জমকজাকনাই অ কিসা কিসাকে ইয়াফারমা বাই চল্লিশ

0: লাখ রাং জমকা গিরিজা আমা অ রাংনি চেক আনু ইয়াফারকা ববাই কক সালাই আং সাইমানকা আমা ভারতনি বাকি বিনি ইয়াফারমুং বেলাই কতর থানাই বিশিব চেন্নাইনি পুইলা হিন্দু বিদ্যালয়া বিশি বাচি পুংমানি হাক্তনি রংতৈ হুকুমু মুকুমুনি বরমন বসকাঙ্গ আগুগ্রুই তঙ্গ অ রংনক নেটওয়ার্কনি সামুং বেলাইখে বলাই জাগনাই আং অ সামুং বাই গদালজাক যত লোকরকনো বেলাইখে খাকা হামিয়াফরও তাই সরংনাই রকনবো হামজাকমু ইয়াফরও জেবরক ফান গনাং সেঙ্করাক রংনি বাকি ইয়াফারমানি কিচিং সং ভারতনি বেবাক কামিরগ মুংসায়া মূসা অঙ্গই তঙ্গ অব সঙ্গন খাবাসারু গবংমা অমহাই চাইতুমুংরকনি কক্রব সালাইজাগিয়া ফিয়াচং অমরকনি কক সাইমানকে চিনি পুইতুক রাগ অঙ্গ জে হাক্তর বাইথংনি লুকরকনি ফানবাই বস্কাং আগুগুই তঙ্গ আং নরকন কয়জাও নরকনি গানাগিনি অমহাই চাইতুমুংরকন নাইজাদি জে বড়রক হদানি বাকে কাহাম সামুং খাই দঙ্গ বরকনো সিনিদি বরকনো বরম রদি বরকনি থানি সরংদি মানখেবা নরগো সাক সাকনো আ সামুং বাই গদাল রদি ফাইনাই তাল মনকি বাত কবুন খা বাসা জংনাই কক তুই হাইনো হাই নরক বাই গরংনাই বেলাই বেলাই হামবাই খুলমকা
1: এতক্ষণ শুনছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা ও ককবরক রূপান্তর। এই বাংলা ও ককবরক রূপান্তর পুনঃপ্রচারিত হবে আজ রাত 8টায় আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান। আসুক যারা
2: প্রধানমন্ত্রী যিনি নরেন্দ্র মোদী নি সারা থামচি ব্রী বাংলাতে ককবরক বাই সেলাইজাক মন কি বাত পান্ডা আবাই খেলাইজাকা আকাশবাণী আগরতলা এফ এম জয়ন্ত আকাশবাণী বিলুনিয়া আকাশবাণী কৈলাসহর তাই জুদা জুদা আওয়াই খক দিব আওয়াই খেলাইজাকা তাই হাইনে হাই হরনি দাম চারটা মানে জরাব আওয়াই খেলাইজানায় তাবো খানা জাগানো খানিমারি পান্ডা ও অরুণ দেববর্মানে খরং বাই রেসাব জাগ রেসাবো রেসাবমুনে কম থেওয়ানো উষা দেববর্মা
3: চিনি খানিমারি প্রোগ্রামও গজামা সেরেক সেরেক সাগো ছিপজাউই দঙ্গি দংতো তৈ ফানো রেচামুং খনা দৌজাগি খানা নই রে দুগান আচুক দংনাই তাকু ফুক সঙ্গন খা খায়ো যতন কাহাম দংনা হই আও সঙ্গবা বনো নাই ফাইদি তিনি চিং সাবনি রেচামুং নংনি বখাও মারি গ্লাঙি মানো নাইলাইয়ান ফাইদি চিং তিনি চিনি তাকু অরুণনি রেচামুং খনারলাইয়ান চিনি তাকু অরুণ বা বিনি ককথাইনি রেসামুগো তামন খলাং কানাইলাইয়ানো হুকুমু হাফিংসা বগুই ফাইমানো তাকু অরুণলে খরাং কতই বাই খানিমারিও জন গজাংখে ছতনই তবু রামানি থুমানি পাইখে হুকনি হাবার বায়াব ইয়া গিয়াগুলো কসর জাগু খাতর জাগু হাফিংসানো নাহারই খাতাঙ্গু খাতাং জাখরু শ্যামানি হাদুগ কুমুই বাসৈনি কর কক মলবাই হাবা সামলালাই বাজালাই কুদিলাই কাশেগৈ সামু তাংফুরু ইয়াকবাই ইয়াক কাদুলাই ইয়াকবাই ইয়াক থুতাইলাই সাক বাক সাখে খাক বাক খা বাক সাখে শিকলা শিকলি সেরেক সাখে খাতুকলাইমানি শিকলানি হামা কুতুম কারিলাইমানি খাপাং খা রলায়ু খা থারিলায়ু বাসাল সেক্রেমানি জরা দুমুই দুমুই শিবু নাকবার বাই বাতই নাকবার বাই বাক্সা কচগুই সাগুই হাফিঙ্গ মাতাং সেমানি হাদুগ সবাই মুই মুইখতং খাকনা মুংরুই জাদুবাই মালাইলাইনি বাকিছে সাক সাল গুদুক মা ইয়াগুল লাখুকসা মেচে মেচে খে ওয়াতৈনি বিসিঙ্গ বখা জাদুনি দংথক জাকতিরু বখা বিসিং বিসিঙ্গ গবাং মা ককথাই ব গমা জাকতিরু

আসুক জরা খানিমারি পান্ডা ও অরুণ দেব বর্মানী খরং রাজাব জাগ রাজা মখনা রাজা খা আকাশবাণী আগরতলা অবনীল পাইখা তিনি নীতি পর্যরানী ককবরক পান্ডা যতনানো হামবায়।

চাষের কথা পর্বে আজকের বিষয় কাঁঠাল চাষ। আমাদের দেশেই কাঁঠালের জন্ম। এটি একটি পুষ্টিকর অর্থকরী গ্রীষ্মকালীন ফল। ভারতবর্ষের সব প্রদেশেই কম বেশি কাঁঠালের চাষ হয়। আমাদের রাজ্যেও গুণমান সম্পন্ন কাঁঠালের চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে। অর্থকরী দিক থেকে কাঁঠালের চাষ বেশ লাভজনক। পতিত জমিতে ও কাঁঠালের চাষ করা সম্ভব। প্রতিটি গাছে যে সংখ্যায় ও আকারের কাঁঠাল ধরে তাতে দু একটা গাছ থাকলেই নিজের প্রয়োজন মিটিয়েও বাড়তি আয়ের সুযোগ থাকে। কাঁঠাল সম্পূর্ণভাবে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়ার ফসল। 1500 মিটার উচ্চতা পর্যন্ত পাহাড়ি অঞ্চলেও কাঁঠালের চাষ করা যায়। তবে শুষ্ক এবং খুব ঠান্ডা আবহাওয়া কাঁঠাল চাষের ক্ষেত্রে প্রতিকূল। দোআঁশ এবং পলি মাটি কাঁঠাল চাষের ক্ষেত্রে বিশেষ উপযোগী। জল বসা জমিতে কাঁঠাল গাছ মরে যায়, তাই খানিকটা উঁচু এবং জল নিকাশের ভালো ব্যবস্থা আছে এমন জমিতে কাঁঠালের চাষ বাঞ্ছনীয়। সাধারণত বীজ থেকেই কাঁঠালের চারা তৈরি করা হয়। পুষ্ট এবং পরিপক্ক ফল থেকে বীজ সংগ্রহ করে বীজগুলিকে দু একদিন ছায়ায় শুকিয়ে 24 ঘন্টা জলে ভিজিয়ে বীজতলায় বা পলিথিন ব্যাগে বপন করতে হয়। তবে সরাসরি জমিতেই বীজ বপন করা অধিকতর শ্রেয়। চারা লাগাবার আগে জমি চাষে মাটি ভালোভাবে তৈরি করে নিতে হয়। চারা লাগানোর 2 মাস আগে 3 ফুট চওড়া এবং 3 ফুট গভীর গর্ত খুঁড়ে বেশ কিছুদিন রোদ খাওয়ানোর পর প্রতি গর্তে 20 কেজি গোবর সার এবং 500 গ্রাম সুপার ফসফেট প্রয়োগ করে গর্ত ভরাট করে রাখতে হয়। চারা রোপণের পর চারার গোড়ার চারদিকের মাটি অল্প চেপে দিতে হবে এবং বৃষ্টি না হলে জল সেচ দিতে হবে। কাঁঠাল পাতা যেহেতু গরু এবং ছাগলের প্রিয় খাদ্য, তাই চারদিকে বেড়া দিয়ে গরু ছাগলের আক্রমণ প্রতিহত করতে হবে। কাঁঠাল গাছে সচরাচর সার প্রয়োগ করা হয় না, তবে ভালো ফলন পাওয়ার জন্য নিয়মিত সার প্রয়োগ করতে হবে। গাছ লাগাবার 1 বছর পর বছরে প্রতি গাছে গোবর সার 20 কেজি, নাইট্রোজেন 100 গ্রাম, ফসফরাস 500 গ্রাম প্রয়োগ করলে ফলন ভালো হয়। সাধারণত গাছ লাগানোর 7 থেকে 8 বছরের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অর্থাৎ শীতকালে গাছে ফুল ধরে এবং এপ্রিল মে মাসে অর্থাৎ গ্রীষ্মকালে ফল পাকে। কাঁঠাল গাছে প্রথম প্রথম অল্প সংখ্যক ফল ধরে, তবে 15 থেকে 16 বছর বয়সে সর্বোচ্চ ফলন পাওয়া যায়। একটি গাছ থেকে গড়ে বছরে 250টি পর্যন্ত ফল পাওয়া যায়। কাঁঠালের মুচির অকালে ঝরে পড়া রোধ করতে 1 লিটার জলে 2 মিলিলিটার প্লানোফ্লেক্স গুলে ফল আসার সময় এবং ফল কচি

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। শুরু করছি আজকের অঙ্গনা অনুষ্ঠান। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি বয়স সন্ধিকাল আমাদের সকলের জীবনেই কিন্তু আসে, আর এটা কিন্তু একেবারেই গুরুত্বপূর্ণ একটা সময়। বিশেষ করে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনকার যে নতুন প্রজন্ম রয়েছে তাদের প্রতি কিন্তু এই সময়টায় যথেষ্ট যত্নবান আমাদের হতে হবে। ছোটবেলা থেকে কিন্তু একটু একটু করে তাদেরকে কিন্তু বিষয়গুলো সম্পর্কে সচেতন করে তুলতে হবে। আর আমাদের অভিভাবকদের বা শিক্ষক শিক্ষিকাদের এই সময় কী কী কর্তব্য, ছেলে মেয়েদেরকে আমরা কীভাবে বোঝাবো, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের আসরে আমরা বিস্তারিত কথা বলবো। আর এর জন্য স্টুডিওতে আজ আমার সঙ্গে যিনি আমন্ত্রিত হয়ে এসেছেন একজন মনোবিদ, ডক্টর অনামিকা রায়। নমস্কার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
1: নমস্কার।
0: আবারও গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কিন্তু আজকের আসরে মিলিত হয়েছি আপনার সঙ্গে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ আপনাকে আবারও পেয়েছি। শুরুতেই যেটা বলছিলাম, বয়স সন্ধিকাল, প্রথমত বয়স সন্ধিকাল বলতে আমরা কোন বয়সটাকেই বুঝি, বা এই সময়ের মূল সমস্যাগুলো কি কি দেখা দেয়, কি কি সতর্কতা মেনে চলতে হবে?
1: হ্যাঁ, সেটাই। আমরা যদি ট্রেডিশনাল কনসেপ্টে আগে আমরা যে সময়টা পেরিয়ে এসেছি তখন যেভাবে বয়স সন্ধিকালকে দেখা হতো, যে এইজটাকে বয়স সন্ধিকাল বলে ধরা হতো, এটা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে অনেকটাই এগিয়ে গেছে। আগে আমরা জানি যে বলা হতো টিন এইজ, এটা বলা হতো 13-19 গুরুত্বপূর্ণ সময়। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে 8-9 বছরেই, ওই যে 13 বছরে যে পরিবর্তনগুলো আসতো, এখন 8-9 বছরে তো এসেই যাচ্ছে। ইভেন কিছু কিছু বাচ্চার মধ্যে এর আগেই দেখা দিচ্ছে, প্রকাশিত হচ্ছে অল্প বিস্তর। তো ওই যে অ্যাডোলেসেন্সের যে একদম স্টার্টিং পয়েন্টটা, সেটা নিয়ে কাজ হচ্ছে এখন 8-9 বছর বলছে। এমনও হতে পারে যে নতুন থিওরিতে আরেকটু এগিয়ে আমরা 6-7 বছরও বলতে পারি যে পিউবিক যে স্টেজটা, এটা স্টার্ট হয়ে যাচ্ছে। মানে সময়টা এত দ্রুত দৌড়চ্ছে যে যার জন্য সেটার সঙ্গে যে প্রত্যেকটা জিনিস যেরকম ভাবে পরিবর্তিত হচ্ছে, তো বয়স সন্ধিকালের টাইম পিরিয়ডটা বা সঙ্গটাও সেইভাবেই পরিবর্তিত হচ্ছে।
0: তাহলে এখন আর কিন্তু আমাদের সেটা ভাবলে হবে না, এরা 6-7 থেকে আমরা আস্তে আস্তে তাদের একটু করে ট্যাকেল করতে শুরু করবো, তাদেরকে বোঝাতে শুরু করবো বিষয়টা, এখন চেপে যাই, সেটা কিন্তু এই সুযোগ কিন্তু
1: একদমই না। হ্যাঁ, একদমই নেই। ইভেন এটার যে প্রিপারেশনটা এরকম না, যেমন একটা বোর্ড পরীক্ষা দেওয়ার যেমন প্রিপারেশন, যেমন আমরা দেখি বাচ্চারা যখন মাধ্যমিকে বোর্ড ফেস করে, বোর্ড পরীক্ষা মেইনলি যেটা, কিন্তু সেটার প্রিপারেশন কিন্তু আমরা ক্লাস 8 থেকেই নেওয়া শুরু করে দিই। যেমন বাচ্চারা 7 পর্যন্ত আমরা নিজেরাই বলি, হ্যাঁ না এটা একটা ঠিক আছে, 8-এ উঠলে কিন্তু তোমার টিচার বেড়ে যাবে বা আমরা ততটা ঘুরতে যেতে পারবো না, মানে 8 থেকেই ওই প্রিপারেশনটা শুরু হচ্ছে। সেম ভাবে বয়স সন্ধিকালের যে এফেক্টটা এত লং লাস্টিং, শুধু লং লাস্টিং বলবো না, সারা জীবন এটার মধ্যে যদি কোনো এরর থেকে যায়, তখন যদি বাচ্চার সঙ্গে ডিল করতে আমাদের কোনো রকম সমস্যা হয়, তার যদি ওই জায়গাতে কোনো কনফ্লিক্ট তৈরি হয়, সেটা সারা জীবন ওকে বয়ে বেড়াতে হতে পারে। তো তার জন্য এটার প্রিপারেশন আমাদেরকে আরো অনেক আগে থেকেই শুরু করতে হবে। এই ব্যাপারটা নিয়ে আমার সচেতন থাকতে হবে যে আমার বাচ্চা বড় হচ্ছে, বা আমার স্টুডেন্টস হোক, আমার নেইবার হোক, বা যেই, প্রত্যেকেই যদি আমরা সচেতন থাকি এই ব্যাপারটাতে যে ওই ফেজগুলোতে কি কি চেঞ্জেস হতে পারে, তাহলে হয়তো বা আমরা অনেক পজিটিভ কিছু ভাবতে পারি।
0: তাই এখন মনে হয় যে মা বাবা হতে গেলে কিন্তু সেই দায়িত্বটা আগে থেকেই আমাদের ভেবে নিতে হবে। আর আমি কয়েকটা সমীক্ষাতেও আমি এটা দেখেছি যে সন্তান জন্মের আগে থেকেই কিন্তু মা বাবাকে কিন্তু অনেকগুলো বিষয় সম্পর্কে সচেতন হতে হবে।
1: একদম, আমি তো সবসময় কথাটা বলি, কাউন্সিলিং একটা প্রসেস। ইভেন যে আমার খুব নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আমি কথাটা বলছি, আমি সাইকোলজির বলে আমি বলছি না, আমি যদি

0: যে কোনো সাবজেক্টের, আমি লিটারেচারও হতাম, লিটারেচার আমার খুব পছন্দের, কিন্তু তাহলেও আমি সেই জিনিসটাই বলতাম যেটা আমি এখন বলছি, যে প্রত্যেকের জীবনে কাউন্সিলিংটা খুবই খুবই খুবই প্রয়োজনীয়। এমন কোনো ব্যক্তি নেই যার কোনো না কোনো সময়, কোনো না কোনো ফেজে কাউন্সিলিংয়ের দরকার নেই। ইভেন তো কোনো না কোনো ফেজে না, কন্টিনিউয়াসলি একটা দরকার, বিভিন্ন রকম তার প্রয়োজন অনুযায়ী কাউন্সিলিংয়ের প্যাটার্নটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু আমি কখনোই বলতে পারি না যে আমি এটার আওতার বাইরে, আমার কাউন্সিলিংয়ের দরকার নেই। প্রত্যেকের দরকার আছে, কারণ বর্তমান সময়ে আমরা এরকম একটা দৌড়ঝাঁপের মধ্যে দিয়ে যাই, যে যে জায়গায় থাকি না কেন, আমার কর্মস্থল, আমার ব্যক্তিগত সম্পর্ক সব নিয়ে আমরা এত ঘেটে আছি যে কাউন্সিলিংটা খুব দরকার, এবং বাচ্চাদের থেকে তো অনেক বেশি দরকার বড়দের। কারণ আমি আমার বাচ্চাকে কি তৈরি করব, ও আগামীকালকে কি তৈরি হবে, সেটা অনেকাংশে ডিপেন্ড করছে আমি কি, আমি কি প্রজেকশন রাখছি তার সামনে, আমি কি ইমেজ রাখছি। আমি যতই বলি না কেন যে তুমি ওটা করবে ওটা করবে, আমরা সাধারণত মরালস রেখেই বলি বা এটা করবে, ডুজ এন্ড ডোন্টস, এটা করবে না এটা করবে, কিন্তু মুখের কথা যে খুব কমই গুরুত্ব পায়। ও দেখবে আমি যদি বলি বড়দের গায়ে পা লাগলে তুমি প্রণাম করবে, আর আমি নিজে করি না, ওকে আমি কখনো শেখাতে পারবো না যে ও প্রণাম করবে, কারণ আমি করছি না। তো মুখের কথায় কি হবে, এমন তো অনেকেই অনেক কথা বলছে,
1: বরং এটা হিতে বিপরীত হতে
0: পারে। একদম একদম। আরো একটা বিশাল কনফ্লিক্ট আমি ওর মধ্যে দিয়ে দিলাম, যে কাজটা করণীয় না এবং যেটা উচিত আমার মা আমাকে বলা হচ্ছে, হ্যাঁ আমাকে বলা হচ্ছে, প্লাস সমাজে যেটা করণীয় আমার মা বা আমার বাবা এটা করছে না, মানে তাহলে
1: দেখিনি যেটা করতে সেটা আমাকে দিয়ে করানো হচ্ছে।
0: একদম। এবং ওর মনে হতে পারে, আরে আমি তো দেখলাম মাসিমণি বড় একজনের গায়ে পা লাগলো, আমার মাসিমণি ওনাকে প্রণাম করলো, কিন্তু আমার মা করছে না বা আমার বাবা করছে না, তাহলে ওর মধ্যে আরো কনফ্লিক্ট, তাহলে আমার মা প্যারেন্ট আদর্শ প্যারেন্ট না, তাদের মধ্যেই প্রবলেম আছে। এবার তাদের মধ্যে প্রবলেম আছে যখন বাচ্চা বলবে, খুব স্বাভাবিক
1: তখন আমার বাকি কথাগুলোও কিন্তু
0: গুরুত্বহীন হয়ে যাবে। একদম। এবং নতুন একটা চ্যালেঞ্জ চলে আসলো ওর সামনে, ওর ব্যক্তিগত চ্যালেঞ্জেস তো রইলই, সঙ্গে একটা নতুন একটা কনফ্লিক্ট চলে আসলো। আমি যাদেরকে মানছি, যাদের কথা মানছি, তাদের মধ্যেই এত ভুল এত বড়, তাহলে আমি কাকে মানবো?
1: বর্তমান সময়ে কিন্তু এই সমস্যাটাই বেশি বড় করে দেখা হচ্ছে
0: খুব খুব, এই জিনিসটা। প্যারেন্টস
1: মা বাবাকে রেসপেক্ট দিয়ে কথা বলছেন না, বেশ কিছু ভালো নামি দামি স্কুলে পড়ছে ওরা, সবটাই ঠিকঠাক, কিন্তু দেখা গেছে যে মা বাবার প্রতি সেই রেসপেক্টটা হারিয়ে ফেলছে।
0: কেন হারিয়ে ফেলছে, ওই যে কারণগুলো যদি আমরা দেখি, আমরা আসলে কি বলছি, ওই যে এত ব্যস্ত জীবনে আমরা আইডেন্টিফাই করতে পারছি না আমাদের রোলটা। যেমন খুব স্বাভাবিক ব্যাপার, আমি যদি আমার বাচ্চার সামনে এই কথাটা বলি যে তোমার তো ওই টিচার যে এরকম, উনি এরকম করেন, হ্যাঁ ওনার মধ্যে ওই জিনিসটা, এই ত্রুটিটা আছে, তো উনি তো টিচার তো বড় একজন, কি বলবো, প্যারেন্টের মতো ফিগার না, একজন বড়, একজন এল্ডার। এবার যখন ও বড়দেরকে নিয়ে এরকম কমেন্ট শুনছে, আমার টিচার একটা রেসপেক্টের জায়গায় যিনি আছেন তার সম্পর্কে, তাহলে ওর মা বাবাকেও কোয়েশ্চেন করতে কিন্তু একবারও পিছপা হবে না। তাহলে আমরা আমাদের বাচ্চাকে কিভাবে প্রেজেন্ট করছি জিনিসগুলো, মানে সেটা খুব গুরুত্বপূর্ণ। আবারও আমি বলবো যে আমি জেনারেল ওয়েতে খুব কথা বলতে পছন্দ করি, আমি টিচিং প্রফেশনে আছি বলেও বলছি না, প্রত্যেকের মধ্যে দোষ ত্রুটি থাকতেই পারে, ব্যক্তিগতভাবে দেখতে গেলে কোনো টিচারের শিক্ষকদের মধ্যেও আমরা দোষ ত্রুটি পেতেই পারি, কিন্তু সেগুলো যদি আমি আমার বাচ্চার সঙ্গে বসে আলোচনা করি, বড়দের আলোচনা আর বাচ্চাদের আলোচনা কোনোদিন সেম হতে পারে না, তো সেই জায়গায় ওই জায়গার মধ্যে আমি কিন্তু এমন না যে আমি শুধু ওই লোকটা সম্পর্কে আমার বাচ্চাকে সতর্ক করছি, আমি আমার মতো প্যারেন্ট ফিগার বা এলডারলি ফিগার সম্পর্কে ওকে কিন্তু একটু বেশি সতর্ক করে দিলাম। এবার ও প্রত্যেককে দেখার আগে কোয়েশ্চেন করবে, উনি আদর্শ তো, উনি ঠিকঠাক তো, উনি রেসপেক্ট করার যোগ্য তো, উনি ও ভাববে ওই, তারপর একটা ক্লেশ আস্তে আস্তে প্যারেন্টকেও ছাড়বে না, ওইখানেও চলে আসবে। কারণ সবসময় তো আর আমরা মেনটেন করে সবকিছু করতে পারি না, ও দেখলো যে আমি একটা জিনিস একটু মেনটেন করলাম না, তখনই তো ওর কনফ্লিক্ট হয়ে যাবে, আরে তাহলে মা যখন বলেছিল টিচার এটা করেছেন মানে ভুল, আবার উনি তো নিজেই করলেন, তাহলে উনি কোথায় সঠিক হলেন? ওই জিনিসগুলো সমস্যা আরো বাড়িয়ে দেয়।
1: আমাদের সবচেয়ে আগে যেটা ভাবতে হবে যে বিষয়টা, যে মা বাবাই কিন্তু প্রথম শিক্ষক, মা বাবার কাছ থেকে কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখান থেকে সে আয়ত্ত করবে, একেবারে জন্মের পর থেকেই যদি আমরা ভাবি, বয়ঃসন্ধিকাল বাদই দিলাম, একদম জন্মের পর থেকেই তার আচরণ, যেমন এখন যে সমস্যাটা দেখা দিচ্ছে অটিজম সমস্যাটা কিন্তু একেবারে মারাত্মক একটা ভয়াবহ রূপ ধারণ করেছে, সেই ক্ষেত্রেও কিন্তু যদি দেখি যে আমরা যদি শিশুটির জন্মের পর থেকেই সতর্ক না হই, তাহলে কিন্তু
0: একদম একদম এই যে অটিজমের ব্যাপারটাও বলবো, মানে অটিজমের তো অ্যাকচুয়ালি কারণ এখন পর্যন্ত কেউ ক্লিয়ারলি কখনো বলতে পারেনি যে এটার এক্সাক্ট রিজন কি, কিন্তু এটা দেখা গেছে যে মা বাবারা প্রথম থেকে এটাকে আইডেন্টিফাই করতে পারেন এবং অটিজমের সঙ্গে লড়াই করেন, মানে একদম না যে এটাকে কিভাবে ওভারকাম করা যায়, আমি ওয়াকি বহাল এবং আমি চেষ্টা করছি, তাদের বাচ্চারা অনেক ভালো করছে, এবং তাদের তুলনায় যারা ইগনোর করেছিল ব্যাপারটাকে বা ততটা গুরুত্ব দেয়নি বা বুঝতে পারেনি, তাদের তুলনায় যারা ব্যাপারটাকে সিরিয়াসলি

0: নিয়েছে, তাদের বাচ্চাদের মধ্যে আমরা অনেক ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় প্যারেন্টিং এর রোলটাকে তো বড় করে দেখতেই হবে।
1: অবশ্যই, এই বিষয় কিন্তু একেবারে সচেতনতার প্রতিটা ক্ষেত্রেই
0: সত্যি
1: একেবারে সচেতন সতর্ক যদি থাকি, তাহলে কিন্তু আমরা মানে সন্তানকে যেমন বিভিন্ন রোগের হাত থেকে রেহাই দিতে পারবো, রক্ষা করতে পারবো, তেমনি কিন্তু তাদের যে বয়স সন্ধিকালটা, যেটা নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়, যেটা একেবারেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা, তার ভবিষ্যৎকে
0: সত্যি
1: পথ দেখানোর জন্য এই সময়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি শুরুতেই একেবারে মূল্যবান একটা কথা বলেছেন যে শুধু এই সময়টা নয়, তার সারা জীবনের ভিতটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সময়টার উপরে। এবার যদি বলি যে এই সময় কিছু বিশেষ বৈশিষ্ট্য যেগুলো আমাদের আলোচ্য বিষয়, যেগুলো আমাদের সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয়গুলোর উপর আমরা অভিভাবক গুরুত্ব দেব?
0: যেমন প্রথমেই যে অ্যাডোলেসেন্স থেকে বিভিন্ন সাইকোলজিস্ট, এডুকেশনিস্ট বিভিন্ন ভাবে এক্সপ্লেইন করেছেন, যে বলেছেন মানে এটা হচ্ছে স্ট্রেস এন্ড স্ট্রেনের সময়, মানে ওই সময়টা না তাদের নিজেদেরই ব্যক্তিগত অনেক রকমের সমস্যা থাকে, তাদের মধ্যে ফিজিক্যাল অনেক রকমের চেঞ্জেস আছে, ফিজিওলজিক্যাল অনেক রকমের চেঞ্জেস আসে, এগুলোর সঙ্গেই সে লড়াই করছে। তারপর তো

0: সেটা একেবারেই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার সঠিক মানুষ হিসেবে গড়ে তোলা, তার ভবিষ্যৎকে
1: সত্যি
0: পথ দেখানোর জন্য এই সময়টাই কিন্তু গুরুত্বপূর্ণ। আপনি শুরুতেই একেবারে মূল্যবান একটা কথা বলেছেন যে শুধু এই সময়টা নয়, তার সারা জীবনের ভিতটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই সময়টার উপরে। এবার যদি বলি যে এই সময় কিছু বিশেষ বৈশিষ্ট্য যেগুলো আমাদের আলোচ্য বিষয়, যেগুলো আমাদের সতর্ক থাকতে হবে, কোন কোন বিষয়গুলোর উপর আমরা অভিভাবক গুরুত্ব দেব?
1: যেমন প্রথমেই যে অ্যাডোলেসেন্স থেকে বিভিন্ন সাইকোলজিস্ট, এডুকেশনিস্ট বিভিন্নভাবে এক্সপ্লেন করেছেন, যে বলেছেন মানে এটা হচ্ছে স্ট্রেস অ্যান্ড স্ট্রেনের সময়, মানে ওই সময়টা না তাদের নিজেদেরই ব্যক্তিগত অনেক রকমের সমস্যা থাকে, তাদের মধ্যে ফিজিক্যাল অনেক রকমের চেঞ্জেস আছে, ফিজিওলজিক্যাল অনেক রকমের চেঞ্জেস আসে, এগুলোর সঙ্গে সে লড়াই করছে। তারপর তো মনোজগতে এত বড় একটা পরিবর্তন যে ও বুঝতে পারে না কিছু জিনিস ওর ভালো লাগছে কেন ভালো লাগছে, কিছু জিনিস ওর ভালো লাগছে না কেন ভালো লাগছে না, যে এই যে মানে প্রতিনিয়ত ও প্রশ্নের মুখে থাকে। তারপর যে একটা বিশাল আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয় ওর মধ্যে, যেমন মানে এটার জন্য আমরা বড়রা বিশেষভাবে দায়ী। যেমন আমরা কি করি, বড়দের আলোচনায় আমরা বলি এখন যে আমরা একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, তুমি অবশ্যই আমাদের সঙ্গে বসবে কথা বলবে। এবার ধরুন আমি আর আপনিই কথা বলছি, এবার ও মাঝখানে একটা কিছু বললো, আপনার বাচ্চা বা আমার বাচ্চা কেউ কিছু বললো, আমরা বললাম হ্যাঁ বড়দের মাঝখানে কথা বলবে না, তখন ও বলছিলো যে আচ্ছা ঠিক আছে, এক তো ওর একটু অপমান বোধ হলো, প্লাস ও বলছিল ঠিক আছে আমি তাহলে ছোট, বড়দের সঙ্গে আমি এরকম আলাপ করতে পারি না বা মাঝখানে কথা বলবো না। আরেকটা সময় আমিই বলছি ওকে, তুমি এই কাজটা করতে পারো না, তুমি কি এখন ছোট নাকি? এবার তো মহা কনফিউজ, ও কি ছোট নাকি ও বড়, অ্যাকচুয়ালি ও কি? মনোজগতে আলোড়ন, ঢেউয়ের পর ঢেউ উঠতে থাকে, বিভিন্ন রকমের পরিবর্তন, তারপর সোসাইটাল নর্মস নিয়ে বিভিন্ন রকমের ব্যাপার, তো ওই ব্যাপারগুলোর জন্য খুব টাফ হয়ে যায় ব্যাপারটাকে বুঝে।
0: এটা একেবারেই একেবারে একটা মহত্তা কথা বলেছেন, সেটা কিন্তু আমরা প্রত্যেকেই করেই থাকি।
1: সেই আমরা ভাবছি যে এটা তো একটা শব্দ, একবার বলছি, এটা যে ওর উপর কিরকম একটা কোয়েশ্চেন তৈরি করছে সেই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ভাবি না। আরেকটা যে এখানে আমি প্যারেন্টদেরকে দোষও দিচ্ছি না, ওই যে বললাম সবার এত ব্যস্ত লাইফ, প্লাস আমরা কি করছি, আমরা ভাবি আমাদের অতীত দিয়ে, যে আমাদের মা বাবা তো আমাদেরকে কত বকেছে এরকম বলেছে, এটা কি আমরা মাথায় নিয়ে বসে আছি? কিন্তু কথা হচ্ছে সময়টা এত দ্রুত গতিতে এগোচ্ছে, পাল্টে গেছে, যে আমাদের সময়ের যে অ্যাডোলেসেন্স আর এখন সময়ের অ্যাডোলেসেন্সের ফার ফার ডিফারেন্স, ওই আলোকে এটা দেখলে হবে না।
0: পরিস্থিতির উপর ভিত্তি করে সেটাই হবারই কথা, কারণ তখন যৌথ পরিবার ছিল, সবাই মিলে মিশে চলা বা অনেক রকম কথাবার্তা শুনে অভ্যস্ত, তো সেটা কিন্তু এখন নেই,
1: নেই
0: তাদের সেই চিন্তা করার ক্ষমতাটাও অনেকটাই কমে গেছে। মানে এই বিষয়টা যে একেবারে যৌথ পরিবার, বাবা কাকু দাদু পিসি সবার সাথে ভাগ করে নেওয়া বিভিন্ন সমস্যাগুলো, যে ঠাম্মার মুখে রূপকথার গল্প শোনা, এর মধ্যে দিয়েও তো অনেক কিছু,
1: অনেক কিছু মানে বিভিন্ন এডুকেশনিস্টরা বলেছেন যে গল্প বলার, স্টোরি টেলিং এর মাধ্যমে যে শেখা কোনো কিছু, এটা বেস্ট ওয়ে অফ লার্নিং বলছেন তারা,
0: বা প্রকৃতির পাঠশালা আমরা আর পাই না,
1: না না একদম না,
0: বিশ্বজোড়া পাঠশালা, মোট যে যে সুনির্মল বসু লিখে গেছেন আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে বাইরে, সেগুলো যে কত গুরুত্বপূর্ণ কথা, এর মধ্যে থেকে যে সেই শিক্ষাটা সেটা তো নেই, এখন তো আমরা একেবারে একটা রোবোটিক একটা বিষয় বলতে
1: পুরোই যন্ত্র এরকম। আর মানে আমরাই তো বর্তমানে যন্ত্র হয়ে গেছি, আর তো যন্ত্ররা যখন কাউকে প্রতিপালন করবে তো তার কাছ থেকে আমরা আবার সবগুলো মানবীয় গুণ আশা করছি, তো সেই জায়গায় তো জিনিসটাই অন্যরকম হয়ে যাচ্ছে। একটা
0: বয়ঃসন্ধিকালের যে সমস্যাগুলো সঙ্গে মানে লড়াই করতে হবে তাদেরকে, সেই চ্যালেঞ্জগুলো তারা কিভাবে নেবে বা কিভাবে অ্যাকসেপ্ট করবে বা কি করবে এই সময়টাতে, যদি এই বিষয়ে একটু বলেন।
1: একদম, প্রথমেই হচ্ছে যে যে এখন যে বিভিন্ন স্কুলেও অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং হয়, ওই রকম অ্যাডোলেসেন্ট কাউন্সিলিং হয় IGM এবং বিভিন্ন বড় বড় হাসপাতালে অ্যাডোলেসেন্ট কাউন্সিলর বলে একটা পোস্ট আছে, মানে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে বাচ্চাদের যে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে সেটা ভেবেই এই কনসেপ্টগুলো এসেছে, যে হওয়াটা খুবই স্বাভাবিক, সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এরকম করতে হবে ব্যাপারটা, যে জিনিসটা আমরা অনেকেই জানি জানি ব্যাপারগুলো, কিন্তু ওই ব্যাপারটার মধ্যে যেই ঘাটতিটা রয়ে গেছে সেটা হচ্ছে সেন্সিটিভিটির, বোধগম্যতার। আমি যদি একটু সেন্সিটিভ হই ব্যাপারটাতে তাহলে এই ব্যাপারগুলো অনেকটাই নর্মালাইজ হয়ে যাবে। এই ফেজ আমিও দেখেছি, আপনিও দেখেছেন, প্রত্যেকেই দেখবে। তো ওইটাতে দরকার হচ্ছে ওই যে বললাম বোধগম্যতা, সেন্সিটিভিটিটাকে আমার বাড়াতে হবে, বাচ্চাদেরকে ছোট থেকে বোঝাতে হবে যে তোমার মধ্যে কিছু চেঞ্জেস আসবে, একটা সময়ে চেঞ্জেস আসবে, তো সেটা নিয়ে ঘাবড়ে গেলে হবে না, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি সবকিছু। যেমন তুমি যখন সাইকেল শিখছো, সাইকেলের একরকম অভিজ্ঞতা, তুমি যখন স্কুটি বাইক শিখবে সেটার আরেক রকম অভিজ্ঞতা, তুমি যখন কার ড্রাইভিং শিখবে সেটার আরেক রকম অভিজ্ঞতা, প্রত্যেকটা প্রত্যেকের মতো। যখন তুমি যখন গাড়ি চালাতে শিখবে তখন

0: তুমি বলতে পারো না যে সাইকেলের কোনো গুরুত্বই নেই, হ্যাঁ এটা তুমি বলতে পারো, ওইটা তোমাকে ব্যালেন্সিং শিখিয়েছে। তো প্রত্যেকটা জিনিসের গুরুত্ব আলাদা, ওকে এই জিনিসগুলো বোঝাতে হবে, ওইটা একটা ফেস, ওইটা আসবে, ওই সময় তুমি এটার সঙ্গে ডিল করবে, প্রত্যেকে করেছে, আমিও করেছি, আমরা করেছি, কিন্তু এটাও পেরিয়ে যাবে, ওইটা তোমাকে জীবনের অনেক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা দেবে, ম্যাচিওর করবে। তো ওকে প্রিপেয়ার রাখতে হবে, আর আমাদের তো প্রিপেয়ার থাকতেই হবে। স্কুলের টিচারদেরকে অনেক বেশি সেন্সিটিভ হতে হবে, যেমন অ্যাজ এ প্যারেন্ট আমাদের অনেক বেশি সেন্সিটিভ হতে হবে। এবং এই যে আশেপাশে অনেক সময় কি হয় যে আমরা এই জিনিসগুলো ওই যে মজার ছলে দেখি, কিন্তু এই যে মজার ছলে দেখা এটা যে ওই বাচ্চাটার উপর, কারণ প্রত্যেকে তো একরকম না, আমরা প্রত্যেকে আলাদা। তো আমি একটা মজার থ্রুতেই ওকে একটা কিছু একটা বলে দিলাম, এ তোর গো ফুটছে, কিরকম লাগছে তোকে দেখতে রে, এবার তো দেখলাম যে ও কি করলো, ও গুটিয়ে গেল, ও আর আমাকে ফেস করতে চাইছে না, ও কোনো সোসাইটির যে কোনো রকম প্রোগ্রাম টোগ্রাম অ্যাটেন্ড করতে চাইছে না, কোনো ওকেশনে যেতে চাইছে না।
1: এটা একটা বাস্তব ছবি, মানে দেখা গেছে যে মানে এরা মাস্ক পরে ঘুরছে, প্রচুর গরমের মতো কিছুতেই মাস্ক পরছে,
0: ওই যে জিনিসটা, আর এটা তো প্রকৃতির নিয়মে হবেই, এটা তো খুবই নর্মাল। আমি বুঝতে পারি না এই কথাগুলোই বা কোত্থেকে আসে। বয়সের সঙ্গে সঙ্গে কারোর চুল পাকবে, এটাও খুব নর্মাল। যেমন কিছু মানুষ আছে না বুঝেই কমেন্ট করে, তোমার চুল পেকে গেছে তো কি হয়েছে, আমি প্রবীণ হচ্ছি, আমার বয়স বাড়ছে, তো এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুচকাবে, অনেক কিছুই হবে, খুব স্বাভাবিক ব্যাপার। সেম ভাবে ওর বয়স হয়েছে, গো ফোটার তো গো ফোটবে, তো কি আছে এটার মধ্যে, না উঠলেও তো চিন্তা, না উঠলেও তো ডাক্তারের কাছে যেতে হতো।
1: আরেকটা বিষয় যেটা মানে আমি মনে করি যে মানে ভুল ভ্রান্তি কিছু হবে সেটা কিন্তু আমাদের অভিভাবকদের দায়িত্ব নিয়ে বোঝাতে হবে। তারা কিন্তু এই সময় কোনো একটা ভুল কাজ কোনো কারণে করেই ফেললো, কোনো লোভের বশবর্তী হয়ে বা যেভাবে হয়, তার শাসন যদি অত্যধিক হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনেক বিপদগামী হতে দেখা যাচ্ছে, কোনো খুব খারাপ ধরনের খবর কিন্তু আমাদের কানে আসছে। আমি এই প্রসঙ্গে বলছি যে বেশ কিছুদিন আগেই আমাদের সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি একটা চিপসের প্যাকেট নিয়ে যে একটা ছোট বাচ্চার সাথে যে ঘটনাটা হয়ে গেল, হয়তো বা সেক্ষেত্রে আমরা অভিভাবকরাও কিছু অংশে দায়ী।
0: একদম, ওই যে প্রথম কথা হচ্ছে ওই যে বললাম সেনসিটিভিটি, সংবেদনশীল হতে হবে আমাদেরকে। কথা হচ্ছে আমরা তো অনেক বড়, কিন্তু আমাদের ভুল হয় না। প্রথমে প্রশ্নটা আমার এটা, সমাজের কাছে এমন কোন ব্যক্তি আছে যার ভুল হয় না? ইভেন ঈশ্বর যখন পৃথিবীতে মানব অবতারে এসেছিলেন তাদেরও ভুল ত্রুটি হয়েছে। তো মানব অবতার মানুষের, টু এর ইজ হিউম্যান, মানুষ মানেই ভুল হবে, আর তাদের তো ফেসটাই এরকম। তো আমি কিভাবে এক্সপেক্ট করি যে সে সবসময় পারফেক্ট সবকিছু করবে?
1: তো সেই বিষয়টাকে আমরা যদি একটু বুঝিয়ে বলি যে আমরা এই পথগুলো মেনে চলবো, আমরা একেবারেই সততার পথে চলবো, আমরা ঠিকঠাক চলবো, কিন্তু তারপরেও কিন্তু ভুল তোমারও হতে পারে, আমারও হতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা খোলামেলা কথা বলি।
0: আমি বাচ্চাকে সাইকেল চালানো শেখাচ্ছি কিন্তু ও পড়তে পারবে না, তাহলে ও শিখবেটা কি করে? ওকে আমি প্রথমে চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তুমি পড়তে পারবে না, তো কিভাবে শিখবে ব্যালেন্সিং? তারপর ও উঠতেই ভয় পাবে সাইকেলে, তো এটা তো হতেই পারে না। কেউ হাঁটা শিখেছি আমরা না পড়ে, তো ভুলটা তো জীবনের একটা অঙ্গ, প্রত্যেকের হয়।
1: পরীক্ষাতে কৃতকার্য না হলে প্রচুর বকাঝকা, এমনকি কম্পিটিশনে গিয়ে যদি কবিতা ভুলে যায় সেক্ষেত্রে কিন্তু বাচ্চারা প্রচন্ড ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো মনে হয় একটু
0: মানে আসলে আমরা নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে অপ্রাপ্তিগুলোকে বাচ্চার উপর এত চাপিয়ে দিচ্ছি যে তারাও যে মানুষ এবং তাদেরও যে ভুল ত্রুটি হতে পারে ওই স্কোপটাই আমরা রাখছি না। যে মানে তোমাকে পারফেক্ট হতে হবে, তোমাকে সব কিছু সঠিক করতে হবে, আমরা কি করছি এই এক্সপেকটেশনটা আমি ওর কাছ থেকে রাখছি, তো ধীরে ধীরে ওর নিজেরও নিজের কাছ থেকে এরকম এক্সপেকটেশন হয়ে যাচ্ছে যে আমি তো কোনো ভুল করতে পারি না, আমি তো এত ভালো রেজাল্ট করি, তাহলে আমি অঙ্কতে কী করে কম পেতে পারি? ও নিজেই মানতে পারছে না যে এই যে ভুলটা, খুব সচেতন ভাবে জিনিসটাকে ডিল করতে হবে যে কিভাবে ও যেন ভুল করবে, ভুলটাকে অ্যাকসেপ্ট করবে, তারপরেই তো সঠিক জায়গাটা চিনবে। কিন্তু আমি কি করলাম, এত চাপ, এত এক্সপেকটেশনের চাপ ওর উপর দিলাম, প্রথমে তো ও নিজেই হতাশ যে আমার দ্বারা এত বড় একটা ভুল হলো, তারপরে আমার এক্সপেকটেশন মানতে পারছি না, তুমি এত বড় একটা ভুল করলে, আরো চাপ। তো এই সব কিছু মিলিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছে বাচ্চারা, মানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে আমাদেরকে অনেক বেশি সংবেদনশীল হতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা।
1: কিন্তু অভিভাবকদেরও কিন্তু মানে এই যে আপনি শুরুতেই যেটা বলছেন, আমাদের কোনো না কোনো সময় কাউন্সিলরের সাহায্য নিতেই হতে পারে, আমরা অবশ্যই কিন্তু সেটা মাথা পেতে নেব। আজকের আলোচনার থেকে কিন্তু এটাই হয়তো আমরা মেনে নিলাম, বা এটা আমাদের করণীয় সম্পর্কে কিন্তু আমরা জেনে নিলাম।
0: একদম একদম, এই কথাটা মাথায় রেখে
1: কিন্তু আমাদের ভবিষ্যৎকে আমরা সুরক্ষিত রাখব,
0: অবশ্যই নিজেও সুরক্ষিত থাকবো, আর নিজে সুরক্ষিত থাকলেই অন্যকে সুরক্ষিত রাখতে পারবো।
1: একদম, বেশ গুরুত্বপূর্ণ কথাগুলো শুনছিলাম, কথার পিঠে কথা, আরো কিছু জানার ইচ্ছে করছিল, কিন্তু সময়ের কাছে তো আমরা বাধা, সময় বলছে আজকের মতো শেষ।

0: করতে হচ্ছে। আসর, আপনাকে আবারও অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন।
1: হ্যাঁ, ধন্যবাদ সকলকে।
0: শ্রোতা বন্ধুরা, বয়স সন্ধিকালে ছেলে মেয়েদের কী কী করণীয় এবং অভিভাবক হিসেবে আমরাই বা কী করবো তাদের হয়ে, সেই সমস্ত বিষয় নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা শুনছিলাম আজকের এই আসরে। আর স্টুডিওতে এতক্ষণ আমার সঙ্গে যিনি ছিলেন মনোবিদ ডক্টর অনামিকা রায়, আপনাকে আবারও শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে শ্রোতা বন্ধুরা, আপনাদেরও জানাই অনেক অনেক শুভেচ্ছা। কথা হবে আগামী আসরে, আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।

অঙ্গনা অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন আলোচনা, বয়ঃসন্ধিকাল জীবনের অত্যন্ত স্পর্শকাতর একটি সময়ে। আলোচনায় অংশগ্রহণ করলেন অনামিকা রায়। অনুষ্ঠান সংযোজনায় ছিলেন স্মিতা ভট্টাচার্য। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্টজে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। কিছুক্ষণের মধ্যে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির ওপর রপ্তানি শুল্ক আরোপ করেছে। আইপিএল ক্রিকেটের ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ, গরম হওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এই প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের মধ্যে ভাগ করে নেন তিনি।
2: জিস নদী কো উন্হোনে বচপন মে সাফ ও জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে प्लास्टिक जमा होने लगा था, गंदगी बढ़ती चली जा रही थी। श्रीमान आकाश ने तय किया कि शिकायत नहीं करेंगे, एक नई शुरुआत करेंगे। शिकायत नहीं, शुरुआत मंत्र बन गया। उन्होंने अपने दोस्तों को साथ लिया। सिर्फ जाल था, फावड़ा था, टोकरी थी और सबसे बड़ी ताकत थी कुछ बदलने का संकल्प।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াবিদদের সফল হওয়ার উদ্যোগের কথা বলেন। তিনি ঝাড়খণ্ডের রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দার বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। শ্রী মোদী সদ্য ঘুরে আসা নেদারল্যান্ড সফরের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ে প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রত্যর্পণ পর্ব তার উপস্থিতিতেই হয়েছে। সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়।
2: তাম্র পট্টিকাওঁ কো লেকর লোগোঁ মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি অর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা আপনে পিতা রাজা राज राजा चोला के एक वचन को पूरा करने से जुड़ी है। इन ताम्र पट्टिकाओं में चोला वंश की उपलब्धियों का भी वर्णन मिलता है। इनसे पता चलता है कि चोला साम्राज्य की समुद्री शक्ति कितनी मजबूत थी। दक्षिण पूर्व एशिया के देशों के साथ उनके संबंधों की जानकारी भी इनमें मिलती है।
0: শ্রী মোদী বলেন, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়। কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরও শক্তিশালী হয়।
2: দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে। জো লোগ समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी

0: किसी अच्छे काम से जुड़िए।
1: चीफ অফ ডিফেন্স স্টাফ লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রমানি বলেছেন, ভাবনা চিন্তা ও কাজে উদ্ভাবনের ছোঁয়া থাকলে প্রতিরক্ষা বাহিনীর কাছে তা সহায়ক হবে। নতুন সিডিএস হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন। লেফটেন্যান্ট জেনারেল সুব্রমানি বলেন, সশস্ত্র বাহিনী, শিল্প ও শিক্ষামহল, স্টার্ট আপ এবং গবেষণাগারগুলির মধ্যে যত বেশি সমন্বয় তৈরি হবে, তত বেশি সশস্ত্র বাহিনীর কাজে আধুনিকীকরণের ক্ষেত্রে সুবিধা হবে। অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন আজ নৌবাহিনীর 27তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হলেন। দায়িত্ব গ্রহণের পর সংবাদ মাধ্যমকে অ্যাডমিরাল স্বামীনাথন বলেন, দেশের স্বার্থ রক্ষায় ভারতীয় নৌবাহিনী সর্বদা সতর্ক। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি পারমাণবিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তবে এই আলোচনা ব্যর্থ হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই তার প্রশাসনের মূল লক্ষ্য। ইরান এমন একটি শর্ত মেনে নিতে রাজি হয়েছে যার ফলে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা সংগ্রহ করবে না বলেও দাবি করেন তিনি। তবে ইরান অন্য কোনো উৎস থেকে অস্ত্র সংগ্রহ করতে পারে এমন আশঙ্কাও করেন রাষ্ট্রপতি ট্রাম্প। ট্রাম্প জোর দিয়ে বলেন, মার্কিন সামরিক অভিযানের ফলে ইরান দুর্বল হয়ে পড়েছে, তাই সে আলোচনায় বসতে রাজি হয়েছে। দুদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হলে হরমুজ প্রণালী আবারও জাহাজ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। কেন্দ্রীয় সরকার আগামী দু সপ্তাহের জন্য পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির রপ্তানি শুল্ক আরোপ করেছে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে দেশের বাজারে পেট্রোপণ্যের পর্যাপ্ত যোগান নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। অর্থমন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নতুন নিয়মে পেট্রোল রপ্তানির ওপর প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেল রপ্তানির ওপর প্রতি লিটারে 13.5 টাকা শুল্ক ধার্য করা হয়েছে। পাশাপাশি বিমানের জ্বালানি বা এভিয়েশন টার্বাইন ফুয়েল রপ্তানির ওপর প্রতি লিটারে 9.5 টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ও অন্যান্য জ্বালানির গড় দামের উপর ভিত্তি করে প্রতি 15 দিন পরপর এই শুল্ক পর্যালোচনা করা হয়। দেশে পেট্রোপণ্যের মজুত রাখার জন্য সরকার উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে পেট্রোলিয়াম মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানিয়েছেন। দক্ষিণ দিল্লির সাকেত মেট্রো স্টেশনের কাছে গত সন্ধ্যায় একটি চারতলা বাণিজ্যিক ভবন ভেঙে দুজন প্রাণ হারিয়েছেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস এইমসের পক্ষ থেকে জানানো হয়, চিকিৎসার জন্য 10 জন আহত ব্যক্তিকে জয়প্রকাশ নারায়ণ অ্যাপেক্স ট্রমা সেন্টারে নিয়ে আসা হয়। তাদের মধ্যে দুজনের হাসপাতালে আনার পরে মৃত বলে ঘোষণা করা হয়। 3 জনের অবস্থা আশঙ্কাজনক, 5 জন রোগী স্থিতিশীল। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই ঘটনায় দুঃখ প্রকাশ করেন। এ ধরনের অনুমোদনহীন বাড়িগুলির বিরুদ্ধে এবং এই বাড়ি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিতা প্রকল্প আবারও একটি মাইল ফলক অর্জন করল। স্ত্রী চিতা নির্ভয়া এবং তার 3টি শাবককে গতকাল তাদের এনক্লোজার থেকে মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানের খোলা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলে এই মুহূর্তে কুনো বনাঞ্চলে চিতার সংখ্যা বেড়ে হয়েছে 20। বন দফতর সূত্রের খবর, নির্ভয়ার শাবকদের মধ্যে 2টি পুরুষ এবং 1টি স্ত্রী চিতা, যাদের আনুমানিক বয়স 13 মাস। সন্তান সহ 4টি চিতাকেই শেওপুর জঙ্গলের পালপুর পূর্ব রেঞ্জের আহেরা পর্যটন অঞ্চলে ছেড়ে দেওয়া হয়েছে। আইপিএল ক্রিকেটের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ফাইনালে। আজ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে এই খেলা শুরু হবে সন্ধে 7:30। আজ যে দল জিতবে দ্বিতীয়বার সে আইপিএল চ্যাম্পিয়ন হবে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু গতবার ট্রফি জয় করেছিল। 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। দুটি দলই লিগ পর্যায়ে 9টি করে ম্যাচে জয় পেয়েছে। কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী বনসুখ মান্ডাভিয়া আজ শিলংয়ে আয়োজিত ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল এর 76তম সংস্করণের সূচনা করেন। সাইকেল চালানোর মাধ্যমে তরুণ তরুণী, ক্রীড়াবিদ, ফিটনেস অনুরাগী এবং সাধারণ নাগরিকদের শারীরিক সক্ষমতা ও সুস্থ জীবনধারাকে উৎসাহিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর ফিট ইন্ডিয়া আন্দোলনের সমর্থনে দেশের লক্ষ লক্ষ মানুষ প্রতি রবিবার সানডেজ অন সাইকেল কর্মসূচিতে অংশ নিচ্ছেন। সমগ্র দেশ জুড়ে 6000-এর বেশি জায়গায় সাইকেল চালানোর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সংরক্ষণে সক্রিয়। তিনি আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

0: নতুন চিফ অফ ডিফেন্স স্টাফ প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের জন্য শিল্প ও শিক্ষা মহলের সঙ্গে আরও সমন্বয়ের ওপর গুরুত্ব দিয়েছেন। খবর শেষ হল, কিছু পরে শুনবেন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী নীলরতন কাঞ্জিলাল।

লোকগীতি শুনছিলেন নীলরতন কাঞ্জিলালের কণ্ঠে। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী শুভমিতা।

আকাশ পানি আগরতলা, আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা ও তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অথবা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

হচ্ছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে। আগরতলা বিমানবন্দরে পরিলক্ষিত আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 ডিগ্রি ও 34.5 ডিগ্রি ও 25.8 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 98%, সর্বনিম্ন 51%। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আবহাওয়া সতর্কী বার্তায় জানানো হয়েছে যে রাজ্যের কয়েকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি বিকেল 5:10। বিকেল 5:45 ভক্তি গীতি শুনবেন দেবাশিস রায়ের কণ্ঠে। কল্যাণী 6:05, সন্ধে 6:30 ঘর গৃহস্থির আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন এই প্রসঙ্গে ডাক্তার শিপা দাসের সাক্ষাৎকার প্রচারিত হবে। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। 7:00 ককবরক অনুষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানের বাংলা এবং ককবরক রূপান্তর 8:00 পুনঃপ্রচারিত হবে। 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। 9:30 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে। 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:00। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 2:32 হয়ে 51 সেকেন্ড।

গানখানি শুনছিলেন ক্ষুদ্রার ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। চিত্রগীতির আসরে আজ শুনছেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। পরবর্তী গানখানি শুনুন একই ছবি থেকে, শিল্পী পারভিন সুলতানা।

গানখানি শুনছিলেন কুদরত ছবি থেকে, শিল্পী ছিলেন চন্দ্রশেখর। পরবর্তী গানখানি শুনুন মেহবুবা ছবি থেকে, লতা মঙ্গেশকর এবং কিশোর কুমারের দ্বৈত কণ্ঠে।

চিত্রগীতির আসরে আজ শুনছিলেন বিভিন্ন শিল্পী কণ্ঠে হিন্দি ছবির গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন ভক্তিগীতি শিল্পী দেবাশিস রায়।

গানখানি শুনছিলেন দেবাশিষ রায়ের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন দেবাশিষ রায়। আকাশবাণী আগরতলা, আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে হিন্দি সংবাদ।

0: স্ট্রেপটোকক্কাস, স্টাফাইলোকক্কাস, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া প্লাস কিছু ভাইরাস, আর ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএনএ প্যারামিক্সো ভাইরাস, এগুলো বিভিন্ন রকম রোগ জীবাণু এসে আমাদেরকে আক্রমণ করে। এই ভাইরাল ফিভারের মধ্যে কিন্তু টেম্পারেচারটা 103 থেকে 104 পর্যন্ত হতে পারে। যেমন কিছুদিন আগে আমাদের একটা মহামারী গেল করোনাকালীন সময়, ওই সময় ওইটাও কিন্তু একটা ভাইরাস। তো ভাইরাস জ্বর যখনই হবে, ভাইরাস তার যে টাইম, সেই টাইমটা কিন্তু ভাইরাস নেবেই, এটা এক সপ্তাহ থেকে দু সপ্তাহ ওই রকম টাইম সে নেবেই। ওষুধ খেলে কী হবে, ওষুধ খেলে এবং তার প্রতিরোধ করলে ওই সময়টা কমে যাবে, রোগীর রোগ ভোগটা বা তার সমস্যা যেটা সেগুলো কমে যাবে, কিন্তু রোগের টাইমটা কিন্তু মোরলেস একটা টাইম এক্সপ্যান্ড করবেই।
1: আচ্ছা,
0: তারপরে যদি আমি বলি সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জা, ওইটাও কিন্তু আবহাওয়া পরিবর্তনের সাথে সাথেই হয়, কারণ পরিবেশের উষ্ণতা এবং আর্দ্রতা এটা হঠাৎ করেই পরিবর্তন হয়। পরিবর্তন হলে গেলে আমাদের কিছু কিছু ভাইরাস, যেমন রাইনো ভাইরাস, মিক্সো ভাইরাস, ব্যাকটেরিয়া, হিমোফিলাস, ইনফ্লুয়েঞ্জি, এইগুলো আমাদের বিভিন্ন ট্র্যাক্টে আক্রমণ করে। যেমন ধরুন শ্বাসনালীতে বেশি আক্রমণ করে, ওইখান থেকেই সর্দি জ্বর বেশি হয়। তো এটা দুই তিন দিন থাকতো। এখানে এই যে ইনফ্লুয়েঞ্জা, এটা যদি আবার ঠিকঠাক মতো ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদেরকে সাইনোসাইটিস বা কানে পুঁজ, ওই জিনিসটা কিন্তু হতে পারে, ইভেন নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস, সেগুলোও হতে পারে। পরবর্তী যদি আমি বলি আরেকটা রোগ, যেটা সবাই জানি, জলবসন্ত বা চিকেন পক্স। অ্যাকচুয়ালি আগে, মানে অনেক বছর আগে যেটা ছিল, এটা শুধু বসন্তকালেই শুধু চিকেন পক্স হতো বলে আমরা ভাবতাম, কিন্তু এখন কিন্তু এটা প্রত্যেক সিজনেই দেখা যায় যে সেটা আছে, মানে শীতকালে এবং শীতের শেষেই এর প্রকোপটা বেশি হয়। এটাও কিন্তু এক ভাইরাসজনিত আক্রমণ, এবং ওইটাতে যদি ঠিকঠাক মতে রোগী প্রিকশন না নেয়, তাহলে কি হয়, জ্বরের পাশাপাশি তার যে স্কিনে যে বিভিন্ন রকম ইরাপশন, সেগুলো আসতে পারে, এবং সেগুলো ঠিকঠাক মতো ম্যানেজমেন্ট না করতে পারলে এখান থেকে সেকেন্ডারি ইনফেকশন হতে পারে। সেকেন্ডারি ইনফেকশন মানে আমার শরীরে এমনিতেই ভেরিসেলা জোস্টার ভাইরাস আক্রমণ করেছে, যার জন্য চিকেন পক্স হয়েছে, আমার শরীর এখন ইমিউনিটি কম, কিন্তু দেখা যাচ্ছে এখানে আবার আরেকটা ভাইরাস এসে অ্যাটাক করলো, তখন আমাদের আরও ডিজিজ কমপ্লিকেশন শুরু হয়ে যায়। কাজেই সবগুলো রোগকেই কিন্তু পাত্তা দিতে হবে, পাত্তা না দিলে হবে না।
1: ঠিক
0: আছে, তো পাশাপাশি আপনার আরও যেটা ভুগি আমরা, সেটা হচ্ছে সর্দি, মানে গলা ব্যথা এবং টনসিল প্রদাহ। এটা কিন্তু 100 জন যদি আমরা লোক থাকি, তার মধ্যে কিন্তু 70-80 জনই এই রোগে ভোগে। কারণ কি হচ্ছে, সবাই তাদের ওয়ার্ক ফিল্ড, ওরা যে কাজ করছে, বিভিন্ন জায়গাতে কাজকর্ম করছে, শ্রমিকরা রাস্তাঘাটে কাজ করছে, তারপর শীতকালে মানে সন্ধ্যের সময় ওরা বাড়ি ফিরছে, হয়তো ঠিকঠাক মতো প্রিকশন নিচ্ছে না, যেটা যে জায়গাতে গায়ে ঢাকা চাদর বা মাফলার সেগুলো ইউজ করছে না, তার জন্য একে তো ভাইরাল অ্যাটাক, সঙ্গে শীত ঠান্ডা দুটো মিলিয়ে একদম, মানে মানিক জোর যাকে বলে আর কি, ওইটা মিলে কি করে রোগ তৈরি করে। তো এই ক্ষেত্রে আমাদের প্রিকশন নিলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যাবে। যেমন ধরুন যখন টনসিলাইটিস হলো, টনসিলাইটিস হলে আমাদের দরকার কি, ওই যাতে ঠান্ডাটা পরবর্তীকালে যাতে আমরা গরম কিছু এক্সপোজ করি, গার্গল করা, তারপরে গরম ভাপ নেওয়া, এগুলো করলে এই সমস্যাগুলো অনেকটাই কমে যায়। সবশেষে যেটা বলছি যে আরেকটা রোগ, এটা আমাদের ত্রিপুরা বা পার্বত্য এলাকাতে বেশি হয়, এগুলো বিভিন্ন ভেক্টরবর্ন ডিজিজ, ম্যালেরিয়া, ডেঙ্গু। কারণ কি হয়, এই সময়টা শীতকালে তো জল যেগুলো থাকে, বিশেষত জমা জল, এগুলো ধীরে ধীরে ড্রাই হতে শুরু করে। তো আমাদের বিভিন্ন জায়গাতে এখনও জল হয়তো সব জায়গাতে, সরকার চেষ্টা করছে কিন্তু সব জায়গাতে পৌঁছতে পারছে না সেই সুবিধাটুকু। ওইখানে মশা ওইখানে ব্রিডিং করতে শুরু করে, মশা ব্রিডিং শুরু করলে ম্যালেরিয়া। আমরা পত্র পত্রিকাতে দেখি যে আমাদের নর্থ ইস্টার্ন যে স্টেটগুলো, সবাই এই রোগগুলোতে আক্রান্ত বেশি, ম্যালেরিয়া, ডেঙ্গু, এই নিয়ে আক্রান্ত হয় বেশি। তো কাজেই এইগুলো থেকেও কিন্তু প্রতিহত এবং প্রতিরোধ করা খুবই দরকার। এর জন্য মানে মানুষের সচেতনতা দরকার এবং প্রশাসনিকভাবে সচেতনতা দরকার। পরিশেষে মেয়েদের কথা যেহেতু এসছে, সেটা আমি বলবো লিউকেরিয়া বা হোয়াইট ডিসচার্জ, যেটা আপনি বলছিলেন, এটা হওয়ার বড় কারণ হচ্ছে জল কম খাওয়া। হয়তো একজন মহিলা বা আমরা মহিলা পুরুষ সবাই ওই সময় ঠান্ডা লাগার জন্য জল কম খাই। কেউ হয়তো অন্য সিজনে গরমের সময় তেষ্টা বেশি পায়, এর জন্য সে 2 লিটার জল খায়। তো কিন্তু দেখা গেছে যে এখানে যেহেতু শীত, ঠান্ডা লাগছে, সেজন্য জল খাওয়াটা 2 লিটারের জায়গায় এটা 1 লিটারেরও কম হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, আমাদের ইউরিন সিক্রেশনটা কম হচ্ছে। তো ইউরিন সিক্রেশন যদি কম হয়, ইউরিনটা ইউরিনারি ব্লাডারে বেশিক্ষণ

0: জমে থাকছে, জমে থাকার জন্য ক্লিয়ার হচ্ছে না, তো না হওয়ার জন্য পাশাপাশি জল কম খাওয়া হচ্ছে। তো এই জন্য ওই যে ওইখানে স্পেশালি মেয়েদের ওই জায়গাটার মধ্যে কিছু কিছু স্পেশাল ব্যাকটেরিয়া, ক্লামাইডিয়া, ক্যান্ডিডা, ওই ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে। তো সেই জন্য জল বেশি খেতে হবে, যত বেশি করে জল খাওয়া যাবে, যত বেশি জল খাওয়া যাবে তত বেশি কিন্তু ইউরিন পাস হবে, এবং ইউরিন পাস হয়ে গেলে কিন্তু এই যে রোগ জীবাণুগুলো, সেই রোগ জীবাণুগুলো বডি থেকে চলে যাবে।
1: আচ্ছা,
0: পাশাপাশি আমি যদি এটাকে বলি এই জল খাওয়া, জল খাওয়ার কিন্তু একটা হিসাব আছে। জল খাওয়ার হিসাব হচ্ছে পার কেজি বডি ওয়েট, আমাদের পার কেজি বডি ওয়েট ইনটু 30 ml, 30 ml, এক কেজি বডি ওয়েটে 30 ml। কারোর যদি আপনার 50 kg বডি ওয়েট হয় তাহলে তাকে 1.5 liter জল পান করতে হবে, এটা মিনিমাম। বেশি খেলে তো কোনো অসুবিধা নেই,
1: বেশি খেলে অসুবিধা নেই বললেন, তো আমার বেশি খাওয়ার লিমিটটা কি? অনেকে আছেন মানে অত্যধিক মাত্রায় জল খান
0: না, ওই অত্যধিক মাত্রায় জল খেলে কিন্তু আমাদের কিডনিতে একটা প্রেশার পড়ে যায়, কিডনির যে ফিল্ট্রেশন রেট এটা বেড়ে যায়, এটাতে প্রবলেম। মানে আমি আপনাকে বলছি যে 1.5 liter খাওয়ার কথা সে হয়তো 500-1 liter বাড়াতে পারে, এর থেকে বেশি হলেই কিন্তু আমার কিডনির উপরে চাপ পড়ে যাবে, তখন এখানে আবার আরেক রকম সমস্যা হবে।
1: ঠিক ঠিক।
0: আর আরেকটা কথা হচ্ছে, এটা আমি সবাইকে বলছি, আমাদের জল খাওয়ার যে নিয়মটা, এটা যদি আমরা সবাই একটা চেষ্টা করি যে প্রত্যেকবার ঘুম থেকে উঠবো, প্রথম বাথরুম যাব, ইউরিন পাস হবে, ইউরিন পাস করে আসার পর আমি 1 glass করে জল খাবো, এভাবে প্রত্যেকবার ইউরিন পাস হবে এসে আমি 1 glass জল খাবো, এই অভ্যাসটা যদি সবাই করি, মহিলা থেকে পুরুষ সবাই যদি করি, তাহলে কিন্তু আমাদের এই সব প্রবলেমগুলো অনেক কমে যাবে, স্পেশালি মহিলাদের কথা বলছি। তো মহিলারা কিন্তু জল কম পান করে। আর এটা ব্যাপার হচ্ছে মহিলাদের বা মায়েদেরকে দেখে কিন্তু বাচ্চারা শেখে। তো সেক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেসব মায়েরা জল পান করে ওদের বাচ্চাদের মধ্যে কিন্তু জল পান করার টেন্ডেন্সিটা অনেক বেড়ে যায়, আর মায়েরা কম খেলে বাচ্চারাও কম খায়।
1: সেই সেই, ঠিক ঠিক। এবারে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে শীতকাল মানেই ত্বকের এক সমস্যার মানে লিস্টটা অনেক বড় আর কি, প্রচুর ত্বকের সমস্যা হয়ে থাকে, বিশেষ করে মেয়েদের হয়, কারণ মেয়েরা বেশি জলের মধ্যে কাজ করতে হয় মেয়েদের, মহিলাদের ত্বকের সমস্যা নিয়ে। তা হচ্ছে আমরা খুব বেশি কলের জল, যেটা সাপ্লাই ওয়াটার, সেটা আমরা বেশি পান করি, এবং সেটা ছেলে মেয়ে উভয়ই, এবং বলা হয় মেয়েদের নাকি ম্যাচে তার দাগ পড়ে যায় এই সাপ্লাই ওয়াটার থেকে। তো এইটার এইটা কতখানি সত্যি, এবং যদি সত্যি হয়ে থাকে এটা থেকে মানে ট্রিটমেন্ট কি? এটার
0: যেটা বলেছেন সেটা অনেকটাই সত্যি, আবার সবটা সত্যি নাও।
1: আচ্ছা,
0: শুধু জল এক্সপোজ করলেই এরকম মেশেতা হবে এরকম ব্যাপার নেই, বডিতে যদি জলের ভাগ কম থাকে, আপনাকে আগেও বলেছি, এতেই কিন্তু আমাদের সেই সমস্যাগুলো বেড়ে যায়, মেচেতা বলেন বা প্লাস আদার্স এই জিনিসগুলো বলেন। এবং এটা হওয়ার আরও বড় কারণ হচ্ছে রোদ, যে আমরা অনেকেই শীতের এই মিঠে রোদটাকে আমরা কম বেশি সবাই ভালোবাসি, ফলস্বরূপ আমাদের শরীরে সানবার্ন হয়, তাই ওই সময় আমাদের ত্বকে ছোটো ছোটো কালো স্পট, তিল, মেচেতা এগুলো দেখা দেয়।
1: আচ্ছা,
0: তো সানবার্নটাও কিন্তু ওই খুব বেশি হবে না, সানবার্নটা মিনিমাম হবে। তো ওই সময় তার জন্য কি হয়, চামড়াতে একটা রুক্ষতাও চলে আসে, প্লাস ওইখানে শীতকালে মাথায় খুশকির প্রবণতা বাড়ে, খুশকির মতো গায়ে র্যাশও বের হয়, এটাকে আমরা বলি সেবোরিক ডার্মাটাইটিস। প্লাস আরেকটা হয়তো আপনি বলবেন, আমি আপনার কথাটা আমি কেড়ে নিচ্ছি, খুশকির জন্য মাথায় চুল উঠে যাওয়া, চুল উঠে যাওয়া একটা
1: অনেক ভাইটাল পয়েন্ট,
0: আর মহিলারা একটু সুন্দর সচেতন, চুল সবাই চায়, ওই জন্য ওই খুশকি হয় মাথায়, খুশকির জন্য কিন্তু চুল উঠে যায়, চুল উঠে যায়, তারপরে মাথার মধ্যে চুলকানি হয়, মুখের মধ্যে চুলকানি হয়, গা চুলকায়, এবং খুশকির জন্য যে চুল উঠে এটা কিন্তু আমরা সবাই জানি, প্লাস খুশকিগুলো শরীর থেকে চুল থেকে বেরিয়ে যায়, ছড়তে থাকে, এটাও কিন্তু একটা মানসিকভাবে নিজেদেরকে মানে কনফিডেন্স লেভেল কম হয়ে যায় বা কম হয়। তো এগুলো সবগুলোই একসঙ্গে, মানে জল কম খাওয়া এবং এক্সেস সানবার্ন হওয়া, তো এই দুটোকেই একটু প্রতিহত করতে লাগে।
1: মানে এগুলোকে আমি কিভাবে প্রতিহত করব?
0: ওই আপনি ইভেন শীতকালেও যখন চড়া রোদ ওঠে তখন আপনি ছাতা নিয়ে বেরোবেন, আপনি জল পান করবেন, প্লাস যে জিনিসটা করতে হবে, বেশি ফ্রেন্ড সার্কেল, বেশি লোকজনের মধ্যে যদি যান, ওইখান থেকে কিন্তু আমাদের যে ভাইব্রেশন বলতে গেলে আমি বুঝি কথাবার্তা, যখন আলাপ আলোচনা হয় ওটার মধ্যে কিন্তু যদি দেখা যায় যে ওর প্রবলেম বেশি আছে, ধরেন নাকের স্কিনের প্রবলেম, এবার মহিলাদের মধ্যে কিন্তু

0: লোকে আলোচনা হয়, আলোচনা হতে গেলে কি হয়, আলোচনা হওয়ার পরে যার প্রবলেম আছে ওরটা নিয়েই আলোচনা বেশি হয়, সেখান থেকে তার মোরালিটি ডাউন হয়ে যায়। তো এই ক্ষেত্রে এই জিনিসটাকেও কিন্তু অ্যাভয়েড করতে হবে। সবসময় শরীর ভালো রাখতে গেলে যে পারিপার্শ্বিকতা ঠিক থাকবে, এটা নিজের ভিতরেও নিজেকে ঠিক রাখতে লাগবে।
1: আচ্ছা, আপনাকে আমার একটা প্রশ্ন, যেটা আপনি বলছিলেন যে এই চড়া রোদ উঠলেও আমরা ছাতা ব্যবহার করবো বা বিভিন্ন বিষয় যেগুলো বলছিলেন, সেক্ষেত্রে মহিলাদের খুব বেশি দেখা যায় ভিটামিন D3 ডেফিশিয়েন্সি, এবং ডাক্তারবাবুরা রেকমেন্ড করেন যে রোদে একটুখানি নিজেকে এক্সপোজ করার জন্য। তো সেক্ষেত্রে কী করণীয়, মানে আমি শাখের গড়ার যদি বলি, মানে এদিকেও কাটছে ওদিকেও কাটছে, তো এই ক্ষেত্রে কী করণীয়?
0: আচ্ছা, এই ক্ষেত্রে একটাই ব্যাপার, ভিটামিন ডি কিন্তু সবসময় থাকে না। আর্লি মর্নিং, সূর্য যখন ওঠে, সূর্য ওঠার সময়টায় সানরাইজ যখন হয়, ওই সময় ভিটামিন ডির পরিমাণ খুব বেশি থাকে। তো সেটা যদি এক্সপোজ করা যায় সেটা বডির জন্য খুব ভালো। চড়া রোদে কিন্তু ভিটামিন ডি ওইরকম থাকে না, এটা ক্ষতিই করে আমাদের।
1: আরেকটা মূল সমস্যা ত্বকেরই, ত্বকেরই মানে বেশিরভাগ

0: এবার ভিটামিন ডি কিন্তু সবসময় থাকে না, এট দ্য আর্লি মর্নিং, সূর্য যখন ওঠে, সূর্য ওঠার সময়টায় সানরাইজ যখন হয়, ওই সময় ভিটামিন ডির পরিমাণ খুব বেশি থাকে। তো সেটা যদি এক্সপোজ করা যায় সেটা বডির জন্য খুব ভালো। চড়া রোদে কিন্তু ভিটামিন ডি ওরকম থাকে না, এটা ক্ষতিই করে আমাদের।
1: আরেকটা মূল সমস্যা ত্বকেরই মানে বেশিরভাগ সমস্যাগুলো শীতকালে, সেটা হচ্ছে গোড়ালি ফেটে যাওয়া। শুধু মেয়েরা না, ছেলেদের সবারই হয় এই জিনিসটা, গোড়ালি ফেটে যাওয়া। তো এটা থেকে মুক্তির উপায় কি?
0: হ্যাঁ, গোড়ালি ফেটে যায়, পাশাপাশি ঠোঁট ফেটে যায়।
1: ঠোঁট ফেটে যায়,
0: এই দুটোর একই কারণ। এই দুটোর একই কারণ, কারণ ওই বাতাসে আর্দ্রতা মানে কমে যায়, ড্রাইনেস শুষ্কতা বেশি হয়ে যায়। তো শুষ্কতা বেশি হয়ে গেলে ঠোঁট ফাটবে এইখানে এবং গোড়ালিও ফাটবে। আমাদের গোড়ালি ফাটে, পাশাপাশি ঠোঁটও ফাটে। তো ঠোঁট যখন ফাটে আমরা কি করি, এই জিভ দিয়ে চাটতে থাকি, যেতে একটু শুষ্ক হয়ে গেছে, একটু ভিজি ভিজিয়ে নেই। এতে কিন্তু হিতে বিপরীত হয়, যে আর্দ্রতাটা কমিয়ে নেয়, হ্যাঁ, শুষ্কতাটাকে বাড়িয়ে দেয়, তখন ঠোঁট আরও বেশি ফাটতে থাকে। ঠিক সেই ক্ষেত্রে পায়ের ক্ষেত্রে তো আর আমরা যখন জল দিয়ে যখন ধুই, গোড়ালির ফাটাগুলির মধ্যে কিন্তু জল জমে থাকে,
1: জল ঢুকে যায়,
0: সেই ওইগুলোকে ভালো করে পরিষ্কার করতে লাগবে। সবচেয়ে ভালো হয় যদি রাত্রিবেলা ঘুমানোর আগে চুলে হিট দেওয়ার মেশিন, ওইটা দিয়ে যদি পা গুলোকে একটু সেকে নেওয়া যায়, তাহলে কিন্তু ওই জলটা শুকিয়ে যায়,
1: মানে জলটা যাতে কোনো মতেই
0: না থাকে। আরেকটা হচ্ছে কিন্তু ওইটার পাশাপাশি নক্কুনি, নক্কুনি এটাও কিন্তু মহিলারা খুব সাংঘাতিক পরিমাণে ভোগে। তো এটা তো মানে যদি রাত্রিবেলা ঘুমানোর আগে, সব কাজ শেষে ঘুমানোর আগে পাটা ভালো করে ধুয়ে এবং ওই ড্রায়ার দিয়ে যদি জায়গাটা শুকিয়ে নিয়ে একটু নারকেল তেল বা ভেস্তিন মেখে দেয়, তাহলে কিন্তু 90% ওই রকম নক্কুনি হওয়ার প্রবণতাও কমে যাবে।
1: আচ্ছা, আমাদের এখানে যদিও হয় না, কিন্তু বাইরে যেখানে ভীষণ বেশি ঠান্ডা পড়ে সেই জায়গাগুলোতে দেখা যায় যে মহিলাদের জল ফুসকা হয়ে যায়, জল বেশি ধরার কারণে। জল ধরতেই হবে, কিছু করার নেই। তো সেখান থেকে আমাদের সেই জায়গাটাতে আমাদের ট্রিটমেন্টটা কি হবে?
0: ওই জায়গা তো একই অবস্থা, জল তো ধরার পরে ভালো করে শুকিয়ে রাখতে হবে, ভালো করে মুছতে হবে। মুছতে হবে মানে কি, ওইসব জায়গা যদি ফুসকা যদি হয়ে যায়, তাহলে তো আমি জোরে মুছতে পারবো না, তাহলে ফুসকাটা ফেটে যাবে। তখন ওটাকে ওই স্পঞ্জ করার মতো করতে হবে, একটা ড্রাই কাপড় দিয়ে স্পঞ্জ করার মতো করে ওইখানে আপনি একটু গরম এক্সপোজ করতে হবে, এটা করে সবচেয়ে ভালো হয়। ইভেন আমরা ওই বরফের দেশে জায়গাটা ঘুরতে যাই, ওইখানে একটা ফ্রস্ট বাইট একটা রোগ হয়, আর চামড়া ফেটে যায়, ওইখানে গরম এক্সপোজ
1: মানে ফ্রস্ট বাইটটা ক্রনিক হয়ে গেলে সেক্ষেত্রে মারাও যেতে পারে।
0: কারণ তখন ব্লাড সার্কুলেশনগুলো ঠিকঠাক মতো হয় না, জাস্ট বার্নিং হলে যেরকম সাপ্লাই ঠিকঠাক মতো হয় না, ওইখান থেকে নেক্রোসিস, গ্যাংগ্রিন পর্যন্ত হয়ে যেতে পারে।
1: শীতকালের শাকসবজি ফলমূল কোনগুলো বেশি খাওয়া দরকার ইন জেনারেল যদি বলি সবার জন্য?
0: এখানে ভিটামিন সি কন্টেনিং খাবারটা খেলে বেশি ভালো হবে। ভিটামিন সি সমস্ত টক জাতীয় ফল প্লাস সিজনাল ফল যেগুলো, যেমন ধরেন আপনি এখনকার মুসম্বি, কমলা লেবু, এগুলো খুব ভালো। পাশাপাশি আপনার ওই আমলকি, জলপাই, এগুলো খুব ভালো। আর জুসি ফ্রুটটা ভালো, জুসি ফ্রুট আপনি সবটাই। তবে জুসি ফ্রুট আমাদের একটা অভ্যাস হয়ে গেছে কি, এখন সবাই ওই মুসম্বির বলেন আর কমলাই বলেন, অরেঞ্জ বলেন, সবাই মিক্সারে করে মানে জুস করে খায়। জুসের থেকে ফাইবার থাকলে ওইটা ভালো, পেটের জন্য ভালো এবং ডাইজেশন খুব ভালো হওয়ার জন্য।
1: আচ্ছা, আপনি যেহেতু একজন হোমিওপ্যাথি চিকিৎসক, তাই শীতকালে কি কি হোমিওপ্যাথি ওষুধ দৈনন্দিন জীবনে ব্যবহার করা যায় সুস্থ থাকার জন্য?
0: হোমিওপ্যাথি প্রসঙ্গ যখন এসছে আমি বলি, হোমিওপ্যাথি চিকিৎসাতে সব ধরনের রোগেরই চিকিৎসা করা সম্ভব, সব ধরনের চিকিৎসা বলতে আপনি বলতে পারেন একদম ক্যান্সার থেকে শুরু করে পেট খারাপ থেকে শুরু করে জ্বর, সবগুলোর চিকিৎসাই আমরা করতে পারি বা করা যায়। এখানে আমরা প্রথমে রোগীর একটা রোগ সিমটম মানে অনেকগুলো সিমটম একসঙ্গে নেওয়া হয়, এটাকে আমরা বলি কেস টেকিং। আমরা প্রথম কেস টেকিং করবো, হয়তো রোগীর 10টা সমস্যা আছে, আমি 10টা সমস্যাকে নেব, নিয়ে আমরা একটা সিমুলেশন তৈরি করব। ধরুন একটা পেশেন্ট সে হামে ভুগছে, এরকম পাশাপাশি আরেকটা পেশেন্ট চিকেন পক্সে ভুগছে, দুটোর ক্ষেত্রেই কিন্তু মেডিসিন একরকম হতে পারে। আবার দুজন পেশেন্ট হামে ভুগছে, তার জন্য কিন্তু মেডিসিন দুটো হয়ে যেতে পারে।
1: আচ্ছা,
0: এটা ডিপেন্ড করে পেশেন্টের উপরে।
1: আচ্ছা,
0: তো হোমিওপ্যাথিতে একটা জিনিস আমরা যেটা বলি, উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। আমরা রোগীকে চিকিৎসা করি, রোগকে চিকিৎসা করি, ঠিক আছে? এক্ষেত্রে আমরা টোটাল সিমটম সিমিলারিটি নিয়ে যেই মেডিসিনটা আসে সেটাই আমরা ব্যবহার করি। এক্ষেত্রে আপনি আমাদের শীতকালে যে ওষুধগুলো ব্যবহার করার মধ্যে

0: বেশ কিছু ওষুধ আমি এখন বলতে পারি, যেমন ধরেন অ্যাকোনাইট একটা মেডিসিন আছে, এটা যে কোনো অ্যাকিউট স্টেজে খুব ভালো কাজ করে। এটা জ্বর সর্দি কাশি থেকে শুরু করে পেট ব্যথা মাথা ব্যথা স্কিনের সমস্যা, অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, বেলেডোনা, মেলানড্রিনাম, রাস্টক্স। এই যে মেলানড্রিনাম একটা ওষুধ বললাম, এটা কিন্তু আমরা চিকেন পক্সের প্রিভেন্টিভ হিসেবে কাজ করি।
1: আচ্ছা,
0: যেমন ইয়ের সময় করোনাকালীন সময় আমরা আর্সেনিক অ্যালবাম 30 নিয়ে কাজ করেছিলাম, যেটা ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করেছিল। তো এই ওষুধগুলো আমরা ব্যবহার করতে পারি, তবে এটাই বলবো যে ওষুধগুলো এমনিতেই ব্যবহার করা যাবে না, একজন চিকিৎসকের পরামর্শ নিয়েই ব্যবহার করতে হবে।
1: অনেক ধন্যবাদ আপনাকে এতটা সময় আমাদের দিলেন, এবং খুব সুন্দরভাবে অসুখ বিসুখ নিয়ে আমরা একটা ব্রিফ পেলাম এবং তার নিরাময়গুলোও জানতে পারলাম। শ্রোতা বন্ধুরা, আজকের কল্যাণীতে আমরা কথা বলছিলাম ডাক্তার শঙ্কর আচার্যের সঙ্গে, এবং কথা বলছিলাম শীতকালে নারীদের অসুখ বিসুখ বিষয়টি নিয়ে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো কল্যাণী শেষ করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।
0: নমস্কার।
2: আকাশবাণী আগরতলা, এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান কল্যাণী।

আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 ঘর গৃহস্থীর আসরে রাজ্যে দুগ্ধবতী গাভী ও বাছুরের যত্ন বিষয়ে শুনবেন ডক্টর শিপা দাসের সাক্ষাৎকার। পরে শুনবেন লোকগীতি বিভিন্ন শিল্পী কণ্ঠে। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান। সন্ধে 7:45 ককবরক সংবাদ। সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:00 শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ অর্থাৎ বাংলা এবং ককবরক সংস্করণের পুনঃপ্রচার। রাত 9:00 যন্ত্রসঙ্গীতের আসরে শুনবেন গিটার শিল্পী দেবব্রত মল্লিক। রাত 9:15 স্পটলাইট দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান। রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে। আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে। প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ। যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামী 2 জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ, লক্ষণ, কারণ, প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে ফোন করুন 2326253 এই নম্বরে।

আকাশবাণী আগরতলা এবারে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া তার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু জায়গায়। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 35.8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 98% এবং সর্বনিম্ন 51%। আবহাওয়া দপ্তরের এক সতর্কবার্তায় জানানো হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা জেলার 2-1 জায়গায়। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর আকাশবাণী আগরতলা।

0: दीदी
1: हाँ?
0: देख देख
1: हैप्पी बर्थडे भाई
0: देखा वाओ एटा अमर प्रिय रंग
2: सारा खून शॉपिंग
0: আমি জানি মা এটাই তো খরচ করার বয়স তাই না
3: সেভিং করারও এটাই বয়স
4: ও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকার অঙ্কে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো
5: আমি জানি তো
4: আরবিআই এ কথা বলে
6: শুরু করো সঠিক ভাবে স্মার্ট হও আর্থিক ভাবে
7: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের ঘর গৃহস্থির আসরে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন। এই যত্ন আমরা কীভাবে নেব? আসলে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন সঠিকভাবে নেওয়া কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ তাদের স্বাস্থ্য এবং পুষ্টি সরাসরি দুধ উৎপাদন এবং যে বাছুর রয়েছে সেই বাছুরের বিকাশের উপর কিন্তু প্রভাব ফেলে। তো আজকে এই বিষয়টি নিয়ে আমরা কথা বলব। আর আমাদের সঙ্গে কথা বলার জন্য এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাস। নমস্কার ম্যাডাম, আপনাকে
1: নমস্কার।
0: আমাদের অনুষ্ঠানে স্বাগত। এই যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন, ভীষণ প্রয়োজন যত্ন নেওয়া, কারণ এই দুগ্ধবতী গাভী থেকে বাছুরটা যেমন দুধ পাচ্ছে, বড় হবে, তেমনিভাবে আমরাও বেঁচে রয়েছি তাদের এই দুধে। বেঁচে রয়েছি এই অর্থে, কারণ আমাদের বাচ্চাদের কিন্তু দুধ ছাড়া অন্য কিছু খাওয়ানো সম্ভব হয় না, নিউবর্ন বেবি যারা রয়েছে। তো এই দুধের উপর আমরা নির্ভরশীল, এবং দিন দিন কিন্তু রাজ্য সরকারও চেষ্টা করছেন কীভাবে এই উৎপাদন আরও বাড়ানো যায়, কীভাবে আরও বেশি করে দুধ উৎপাদন করা যায়। তো আপনি শুরুতে কী বলতে চাইবেন?
1: আপনি যে কথাটা দিয়ে অনুষ্ঠানটা শুরু করলেন যে দুগ্ধবতী গাভীর সঙ্গে কিন্তু আমরা মানুষরা ওতপ্রোতভাবে জড়িত। যদি আমরা দেখি সকাল থেকে রাত পর্যন্ত দুধ একটা আমাদের জীবনে মানে খুব দরকারি এবং উপকারী একটা খাদ্য দ্রব্য বা খাদ্য পদার্থ।
0: হ্যাঁ, সকালে যদি আমরা ব্রেড খাই তার সঙ্গে মাখন লাগে, এই মাখনটা কোত্থেকে আসবে? দুধ থেকে আসে।
1: মানে যেটা বলা হয় আবাল বৃদ্ধ বনিতা, শিশু হোক বা বৃদ্ধ মানুষ হোক বা সে যে তরুণ হোক, যে কারোরই দুধ হচ্ছে একদম সম্পূর্ণ একটি খাদ্য। তো সেই দুধ আমরা যার থেকে

0: কে পায় যে গোমাতা আমাদেরকে এই দুধ প্রদান করে চলেছে যুগ যুগ ধরে। তো সেটার যে বৈজ্ঞানিকভাবে সেটাকে পালন পোষণ করা, সেই গোমাতার যত্ন নেওয়া, পরিচর্যা করা, এবং সেই গাভীটি থেকে যখন আমরা একটি বাচ্চা পাচ্ছি সেই সময়ে তার যে যত্ন সেটা ভীষণভাবেই দরকারি। এবং প্রতিটি প্রাণীপালক ভাইদেরই যত বেশি ভাবে ওনারা বৈজ্ঞানিক পদ্ধতিতে পালন পোষণ করবেন, যত্ন করবেন, পরিচর্যা করবেন, সে তত বেশি লাভবান হবে। তো সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব।
1: এই দুগ্ধবতী গাভীর যত্ন শুরুটা কিভাবে, যত্নের শুরুটা কিভাবে?
0: একটা গাভী দুগ্ধবতী হবে তখনই যখন সে 9 মাস গর্ভকালীন অবস্থার পরে তার একটি বাচ্চা জন্ম নেবে। সে একটি ছোট বাচ্চা, গাভীর বাচ্চা হবে, তখন সে একটি দুগ্ধবতী গাভী হিসাবে তাকে আমরা চিহ্নিত করলাম। তো আমরা আসলে তার যত্ন যখন সে গর্ভবতী থাকবে তখন থেকে কিন্তু শুরু করে দেব।
1: আলাদা যত্ন?
0: হ্যাঁ, আলাদা যত্ন, একটুখানি আলাদাভাবে যত্ন নিতে হবে, যাতে মা এবং যে বাচ্চা গর্ভে বড় হচ্ছে এই দুজনেরই যেন সঠিক পরিচর্যা হয়, সেটার দিকে লক্ষ্য রেখে তার খাবার দাবার, তার টিকাকরণ, তার যে ঘর যেখানে সে থাকবে, তার বাসস্থান, তাকে তার পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সব কিছুর দিকে আমাদেরকে মানে গর্ভাবস্থা থেকে শুরু করতে হবে। তারপর সে যখন তার সময় হবে তখন 270 দিন সাধারণত আমরা বলে থাকি, সেটা প্লাস মাইনাস 5 ডেজ হতেই পারে, 5 দিন আগে কিংবা 5 দিন পরে সে বাচ্চা প্রসব করলো, তখন থেকেই কিন্তু তার যত্ন শুরু হয়ে যাবে, মায়ের যত্ন এবং বাচ্চার যত্ন। তো সবচেয়ে প্রথমে আমরা যেটা মাথায় রাখবো যে যখন সেই গাভীটি বাচ্চা দেবে তখন যেন একটা সুন্দর পরিষ্কার জায়গা আমরা বেছে দিতে পারি সেই গাভীটিকে, যেখানে সে তার বাচ্চাটি প্রসব করবে। নর্মাল বাচ্চা হয়ে গেলে খুবই ভালো। আমরা জানি যে সাধারণত দেখা যায় যে গাভীর নর্মাল বাচ্চাই হয়ে যায়, একটু সময় অপেক্ষা করতে হয়, সেই জায়গাটাকে একটু শান্ত রাখতে হয়, সবাই মিলে হইচই না করে তাকে একটু সময় দিতে হয়, সে নর্মালি বাচ্চা প্রসব করে। কিন্তু কখনো কখনো কোনো কারণে যদি সে নর্মালি দেখা যাচ্ছে যে বাচ্চাটা বেরোচ্ছে না, বিভিন্ন রকমের উপসর্গ হচ্ছে, অনেকটা সময় হয়ে গেছে, তখন আমরা বলি যে আপনার পার্শ্ববর্তী আমাদের যারা ভেটেনারি ডক্টর আছেন, প্রাণী চিকিৎসক আছেন, কিংবা আমাদের যারা ফিল্ড লেভেলের স্টাফ আছেন ARDA, ওনাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করে অতি সত্বর সেই বাচ্চাটিকে বের করার ব্যবস্থা করতে হবে।
1: আচ্ছা, তাহলে আপনি বলছেন যে যখন গর্ভবতী হবে তখন থেকেই তার প্রতি একটা আলাদা যত্ন নিতে হবে, তাকে কেয়ার করতে হবে,
0: তার যে প্রসব যে সময়, প্রসবের যে সময়, সেই সময়টা তাকে ভীষণভাবে একটুখানি নজরের মধ্যে রাখতে হবে। প্রসবের ধরুন 10-15-20 দিন আগে থেকে, প্রসব হওয়া পর্যন্ত সেটা একটা খুব ইমার্জেন্সি একটা পিরিয়ড। এবং আমরা দেখেছি বা আমাদের বাড়ি ঘরে, আমরা যারা এখন যে স্টেজে আছি, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়ি ঘরেও আমরা গাভী পালন করতে দেখেছি, এবং আমরা দেখতাম মা বাবারা যখন গরুর বাচ্চা দেওয়ার সময় হতো রাত্রিবেলা উঠে টর্চ জ্বালিয়ে কিন্তু গরু ঘরে গিয়ে দরজা খুলে দেখতেন যে গাভীটির কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা, বা সে বাচ্চা দেওয়ার জন্য এখন সে তৈরি হচ্ছে কিনা। তো এখনও কিন্তু শহরতলিতে বা গ্রামেগঞ্জে যারা গরু পালন করেন, গাভী পালন করেন, এই প্র্যাকটিসটা কিন্তু খুব দরকার।
1: সেটা আমরাও দেখেছি, তখন বিদ্যুৎ ছিল না গ্রামে গ্রামে, তো সেক্ষেত্রে হারিকেন জ্বালিয়ে
0: বসে থাকা হতো,
1: আমরা পাশে গিয়ে বসে থাকতাম। তো এটা হতো তখন তাদের খাবার দাবারটা নিশ্চয়ই একটু অন্যরকম দিতে হবে, বা ওষুধপত্র, টিকাকরণ, এই বিষয়টি নিয়ে যদি একটু ছুঁয়ে
0: বলছি কি, বাচ্চা হয়ে গেল, বাচ্চা হয়ে যাওয়ার ঠিক পরে পরই বাচ্চার নাভিটাকে খেয়াল রাখতে হবে, সেই নাভিটা যেন নোংরা না হয়। সে যদি বাড়িতে, এখন তো ধরুন কি শহর কি গ্রাম সবখানি সব কিছু পাওয়া যায়, তো আগে থেকে একটুখানি পভিডিয়ন আয়োডিন যদি বাড়িতে রাখা হয়, অনেকে কি করে ডেটল লাগিয়ে দেন, কিন্তু এটা কখনোই উচিত না। ডেটল একদমই না, আমরা বলি পভিডিয়ন আয়োডিন আপনি একটু হাসপাতাল থেকে বা আপনার পার্শ্ববর্তী যে সেন্টার আছে বা আপনি কিনে রাখুন, ওই পভিডিয়ন আয়োডিন দিয়ে ওই নাভির জায়গাটা পরিষ্কার করে দিতে হবে, এবং বাচ্চাটিকে রোজ সকাল বিকালে পভিডিয়ন আয়োডিন লাগিয়ে ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে, যেন কোনো রকম নোংরা না লাগে, কোনো ধরনের সংক্রমণ না হয়। আর যদি ধরুন পভিডিয়ন আয়োডিন নেই, সেই জায়গাতে হলুদ হলুদের গুঁড়ো যেটা আমরা রান্নাতে ব্যবহার করি সেটা ব্যবহার করা যেতে পারে। অথবা আমি বলি যে এটা আমাদের ঘরোয়া টোটকা, সর্ষার তেলের মধ্যে একটা

0: তো গোটা রসুন থেঁতো করে সেটাকে ফুটিয়ে রেখে দাও তুমি, ওই তেলটা সকাল বিকেল দুপুর দুই তিনবার নাভির মধ্যে যেন লাগানো হয়। লাগানোর মানে হচ্ছে যে শুকিয়ে যাবে তাড়াতাড়ি, কেন কি প্রত্যেকটা জিনিস আমি যেগুলো বললাম ঘরোয়া টোটকা ওইগুলি কিন্তু মানে আমরা সবসময় ব্যবহার করে আসছি আমাদের মানুষের জন্য, তো সেখানে সংক্রমণের সম্ভাবনা কম এবং তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর প্রথম চার ঘন্টার মধ্যে, প্রসবের প্রথম চার ঘন্টার মধ্যে বাচ্চা যেন অবশ্যই মার দুধ খেতে পারে, সেটা দেখতে হবে, চেষ্টা করতে হবে। প্রথমও মার দুধের বাটে টানতে পারবে না দুধ, কিন্তু এক দুইবার যখন আমরা ওকে একটু সাহায্য করবো বাচ্চা টিকে, তখন সে তার মায়ের বাট থেকে দুধ টেনে খাবে। সেটা হচ্ছে যে শাল দুধ যেটাকে বলা হয়, বা ইংরেজিতে আমরা বলি কোলাস্ট্রাম, সেটা হচ্ছে সেই বাচ্চাটির জন্য অমৃতের মতো, একদম
1: একইভাবে মানুষের
0: মানুষের ক্ষেত্রে যেরকম আমাদের গাভী বা যে কোনো পশু পাখি প্রাণীদের ক্ষেত্রে সেরকম। তো সেই শাল দুধটা অবশ্যই খাওয়াতে হবে, কিন্তু মাথার মধ্যে একটা জিনিস রাখতে হবে, যেরকম কারোর বাড়িতে ধরুন জার্সি বা হোলস্টেন ফ্রিজেন বা যে উন্নত প্রজাতির যে বিদেশি আমাদের মিশ্র প্রজাতির যে গাভীগুলো আছে ওরা কিন্তু অনেকটা বেশি দুধ দেয়। তো সবসময় মাথায় এটা রাখতে হবে বাচ্চার যা ওজন তার দশ ভাগের এক ভাগ দুধ ও চব্বিশ ঘন্টায় খাবে।
1: আচ্ছা,
0: তার মানে ধরুন একটি বাচ্চার ওজন যদি দশ কেজি হয় তাহলে সেই বাচ্চাটি সারা দিনে এক লিটার দুধ খাবে, কিন্তু মা কিন্তু তৈরি করছে ধরুন পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার দুধ, বা আরও বেশি যদি অধিক দুগ্ধবতী হয় তাহলে আরও বেশি দুধ হবে, তখন কিন্তু সেই সবটা দুধ কিন্তু বাচ্চাটা খাবে না, তখন ওই দুধটা কি ফেলে দেবেন? আমরা বলি সেই দুধটা ফেলবেন না, আপনার বাড়িতে বা আপনার আশেপাশে যদি এরকম ছোট গরুর বাচ্চা থাকে ওদেরকে খাইয়ে দেবেন, কেন কি ওটা এত মানে পুষ্টিকর একটা খাদ্য। বা আপনার বাড়িতে যদি ধরুন আরেকটু বড় বাচ্চা থাকলো, গাভীর আরেকটু বড় বাচ্চা থাকলো, বা অনেক সময় অনেকের বাড়িতে ছাগল পালন করেন, ছাগলের ছোটো ছোটো বাচ্চা থাকে, সেটা ওনারা ওই গরুগুলিকে খাইয়ে দিলে সেই গরুর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, কোনো রকমের অসুবিধা হবে না। আর যদি কিছুই না থাকে গাভী সেই বাচ্চাটিকে কিন্তু খাওয়াবে না, তাহলে ওর পেট খারাপ হয়ে যাবে, ডিসেন্ট্রি হয়ে যাবে, আমাশয় হয়ে যাবে, তখন অনেকে জলে ফেলে দেন। তো এটা
1: কতদিন
0: করবেন? দশ থেকে পনেরো দিন তো সেই কোলাস্ট্রাম যেটা শাল দুধ এটা খাওয়াতেই হবে।
1: আচ্ছা, দশ থেকে পনেরো দিন পর্যন্ত কি অনেকে তো আছেন যে পরের দিন থেকে সেটা বিক্রি শুরু করে দেন?
0: না, এখন ধরুন যার বাড়িতে আমরা এখন আমরা যে কথা বলছি সেটা আমরা বলছি ফার্ম লেভেলে কিন্তু কথা বলছি না, আমরা বলছি যাদের বাড়িতে একটি বা দুটো গাভী আছে ওনারা যত্ন করেন, ওনারা ঘরের দুধ খান এবং অতিরিক্ত দুধটা ওনারা বিক্রি করে দেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে একটা রীতি আছে বা সংস্কার বলুন, সাত দিন বা প্রথম যে রোববার হয় সাত দিন পরে কিন্তু আমরা দুধটা সূর্যকে প্রদান করি, সূর্যকে দুধটা দিয়ে তারপর কিন্তু তারপর দিন থেকে বাড়ির মানুষ হোক বা বিক্রি করা শুরু হোক ওটা করি। আগে তো আমরা দেখতাম একুশ দিনে সূর্যকে দুধ দেওয়া হতো, এটার মানে হচ্ছে যে সেই একুশ দিন পনেরো দিন কুড়ি দিন একুশ দিন ওই দুধটা সম্পূর্ণ বাচ্চাটা খাবে। যেরকম ধরুন দেশি গরুর বাচ্চা দিল, সেই দেশি গরু সারাদিন আর কতটুকু দুধ দেয়? এক লিটার দেড় লিটার, সবটা দুধ ওর বাচ্চার জন্য প্রয়োজন। তো প্রথম একুশ দিন যদি আমি নিজেরা দুধটা আমরা না খেয়ে সেই বাচ্চাটাকে খাওয়াই, তাহলে সেই বাচ্চাটার মধ্যে যে রেজিস্ট্যান্স পাওয়ার তৈরি হয় তার শরীর যতটা শক্তিশালী হয়ে ওঠে, সেই কারণেই এই নিয়মটা ছিল। তো এখন কি করে, একুশ দিন আর কি অপেক্ষা করে না, দুধও অনেক বেশি হয়, সেই কারণে আমার মনে হয় যে সাত দিন পর্যন্ত বিক্রি অনেকেই করেন না, সাত দিন পরেই দুধটা আসলে নেওয়া উচিত। আর সেই দুধটা এত ঘন হয় এবং সেই দুধটা যদি আপনি জাল দিতে যান, উনানে যখন বসাবেন অনেক সময় দেখা যাচ্ছে দুধটা ছেড়ে দিচ্ছে, ছানা কেটে যাচ্ছে, ছানা কেটে যাচ্ছে, কারণ এর মধ্যে অনেক কিছু পোষক তত্ত্ব আছে না। তো ওই দুধটা কাঁচা যখন বাচ্চাটা খাবে তার জন্য খুবই উপকারী।
1: আমি যেটা জানতে চাইছিলাম সেটা হচ্ছে যে গর্ভবতী থাকাকালীন গাভীর খাবার খাদ্য কীরকম হবে, কীরকম দেওয়া উচিত?
0: গর্ভাবস্থায় যেমন যেমন ভাবে তার মাস বাড়তে থাকবে, প্রথম এক মাস দুই মাস তিন মাস যেভাবে যেভাবে তার গর্ভাবস্থার সময় বৃদ্ধি পেতে থাকবে, স্বাভাবিকভাবে পেটের বাচ্চাটিও বড় হতে থাকবে, তখন তার খাবার একটু একটু করে বাড়াতে হবে। বিশেষ করে তখন সুষম খাবার যেটার মধ্যে বেশি পরিমাণে প্রোটিন জাতীয় খাদ্য আছে, কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিন জাতীয় খাদ্য আছে, যেটা বাচ্চাকে সুস্থ সবল রাখতে, বাচ্চার মাসল তৈরি করতে এবং মাকেও প্রসবকালীন সময়ে যে তার মধ্যে ধকল হয় সেই ধকল সহ্য করতে সাহায্য করে। তো কার্বোহাইড্রেটের পাশাপাশি আমরা প্রোটিন জাতীয় খাদ্য তাকে একটু একটু করে ধরুন প্রতি পনেরো দিন কুড়ি দিন পরে পরে আড়াইশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম করে আমরা বাড়িয়ে দেবো আর কি।

0: হলে মা এবং বাচ্চা দুজনের জন্যই ভালো। তো গাভীর ক্ষেত্রে প্রোটিন জাতীয় খাদ্য কি হবে, মানুষের মতো তো হবে না। তো গাভীর প্রোটিনের সোর্স হচ্ছে আপনি ধরুন ডালিয়া, তারপর খৈল, তারপর ধরুন যে আমাদের চীনাবাদামের খৈল হয়, খৈল বিভিন্ন ধরনের হয়, চীনাবাদামের খৈল,
1: সর্ষের হয়,
0: হ্যাঁ সর্ষের খোল হয়। তো এই ডালিয়া এগুলি হচ্ছে তার মেইন সোর্স অফ প্রোটিন। তারপর ভুট্টার দানা হয়, সয়াবিন হয়, সয়াবিনের গুঁড়ো হয়। তো এই খাদ্যগুলি কেউ যদি মনে করেন আলাদা আলাদা কিনে আমি সাপ্লাই খাবার বানাবো, সেটাও হতে পারে, বা উনি রেডিমেড কিনেও আনতে পারেন।
1: আচ্ছা, তার সঙ্গে তো ঘাস, সবুজ ঘাস এবং খড় এগুলো দেওয়া যেতে পারে।
0: আর যদি কারোর বাড়িতে জায়গা থাকে, অনেকেই আপনি যে জানেন হয়তো বা যে যারা প্রাণী পালন করেন অনেকেই কিন্তু গো খাদ্য চাষ করেন, মানে গো খাদ্য বলতে গো গাভীর জন্য যে ঘাস হয় সেই ঘাসটা চাষ করেন, দেখা গেছে, হ্যাঁ দেখা গেছে যে কাউপি বা ওই জাতীয় যে পেরিনিয়াল গ্রাস হয়, ঘাস হয় যেটা, সেটা যদি আমরা 5-7 কেজি ডেইলি একটা গাভীকে দিতে পারি, সেখানে আলাদা কোনো কনসেন্ট্রেট রেশন, যেটা আমি বললাম খৈল ভুসি এগুলো ডালিয়া না দিলেও হয়। কিন্তু যদি সে যখন গর্ভবতী হয়ে যাবে, সেই যদি আমরা গো ঘাস দিতে পারি তাকে, গাভীর জন্য যে ঘাস হয় সেটা যদি দিতে পারি, পাশাপাশি আমরা যদি তাকে প্রোটিন জাতীয় খাদ্য একটু বাড়িয়ে দিতে পারি, সেটা তো গাভীর জন্য এবং তার বাচ্চার জন্য খুবই উপকারী, খুবই উপকারী।
1: আচ্ছা, গাভীর
0: আরেকটা কথা আমি এখানে আপনাকে উল্লেখ করতে চাই আমার প্রাণীপালক ভাইদের জন্য। দেখুন, আজকাল দেখা গেছে যে রেশনে অনেক সময় ভালো চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, তো অনেকের বাড়িতে প্রয়োজন পড়ে না, হয়তো বা 2-3টা রেশন কার্ড আছেন বাড়ির, কেউ হয়তো বা শহরে থাকছেন বা কেউ আনছেন না, খাচ্ছেন না, বা বাজারে একটু কম দামে যে মুসুরি ডাল পাওয়া যায়, কালো চানা যেটা পাওয়া যায়, বা যে কোনো ধরনের ডাল একটু সস্তা দামের গোখাদ্যের জন্য পাওয়া যায়, ওইগুলি এনে রাত্রেবেলা ধরুন 100 গ্রাম, 150 গ্রাম বা 200 গ্রাম, যেভাবে যেভাবে গর্ভাবস্থা বাড়বে, যদি আমরা ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা যে প্রথম খাবারটা দেব, সবচেয়ে যে প্রথম বাড়িতে যখন ভাত রান্না হয়, ভাতের যে মাড়টা হয়, সেই মাড়ের সঙ্গে মিশিয়ে যদি ওই যে চানা বলুন বা ডাল বলুন বিভিন্ন ধরনের দিতে পারি, বা চীনাবাদাম যদি আমরা ভিজিয়ে রাখি, সেটা ভীষণ পুষ্টিকর, সেটা আমরা পুরো গর্ভাবস্থাতেও দিতে পারি। এরপর যখন বাচ্চা হয়ে যাবে তখন তার খাবারটা প্রথমে একটু কমিয়ে দিতে হবে।
1: আচ্ছা, বাচ্চা হওয়ার পরে একটু কমিয়ে দিতে হবে,
0: প্রথমে অল্প অল্প করে বারবার খাবার দিতে হবে, অন্তত পক্ষে 7-10 দিন, 15 দিন, তারপর তাকে আবার খাবারটা বাড়িয়ে দিতে হবে দুধ উৎপাদনের জন্য।
1: আচ্ছা, তো এ তো গেল গর্ভবতীকালীন যে খাবার দাবার সেই ব্যাপারটা। আপনি বাছুরের যত্ন নিয়ে একটু বলছিলেন, তার নাভির যত্ন বা দুধ খাওয়ানোর ব্যাপারটা। এরপর দুধ উৎপাদনের জন্যে, একটু বেশি দুধ উৎপাদনের জন্যে, এবং যে বাছুর জন্ম নিল সেই বাছুর যাতে ঠিকভাবে বেড়ে উঠতে পারে, তার জন্যে কী করতে হবে?
0: দেখুন, একটা গাভী কতটা দুধ দেবে সেটা কিন্তু মেইন ডিপেন্ড করে তার জাতিটা কি, মানে তার মা বাবা কতটুকু, তার মা এবং বাবার যে পরিচয়, সেই পরিচয়ের উপর ভিত্তি করেই কিন্তু একটা গাভী দুধের পরিমাণ নির্ভর করবে। এখন একটা গাভীর মা যদি ধরুন 2 লিটার বা 5 লিটার দুধ দেয়, সেই তার যে বাচ্চা হলো, সেই বাচ্চাটাকে যদি আপনি যদি ইঞ্জেকশনের মাধ্যমে, সাধারণত ইঞ্জেকশনের মাধ্যমেই বাচ্চা হয়, তো যেই গাভী 5 লিটার দুধ দেয় তাকে ইঞ্জেকশনের মাধ্যমে যখন তার থেকে আমরা একটা মেয়ে বাচ্চা পেলাম, এবং এটাকে বলবো আমরা F1, তখন সে যখন গর্ভবতী হবে এবং সে যখন দুধ দেবে, তখন আমরা আশা করি যে সে অন্তত পক্ষে 7-8-9 লিটার দুধ দেবে। কেন কি, সে উন্নত মানের বীজ থেকে তৈরি হয়েছে, তার মা 5 লিটার দিত, সে যখন তৈরি হবে, দুগ্ধবতী হবে, তখন তার থেকে আমরা আরও বেশি 7-8-9 লিটার দুধ আশা করতে পারি। আর এখন যেটাকে, যে গাভী 5 লিটার দুধ দিচ্ছে, এখন যদি তাকে দেশিভাবে, দেশি কোনো মেল দিয়ে মানে ব্রিডিং করানো হয়, তখন কিন্তু তার দুধের উৎপাদন সেভাবে বাড়বে না। তো এটা হচ্ছে প্রথম কথা। তারপর হচ্ছে যে বাচ্চা দেওয়ার পর আমি যখন গাভীটাকে সার্বিকভাবে যত্ন করব, এবং বাচ্চা দেওয়ার আগে থেকে যেটা বললাম, এবং তাকে সময় মতো টিকা করানো, তাকে খাবার দেওয়া, বা যেরকম গরমের দিন এখন যেই টেম্পারেচার হয়, খুব যখন বেশি গরম থাকে তাকে রোজ স্নান করানো, দুপুর 12টা থেকে 3টার মধ্যে তাকে রোদে নিয়ে না যাওয়া, তাকে রোদে নিয়ে যেতে হবে, রোদে নেওয়া যাবে না,
1: হ্যাঁ
0: তখন তাকে ঘরে রাখতে হবে বা বাড়িতে ছায়ার মধ্যে তাকে রাখতে হবে। বিকেল

0: তিনটে সাড়ে তিনটার পর তাকে আবার একটু যদি জায়গা থাকে তাহলে বের করবেন, তো বৃষ্টির দিনে সে যেন কোনোভাবে বৃষ্টিতে না ভিজে, আপনি স্নান করাবেন কিন্তু সে যেন বৃষ্টিতে না ভিজে, এটা মাথায় রাখতে হবে। সময় মতো টিকা করাতে হবে। আমাদের প্রাণী পালক যারা ভাই বোন আছেন ওনাদেরকে আমরা বারবার বলি, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পুরো ভারতবর্ষে একটা স্কিম চলছে, 2025-এর মধ্যে আমরা ভারত থেকে FMD রোগ, যেটা খুরাপেরা রোগ হয়, সেই রোগটার থেকে আমরা প্রাণীগুলিকে আমরা রক্ষা করব, নির্মূল করে দেবো। যেরকম মানুষের ক্ষেত্রে পোলিও নির্মূল হয়ে গেছে, আমাদের প্রাণীরও একটা রোগ হতো অনেক দিন আগে, অনেক বছর আগে, যেটাকে বলা হতো রিন্ডারপেস্ট, সেটাকে কিন্তু ভারত থেকে নির্মূল করা হয়েছে। তো এখন আমাদের যে টার্গেট সেটা হচ্ছে আমরা ভারত থেকে FMD ভ্যাকসিন, FMD যে রোগটা খুরাপেরা রোগ, সেটাকে আমরা 25-এর মধ্যে নির্মূল করে ফেলব। হয়তোবা যদি 25-এ না হয় সেটা হয়তো একটু 2-3 বছর বাড়তেও পারে, কিন্তু আমরা সেই টার্গেট নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো প্রাণীপালক ভাইদের কাছে আমাদের রিকোয়েস্ট, এখন রেগুলার প্রতি 6 মাস পরে পরে আমাদের এখন 5th ফেজ চলছে ভ্যাকসিনেশনের, ওনারা যেন কোনোভাবেই ওনাদের বাড়ির যে 3 মাসের উপরে যে বাচ্চাগুলি থেকে শুরু করে একদম বৃদ্ধ গাভী বা পুরুষ মহিলা কোনোটাকেই যেন FMD ভ্যাকসিন থেকে বঞ্চিত না করেন, অবশ্যই করাতে হবে।
1: আচ্ছা আচ্ছা, তাহলে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে পারলাম যে টিকাকরণ যেগুলো হচ্ছে সরকারিভাবে সেগুলোর থেকে যাতে তাদের কিছুতেই বঞ্চিত না করা হয়। মানে আমাদের সময় অনেকটাই কমে এসছে, শেষে যেটা জানতে চাইব, সরকারি অনেক সুযোগ সুবিধা রয়েছে প্রাণী পালন পালক ভাইদের জন্য, তো এই ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলে দেন,
0: সংক্ষেপে
1: এবং কিভাবে খুব কম খরচে আমরা আরো বেশি করে গাভী পালন করব।
0: আমাদের যে আমাদের দপ্তর থেকে বিভিন্ন রকমের স্কিম চলছে এখন, তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা স্কিম সেটা হচ্ছে কাফ গ্রোথ মিল, CGM বলা হয়। সেটা হচ্ছে ইনজেকশনের মাধ্যমে যে বেটি বাচ্চাগুলো আমাদের তৈরি হচ্ছে, সমস্ত ত্রিপুরা স্টেটে তৈরি হচ্ছে, আমাদের ডোরস্টেপে আয়, আমাদের নিজেদের সেন্টারের মাধ্যমে, তো যে বেটি বাচ্চাগুলো ইনজেকশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেই বাচ্চাগুলোকে আমরা প্রতি বাচ্চা পিছু ওদেরকে আমরা রেশনের জন্য কিছু ফান্ড দেওয়া হচ্ছে। আগে আমরা রেশন কিনে দিতাম, তো দেখা গেছে যে অনেক সময়, এখন তো সব কিছু অনলাইন হয়ে গেছে, তো রেশন তো আমরা অনলাইন দিতে পারবো না, সেই কারণে আমরা প্রত্যেকের অ্যাকাউন্টে একটা পার্টিকুলার অ্যামাউন্ট যেটা স্কিমে ধরা আছে সেটা আমরা ওনাদের অ্যাকাউন্টে দিয়ে দিই, ওনারা সেই টাকা দিয়ে ওনাদের বাচ্চাদেরকে ভালো উন্নত মানের রেশন কিনে খাওয়ান, এবং সেই বাচ্চাটি যেন খুব শীঘ্রই 1.5 বছরের মধ্যে যেন ডাকে এসে সে একটি সুস্থ সবল গাভীতে পরিণত হতে পারে, সেই স্কিমটা আমাদের দপ্তরে চলছে। যারা অনেকেই জানেন, যারা জানেন না তাদেরকে অনুরোধ করব, ওনারা নিকটবর্তী প্রাণী চিকিৎসালয় কিংবা প্রাণী চিকিৎসা উপকেন্দ্র যেগুলো আছে ওইখানে গিয়ে যোগাযোগ করে এই সুবিধাটা নেওয়ার জন্য।
1: আচ্ছা, আর সব
0: তাছাড়াও আরেকটা আছে আমাদের, আরও অনেক স্কিম আছে, এটা একটা বললাম। আরেকটা আমি বলবো যে যেরকম এগ্রিকালচারে দেওয়া হয়, যাদের কাছে ধানি জমি আছে ওনাদেরকে টাকা দেওয়া হয়, ফান্ড দেওয়া হয় একটা, ঠিক সেরকমভাবে আমাদের প্রাণী পালন সম্মান নিধি বলে একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে। সেখানে আমরা প্রত্যেক প্রাণী পালককে যাদের প্রাণী আছে, ধরুন গাভী আছেন, শুকর আছে, ওদেরকে আমরা ওদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে 6,000 রুপিস করে, ওদেরকে যাতে ওরা দেখাশোনা করার জন্য, প্রাণীটিকে যাতে আরও ভালোভাবে যত্ন করতে পারে, এটা আমাদের একটা স্কিম গত বছর থেকে চালু হয়েছে, এবং এটাও একটা খুব সুন্দর ভালো স্কিম, তো এবং খুব জনপ্রিয়তা লাভ করছে দুটো স্কিমই।
1: আচ্ছা, এটা পাবে কিভাবে, লোকটা সামলাতে পারছে না?
0: হ্যাঁ, সেটাই আমি বলছি, আপনারা আপনাদের পার্শ্ববর্তী যে ইসে আছে, মানে প্রাণী চিকিৎসালয় আছে, প্রাণী চিকিৎসা উপকেন্দ্র আছে, সেখানে যোগাযোগ করবেন। পাশাপাশি আমরা তো নাম দিই না, নাম আসে পঞ্চায়েত সমিতির থেকে, যা পঞ্চায়েত সমিতিতে যারা আমাদের যে জননেতারা আছেন, সমাজসেবকরা আছেন, প্রতিনিধিরা রয়েছেন, ওনারা কিন্তু নাম সিলেকশন করে দেন। তো বছরের শুরুতেই যখন আমাদেরকে বলা হয় যে তোমরা এই স্কিম করবে, তখন আমরা জনপ্রতিনিধিদেরকে বলে দিই যে এই পঞ্চায়েতের জন্য এতজনের নাম আপনারা সিলেকশন করে দিন, তখন ওনাদের থেকে যখন নাম আমাদের কাছে আসে তখন আমরা স্কিমটা ইমপ্লিমেন্ট করি। তো প্রাণীপালক ভাই বোনেরা ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
1: আচ্ছা, জানার অনেক কিছু ছিল, আসলে এত বিস্তারিত একটা বিষয় এই 20 মিনিটে সম্ভব নয় আলোচনা করা, তো আজকে সময় কিন্তু একেবারেই শেষ, তাই আর আমরা এগোতে পারছি না, এখানটাই আমাদের থামতে হচ্ছে।
0: না, অনেকটাই আমরা আলোচনা করলাম, ভালো,
1: অনেক ধন্যবাদ আপনাকে।
0: থ্যাংক ইউ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাজ্যে দুগ্ধবতী গাভী এবং বাছুরের যত্ন এ নিয়ে শুনছিলেন একটি আলোচনা। এতে অংশগ্রহণ করলেন বিশিষ্ট প্রাণী চিকিৎসক ডাক্তার শিপা দাশ।

গানখানি শুনছিলেন পূর্ণদাস বাউল ও মঞ্জু দাসের কণ্ঠে। সেই সাথে শেষ হলো অনুষ্ঠান ঘর গৃহস্থির আসর। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

0: আকাশবাণী আগরতলা যতনী ফাইসিং খাপনি হামজমুয়া ফরি তাবুক চ্যাংজাগো চিনি তিনি সানজা জরানি ককবরক আওয়াই পান্দা তিনি খানা বাইনে থুংনুক থুংনুনি মুখ থাংসুংনি আরি এইডস শৈকিয়া চন্দ্রবালা দেববর্মা
1: সুচার তাবক যত্তনি বেড়াম কত কিরমা সিংসা হংখে এইচ এইচ মানজাগিয়া কাহাম ক্রংখে তংনানি তাবক যত্তনি তাং থাই কতনি বিশিঙ্গ খবজাগো থাংসংনি আরি এইচ এইচ যতনি থাংসংন সকমর নাই কাইসা কিরমা সিংসা বেড়াম এইচ মানজাখে তামং বাহাই কিরমজাক বাহাইকে সলাইয়া তংমান নাই যতন সাইমার না বাকইসে আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককবরক পান্দানি বেডেগ সামং খ্লাইনের চিকন ছা নাটকনি বিশিংতই ইয়াফানা নাই চিনি নাই মং খনাওই যত্ন সিথং নাটকনি মং থাংসংনি আরি এইচ ও নাটকন সৈনাই চন্দ্রবালা দেববর্মা কম থ্যাংনাই দিলীপ কুমার দেববর্মা নাটকন তালিফি খ্লাইনাই হরিপদ রিয়াং সংসানায় সন্দিতা দেববর্মা চোবা চুরনায় বিদ্যামোহন দেববর্মা

0: তিন তিনি বুঝছে বাড়া আ ডাক্তার কত ফাইনে হমার বা আগলি নিছে ফাইনে হিনে খেনা বলা ব সবাইতে সবাই যেন মজ মজ সার চুগানো আনি সামর পাগিরা না নখলা তো মসু বলাইছিল খা মিসকি নখলা বতক পুঙ্খির গুপুল তাই মোতাই না থা অং সুকা
1: আনে সার চেয়ারম্যান চঙ্গু নিদে আরও সুগাং সৌয়াকে সুসুগিয়া
0: বা নাকে সুসুগিয়া হাইজা তোমার খপসে কুসুবি চেংসি না

0: বলছি মাই খুদে আংরিল আমি রেখে না ও দাংবার লোক বো দাঁতি না দেরাই পাইও উড়ে সে খেলাইও উড়ি চিনিয়র তো উড়িব বাংকুক না আসল আসল কত কত কাই রেম আছে বিশে পুঙে আছে নিন উড়ে সেই পাইও
1: হিন্দি খুরকা ফান্ত বেড়ে মতো সে খেলাই রেছিও আকার মাস দেব মুসে খেলাই রেখা
0: ইয় কথা না মশৌ মশো কথা আঙ মশন জাত বেড়ে ইয়গুন কর্ম যাচ্ছ না বো এই মশো লম দিয়ে রেখনা তুই দুমা খবসা নুই থাঙা নন রাত্রি ভাজি নুদা ফাইনাই
1: বড় নি নক সামনাই না বন্তক সব না নাঙে দা ও হাদার সাবর নাই ইয়ং কত আং নং ওই বাক্সা থাঙাই উসকাং নি সিমে তামা দেনে আসে বখরং মিহিম সিরি সিরিকে সাকা সাইসে মানলিয়ে
2: আয়ু আংখে মকল নাইজেন নাই মকল বেনে বেনা আং মাসে হামলিয়া সুচিব খুতুং সুরি মালিয়া মাইরু মাসলাম্ব সাই মালিয়া বুড়িমা কুসুনি বখর গব থাক বাংমা ব আংখে ব নাই মালিয়া বিবি যে সংবাই খেব নাইজেন না সয়া থাক নাই না হংকে সে ওয়ালাই লাইও
3: খুদে খুদে

0: জাঙ্গির নাই হাতাই কুজু হেলথ সেন্টার নি ডাক্তার কলেবাদু কাইপে
1: পুইলাও পান্দানি বিফা তাই ভরম গনাং ফাই মানজা ফাইনাই ও আমচেনি খাজানি তাকক তাই বুকক চং ফাই মানজা ফাইনাই ডক্টর তাই আমচেনি যত সামু চারিতি সানাই খাপংনি তাকক তাই বুকক চং আনি খাকা আম ইয়াফার খাকায় যতন সাইমান সিঙ্গর সালতামনি হেল ক্যাম্প খাইনাই কতর চিকন কেউ না কেউ বাসিলাই ওই সিঙ্গুগি নাই নাই নরক খালগৈ যতন দংজাবাই দি নাজগি মানখি নরক নিবাগিনে বেলাইন কাহামং নাই তোমালে হনবা ও আমতা ইয় অমাহাই কতর হেলখেম আবুক জরাব খাইজেখ চিকন মিকন ইছে মিছে অপারেশন রক সুদুনসে অর খাইজাক নাই রাং পয়সা কেবর না নাইয়া বিগ্রা খাংরা চুগিয়া বরিচিক বুড়া রকনি হাংক্রাই নিভাগিন অ সং বুতান আগো না যাগো তাই রমজাগো আমন বাগিন আং কবন মুসুঙ্গো অমাহাই সামুং কাহাম ন যতন খাবাই আসাগান হই নাই আং খা খাই নাই আনি ককরণ মথাকা যতন খুলুমাই খা
2: ও বড় বড় বাঙ্কাবলে লাইন লোক মার নাই অম বড় তিনি সাহস পাই নাই খানা বাসা মানে ডাক্তার বাবু ও যতন সেখান বাসানি বুড়া বন সেখান নাই রহর যাবে বিনি কাইম হাসা গেলাই গব গরিব যা বিগ্রা যা
3: বন সেখান নাই রহরা নো
2: আয়ম সা নাই দং দো লাইন খ্লাই লাইন বুতাংনি খরচ খরচ করে হরি নাই চুমুই পালা হলাই দিয়ে হরি
3: ইয়ং মিনি তামু
4: কথা তাই সাই সিমালি ইয় কাছে তামন চাইব মাইয়া নাগরিব মাইয়া কাছে বকর ভিঙাব কাছে কোন হন সাইজে মালিয়া আনো কিহা দাঁতি নাই রহ জাগারে দে বাকি লামা ফির থানা নাম সেবা নাই টঙ্কা
3: দ হাইকে খোয়া দি বসলাই বসলাই নাই গ্রা না দ দ আয়া তাম জানে পাইগাদি
4: মা তাম জানে খাইনে না এখে
3: এঙ্কা দ তালকে মকল কিছে নাইগ্রা না
4: ও মা মতাম খাইন নাই কি আংলে থাই মালিয়া
3: দ দ ইয়াং তে কিছে পাইলা ইয়ং দ ইয়া কিছে তে ছরি ইয়া
4: ইয়া না তিসা কা আই ইয়াক নো সবাই মাসে কুকুরি খা
3: ইয়া ইয়াক নে গনি তিসা দি
4: ও
3: দ দ দ এ এ এ এ ইয়াক নে গনি তিসা দি
4: তিসা কা
3: দ হামা না সালা কিছে এ এঙ্কা হামা কিছে রহর দি বসা কিছু নরম খাই তন্দি তো
4: জানি সামান
3: নন কুস্তাম খাইয়া ইয়ং তাকি রেডি দ দ দিয়ং তেসা ফাইগ্রা রে বাস নিনি ইয়াক কারি সিদি তাবো খাই
4: কারি খা
3: নুয়া রং নং না
4: কিসা মিসা নলে নাবো
3: হাইয়া হাইয়া হাইয়া হাই মাবাই চুগিয়া দুমা বিড়ি কুয়াই হাদা চুয়াক মাইখাম বেবাক ন মা কারনাই হাদারক তামা নিবাগিন নিনি বুখাক লইও হি অম ইয়াতাক দি অ প্রেসক্রিপশন অর বিলি কনি কথামনি বুমুং সেই রহর জাকা আবরং নং জরা মতে চাদি মাই যাবাই কলছা তে মাইচে আসানি কলছা আমসে হাইনে নিন রুগ্র হামবাই ছাই দো নিনিখে তাম নিনি মূ সাগ্রারি সেকা
5: আমি বুমুখে দয়া লক্ষ্মী
3: নিনি অমর রকুস
5: কুড়ি থাম কাতো তুই আংখা
3: তাম তাম সাদি নিনি বসাগ
5: তারিখে খাকো সাও তাই বিশ মাও সাও মকল বনুক থাইয় বুফুর কেবা বুখা মিলিং মালাং অঙ্গ ডাক্তার তাম জানি আংখা সাইসে মালিয়া
3: তাওয়ানা দি আং তাবো বিথি সেই রহর নাই হাদা চুয়াক মাইখাম তাই বিড়ি দুমার ইয়াকার দিদ হাইখে নিনি ব্যারাম রক ডাকতি ডাকতি না হামি থাকনাই নিনি তাম অংখা থালা আদা তামো সুখ থিমুরু মুরু অংখা বসক বালু খা তাকুক নিনি ব্যারাম রক বা
4: ডাক্তার বাবু বিশি এলে বালো গিয়া বিশি দুগিয়া খো মাস কাঠাম জরা সিং খানা গে আবসে তাবুক চাই নং মাইয়া বসারক সাকুরব মকল আন্দ্রা গুন্দ্রারক নুগ মুটি হিনি সাইজি মালিয়া তাম খাজানি সিদ
3: দ নিনি বুম রক সাগ্রা দি
4: আনি বুমুখে অঞ্জরাই দেবরমা
3: অমর বুসুখা অমর

0: 하차로 구이승다 까카나다 진 사회성매였다.
1: 스강바리 아니니 부사고 땀땀으로 응슬라이.
0: 아, 아기 까흥그릉 동만이 노. 오, 부삭 사쿠부 너희 인조선 남아세. 대비세 함양 탕시우. 그니까 아보따부 땀 가냐 낙설 바보 따우 비티 까함라 똥. 그니까 따우 케바 하시는 동피가 울다. 부삭 땀자님 가 사이지 매양 동카. 그니까 대비세 바디 오이 땀자님 가자니. 사이 능마야 호로 루모 아케 마이세네야 토리클이요 아케 쿠부 쿠수고 하수고 카세타이 아보 토리클리마니 운티히니 사이시 말이야 에세 함양 탕시오 이게 닥터 바보 아나 땀 후대바 수시 돌레 따르다시 무조보 이니타 아오 운티히니 기리만 따이 사이시 마양 동
1: নিনি অমনলে চিন্তাবুক লগে লগে ন বেরামনি কক সাবি মান দিয়া তে কাহামকে পিঠি বরি মাংলা নন তাবুক তব ভান ফাইল কাইসা ক্লাং নাই তে ট্যাবলেট তালসানি বুস ক্লাং নাই
0: আচ্ছা
1: অ ফাইল ন ফুঙ্গ বহক বুক যাও সামিস কনে খেচা দি গাই ট্যাবলেট খাই হর থুনা প্রু মাই যাবাই কলসা কলসা মা চা নাইকা দ হে তাবুক নিনি থুই রোগ সঙ্গ মাতলাং নাই থুই পরীক্ষা খাই মা নাই নাই থুই পরীক্ষা খাই উল অন্য সাহর যাং নাই গোটেই রোগ রোগ অংখা গাই থুই রোগ যদি অং রগমান যাকাই বা নন ফাদার জাগানি তেব হাসপাতাল কাহাম রগছে রহরিমা ফুনু নাই ইয়া খাইবা রাজাঘর আউলিনি জিবি হাসপাতাল রগ ফানো মা ফুনু নাই যা
0: ডাক্তার বাবু আমি কপালও বাতাম যেন সেই রহকা ডাক্তার বাবু নসে সে মানুষ নাই ডাক্তার বাবু নসে সিরা দিছি নাই

0: আরে এইচ নাটক নাবাই খা অ নাটক ন শ্রীখা চন্দ্রবালা দেববর্মা কমথেঙ্কা দিলীপ কুমার দেববর্মা নাটক ন তালিফি খেলাইকা হরিপদরিয়াং সংসাখা সঙ্গীতা দেববর্মা চুবা চুরুখা বিদ্যামোহন দেববর্মা নাটক রায়নায় রক তখী রায় সনাতন দেববর্মা আগন্তী বিহি প্রায় দয়ালক্ষ্মী কল্পনা দেববর্মা করাতি কমলা সুন্দরী দেববর্মা ইয়ংবরী সোমা দেববর্মা আসরায় তাই মঙ্করী ইন্দ্রকুমার দেববর্মা ডাক্তার কলাই বাদকাইকেন সরজিৎ দেববর্মা অঞ্জরাই তাই বুড়াংখা বৈদ্য দেববর্মা অঞ্জরা নিবুমা চন্দ্রবালা দেববর্মা সেমিনার ডাক্তার লাইখা দিলীপ কুমার দেববর্মা পাই রবীন্দ্র দেববর্মা
1: আশেক জরা থংনু খনাবাইখা থংনু নিমুং থাংসুংনি আরি এইডস থংনু শিখা চন্দ্রবালা দেববর্মা তাবো খনাবাইনে রেচাপমুং রেচাপমুং খরাং রবনে বয়ার জমাতিয়া

0: আশিক জোড়া বয়ার দেব জমাতে আনি খক্তি রেসব জাগ্রসা মুখানা পাইখা আকাশবাণী আগরতলা অর্ণ পাইখা চিনি চিনি হরনি ককবরক আওয়াই পান্দা যতন হর কাহা
1: আকাশবাণী আগরতলা এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে রিলে করে বাংলা সংবাদ। এর পরপরই শুনবেন স্থানীয় ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ।

0: আকাশবাণী, খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের ওপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর তৃতীয় পর্যায়ের কাজ শুরু হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ায় ভারত আজ বিশ্বে এক্ষেত্রে একটি নেতৃস্থানীয় দেশ। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 জন প্রাণ হারিয়েছেন। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আকাশবাণী থেকে প্রচারিত প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। তিনি বলেন, অকারণে দিনের বেলা রোদের মধ্যে না বের হওয়াই ভালো। প্রধানমন্ত্রী অনুষ্ঠানে জলাশয় ও জলের উৎস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি এ প্রসঙ্গে অনুপ্রেরণাদায়ক কয়েকটি উদ্যোগের কথা তুলে ধরেন। এর মধ্যে ছিল উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার উদ্যোগ। স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তের প্রয়াসের কথা অনুষ্ঠানে সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি।
1: জিস নদী কো উন্হোনে বচপন মে সাপ ওর জীবন দেখা থা, সময় কে সাথ উস নদী মে প্লাস্টিক জমা হোনে লাগা থা, গন্দগি বাড়তি চলি যা রহি থি। শ্রীমান আকাশ নে তয় কিয়া কি শিকায়ত নাহি করেঙ্গে, এক নয়ী শুরুয়াত করেঙ্গে। উন্হোনে আপনে দোস্তো কো সাথ লিয়া, সিরফ জাল থা, ফাবড়া থা, টোকরি থি, আর সবসে বড়ি তাকত থি কুছ বদলনে কা সংকল্প।
0: প্রধানমন্ত্রী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গোবিন্দার সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের নাম উজ্জ্বল করবেন। তামিলনাড়ুর নাগেরকয়েলের গিরিজা আম্মাজির উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগার সংকল্প নিয়েছিলেন।
2: तमिलनाडु के नागरकोइल में मेरी मुलाकात एक टीचर से हुई। करीब 3 दशक पहले भी मैं उनसे मिला था। मैं बात कर रहा हूँ गिरिजा अम्मा जी की। इस मुलाकात के दौरान कुछ युवा स्टूडेंट्स भी उनके साथ थे। गिरिजा अम्मा जी करीब 15 स्कूल चलाती हैं। इनमें चेन्नई का जय गोपाल गरोड़िया हिंदू विद्यालय बहुत प्रमुख है। उनकी देशभक्ति की भावना हर भारतवासी को प्रेरित करने वाली है।

0: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব জনপ্রিয় হয়ে উঠেছে। বড় থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক, সর্বত্রই এর কার্যকলাপ দেখা যাচ্ছে।
1: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গলো সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। यहाँ ऑब्जर्वेशनल फैसिलिटीज के साथ साथ बुक्स लाइब्रेरी और टेलीस्कोप लाइब्रेरी की सुविधा भी है। मैं आईसेक का भी जिक्र करना चाहूंगा। यह एक स्टूडेंट लेड नेशन वाइड नेटवर्क है जो एस्ट्रोनॉमी और एस्ट्रोफिजिक्स क्लब को आपस में जोड़ता है। साथियों, अपनी हॉबी के लिए समय निकालना और लगातार कुछ नया सीखते रहना बहुत जरूरी है।
0: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, দেশের শিক্ষা, উদ্ভাবন, পরিবেশ সংরক্ষণ, সাংস্কৃতিক ঐতিহ্য, স্বাস্থ্য সচেতনতা ইত্যাদি নিয়ে মন কি বাতের প্রত্যেকটি পর্বে প্রধানমন্ত্রীর বক্তব্য মানবিক চেতনার উন্মেষ ঘটায়। আজকের মন কি বাত শোনার পর মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, আত্মনির্ভর ভারত নির্মাণে তার এই বার্তা দেশের প্রত্যেক নাগরিককে নতুন উদ্যমে চলার প্রেরণা যোগাবে। বর্ধমানে বিজেপির কার্যালয়ে দলের কর্মী সমর্থকদের সঙ্গে মন কি বাত শুনেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। আজকের স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। হরিয়ানার পঞ্চকুলা জেলার রামগড়ে আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। এই পরীক্ষাটি কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সম্পন্ন হয়। পার্শ্ববর্তী গ্রামগুলো এবং আশেপাশের এলাকাগুলোতে বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছিল। কর্মকর্তারা আগেই সতর্ক করে দিয়েছিলেন, পরীক্ষার সময় বোমার টুকরোগুলো ছিটকে প্রায় 1.5 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে। পরীক্ষাস্থলের চারপাশের 2 কিলোমিটার এলাকাকে একটি সংবেদনশীল অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং ভানু ও বিল্লা গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। পরীক্ষার পুরো সময়টিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে বিশেষ নিবিড় সংশোধন এসআইআরের তৃতীয় পর্যায়ের কাজ গতকাল শুরু হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, সমস্ত যোগ্য ভোটার যাদের এনুমারেশন ফর্মস 28 জুনের মধ্যে বা তার আগেই নিবন্ধন আধিকারিকের কাছে জমা পড়বে তাদের নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। আর যেসব ভোটার ওই তারিখের মধ্যে তাদের গণনার ফর্ম জমা দিতে অসমর্থ হবেন তাদের দাবি ও আপত্তি জানানোর সময়কালে নির্ধারিত ঘোষণাপত্র সহ ফর্ম 6 মাধ্যমে আবেদন করতে পারবেন। এসআইআর চলাকালীন বুথ স্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিদর্শন করেন এবং বর্তমান ভোটারদের সকলকে গণনার ফর্ম প্রদান করেন। ভোটাররা যথাযথভাবে পূরণ করা ফর্মটি সংশ্লিষ্ট বিএলওর মাধ্যমে অথবা অনলাইনে জমা দিতে পারেন। কমিশন স্বীকৃত রাজনৈতিক দলগুলোর বুথ স্তরের প্রতিনিধিদের প্রতিদিন সাধারণ মানুষের কাছ থেকে সর্বোচ্চ 50 ফর্ম সংগ্রহ করার এবং খসড়া তালিকা প্রকাশের আগেই তা সংশ্লিষ্ট বিএলওর কাছে হস্তান্তর করার অনুমতি দিয়েছে। নির্বাচন কমিশন সমস্ত যোগ্য ভোটারকে এসআইআর প্রক্রিয়ায় অংশগ্রহণ করার এবং বাড়ি বাড়ি পরিদর্শনের সময় নির্বাচনী আধিকারিকদের সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন যে গত 12 বছরে প্রযুক্তিগত রূপান্তরের মধ্য দিয়ে যাওয়া ভারত আজ বিশ্বে একটি নেতৃস্থানীয় দেশ। দূরদর্শন নিউজের সঙ্গে এক পডকাস্টে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। মন্ত্রী জানান, বিশ্বমঞ্চে অত্যাধুনিক বা ফ্রন্টিয়ার প্রযুক্তির বিকাশে ভারত আরও সক্রিয় ভূমিকা পালন করছে এবং উদ্ভাবনের গতিপথ নির্ধারণে সহায়তা করছে। অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের কথা উল্লেখ করে ডক্টর সিং বলেন, মহাকাশ গবেষণা, পারমাণবিক শক্তি, কোয়ান্টাম প্রযুক্তি, জৈব প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং পরিচ্ছন্ন শক্তির মতো ক্ষেত্রগুলোতে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। এই ক্ষেত্রগুলো সম্মিলিতভাবে 2047 মধ্যে একটি উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ভিত্তি নির্মাণ করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রসঙ্গে মন্ত্রী বলেন, শাসন ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, কৃষি, যোগাযোগ, বৈজ্ঞানিক গবেষণা এবং জনসেবা প্রদানের মতো বিভিন্ন ক্ষেত্রে একটি আমূল পরিবর্তনকারী শক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা আত্মপ্রকাশ করছে। তিনি জোর দিয়ে বলেন, ভারত এক্ষেত্রে একটি ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। মন্ত্রী উল্লেখ করেন, ভারতের মহাকাশ অর্থনীতি বর্তমানে প্রায় 9 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। হিমাচল প্রদেশের চাম্বা জেলায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যাওয়ায় 8 প্রাণ হারিয়েছেন। জেলার প্রত্যন্ত চূড়া মহকুমার বৈরাগড় সাচপাস কিলার সড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে,

29শে মে মধ্য রাতের দিকে পর্যটকদের নিয়ে একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। অত্যন্ত দুর্গম ভূখণ্ডে ব্যাপক তল্লাশি উদ্ধার অভিযান চালানোর পর কর্তৃপক্ষ দুর্ঘটনাস্থল থেকে 8 জনেরই দেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে 7 জনই ছত্তিশগড় থেকে আসা পর্যটক। এই ঘটনায় গাড়ির চালকও প্রাণ হারিয়েছেন। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে সম্প্রতি যে সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেঠি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে এই ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ সৈয়বুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। এই খেতাব জয়ের মধ্য দিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল, কারণ এটি এই ভারতীয় জুটির গত 2 বছরের মধ্যে প্রথম এবং সব মিলিয়ে 9ম ওয়ার্ল্ড ট্যুর শিরোপা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। দেশের বিভিন্ন প্রান্তে গরম ও তাপপ্রবাহের আবহে দিনের বেলা অকারণে বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ আকাশবাণী থেকে প্রচারিত মন কি বাতের 134তম পর্বে দেশের সমৃদ্ধ ইতিহাস এবং অমূল্য ঐতিহ্য সংরক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন। হরিয়ানায় আজ প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংস্থার গবেষণাগারে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন বোমার সফল পরীক্ষা চালানো হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50।

0: আকাশবাণী আগরতলা, ককতমা পরি ও বাণী দেববর্মা তিনি ককতমা বুবাক রকংখা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেল নি ফিল সারা থামচিব্রী রেমব সংখামানী হুকুমু তাই কথালাই সামু তাংমানি শাখা ফানবকসিনখা হুকবাতাই হুক বাকলাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাচা অভিযান্ন চেঙ্গই রোয়ানো কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিং ফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্তে ও স্ট্রিট ভেন্ডার এবা লামা ও মানি ফালনাই রকনি বিশিং পি এম সনিধি ওয়ান সুক্তাঙ্গ খরক চুকু সাই থামরান চিবা রেজাক রাংনিব গবাং লাকাই রেজাক খা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী তিনি মন কি বাত মেলনি ফিল সারা থামচিব্রী রেম বসং খামানি হুকুমুতাই কথালাই সামুং তাংমানি সাকা ফানবকসিন খা আপনকারী বহাকতরনি থংনি বাবায় শিক্লারকনি কাহাম অংখারি কচাম হুকুমুন মথাং ফিরনানি সাসলাংমলনি ফল ফকলাতাই সিরি সিটিনি নংজাকনাই জ্যোতির্বিজ্ঞাননি ফাইসিং শিক্লা হদান খাতুং রিমুং সেঙ্ক্রাক রংনি হামক্রাইন লুকু রকনি সামুং তুইমা সরং সরং তনমুং তাই বলংনি মালমাতা নাইমথাংন খবৈ গবাংমা বাবাইন তুই ককনারখা সাসলাংমলনি কক খুরচাই মন্ত্রীবক্রক হাকতরনি জুদা জুদা আমসাইনি মুংগনাং থাইচুকনি কক খুরচাখা বসাখা তাবুক হাকতরনি গবাংকুক আমচায়ন সাতুং তুংমানি মারঙ্গি তংখা অমল বাইথাংন নাইকল না নাঙ্গ তুই গবাংখে নংদি সাতুঙ্গ অঙ্ঘরথানি হজাক তংদি জ্যোতির্বিজ্ঞাননি ফাইসিং শিক্লারকনি খাতুংমানি কক খুরচাই মন্ত্রীবক্রক শাখা জ্যোতির্বিজ্ঞান্ন ভারতনি লুকুরক আগিনি সিমিন খাতুংজাক ব অসয় শিবুংনি ক্লাব বাইথাংন মানজুনানি কবক্ষা
1: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রহা হো হমে প্রেরণা দেতা কই বার ইন প্রয়াসোঁ কি জাদা চর্চা নেই হতি লেকিন জব হাম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগোঁ কি শক্তি সে আগে বড় রহা হ্যায় মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে এসে প্রয়াসোঁ কো জরুর দেখিয়ে জো লোগ সমাজ কে লিয়ে আচ্ছা কাম কর রহে হ্যায় উনহে পহচানিয়ে উনকি সরাহনা কিজিয়ে উনসে সিখিয়ে অর হো সকে তো খুদ ভি কিসি আচ্ছে কাম সে জুড়িয়ে
0: হুকবা তাই হুকবা খ্লাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খনা মধ্যপ্রদেশ নি রায়সেন জেলানি সিমি খেত বাচাও অভিযান্ন চেঙ্গেরেওয়ানো তালসারমই চলিনাই অসামংবুতাং বুসকাং জুন তালনি সালথামসি জরা চলিওয়ানো অসামংবুতাংনি নাইমং অংখা ফার্স্ট থিতিকে সামঙ্গফ নাংনানি নবার তুইবার দেরামা জরা হুকবা খ্লাইনাই রক্ন নাংমানি ককচাবরানানি পঞ্চায়েত বেরেম জাইখে মানজাকনানি তাই তাংবুতাং রকনি কাহাম অংখারি সিদা সিদি কামিও তুনুইরিনানি কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিং ফেরাং মন্ত্রী মনোহর লাল সা

0: থাকা হাস্তেও স্ট্রিট ভেন্ডার এবার লামাও মানে ফালনাই রোগনি বিশিং পিএম সনিধি ওয়ানসুক্তাঙ্গ খড়ক চুকু সাই থামরান চি বা রেজাক রাঙনি বকবাং লাকাই রেজাখা পিএম সনিধি তাংবতাংনি বিশিদক পুংমান রুগী তিনি আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামও যোগালি যাক মেল কাইসাও বক শাখা কেন্দ্রনি মন্ত্রী মেইল লামাও মানে ফালনাই রোগনি ইয়াগ লাকাইনি চেক তিসাই রেখা ডিজিটাল লেনদেননি বাকে কিউ আর কোড বাকে রেখা বসাখা মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদী 2020 বিশি ও পিএম সনিধি ওয়ান সুক্তাং চেঙ্গিরমানি পুইলা কিস্তিনি রাং লাকাই সুখাকে উলনি কিস্তি ও রাং থামচি সাই তাই আবো সবাইকে উলঠাম কিস্তি ও রাং বাঁচি সাই জরা লাকাই মানবায়ানু মেল মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহাবো ককনা রেখা আরো লামসগে ককনা রেখা আউলি হামক্রাই সচিব মিলিন্ড রামতেকে আবুনি সেকাং কেন্দ্রনি মন্ত্রী মনোহর লাল মুক্ত ধারা অডিটোরিয়াম মন্ত্রীপক্ষক নরেন্দ্র মোদিনী মন কি বাত মেল খানাখা আরদাই কুবুন বিশিং মানজাখা সাংসদ রাজীব ভট্টাচার্য আগরতলা আউলি মেয়র দীপক মজুমদার তিনি আগরতলানি হাফাংনি নারুয়াই তংথাই নগ সং ফেরাংতাই আউলি হামক্রাইনি কিসাসুক তাংবুতাং রগ্নতি ককলাম সালাইমানি পাইথাগ কেন্দ্রনি চুং ফেরাংতাই হামক্রাই মন্ত্রী মনোহর লাল ককতুমা থুমনাই রগ্ন শাখা তিনি ককলাম পান্ডাও সনিধি ওয়েস্ট ম্যানেজমেন্ট তাই কুসাং আউলি পিএম সালনি চিং ফেরাং যোজনা ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন মানজুমুং আকো রগ্নতি শুক্রবি ককলাম সালাই জাখা চুং ফেরাং ফাননি মানথক মূ রগ্ন তাই বকবাং স্নামতি সানাবাগী নৈজি সাই ব্রৈজি স্নি বিশিনি বিশিঙ্গ সারা গিগাওয়াট পারমাণবিক চিং ফেরাং স্নামনানি কাইসা নাহারমু চংজাখা বতাই বসাখা আগরতলানি দেবেন্দ্রনগর র মানেহামিয়া খিবিমা থাই স্নামনাবাগী কেন্দ্র হাফাং খক সারা রেজাক রাংনি গসিমুং রেখা হাস্তিনি খুংব্রুই কতরকুক আউলি আগরতলা ধর্মনগর মেলাঘর তাই উদয়পুর কচাং তাই সাপসুত্রা তন্নাবাগী খক নৈচিসনি রেজাক রাংনি গসিমুং রেখা
1: এক আর্বান চ্যালেঞ্জ ফান্ড ইয়ে ভি আপকো পতা হোগা কি হামনে দেশ ভর মে 4 লাখ করোড় রুপে কা প্রজেক্ট এসা স্যাংশন করনে কে লিয়ে তয় কিয়া হ্যায় জিসমে সে ত্রিপুরা মে 1200 করোড় কে প্রজেক্ট আগলে এক মহিনে ইয়া যা যা দো মহিনে মে জো প্রজেক্ট ইয়া সে লেকার কে আয়েগে উনকো হম ক্লিয়ার করকে আর 1200 করোড় মে यानी 300 करोड़ रुपया केंद्र सरकार से होगा 300 करोड़ रुपया त्रिपुरा सरकार का होगा और 600 करोड़ रुपया जो बोरोइंग एजेंसीज के माध्यम से फाइनेंशियल जो इंस्टीट्यूशंस हैं उनके माध्यम से लिया जाएगा
0: উইমেন্স কলেজ নি এনএসএস ইউনিট নি শাকথারমা বাইতিনি হাদাক এবং মুং সালন রুগী যুগেন্দ্রনগর রেল স্টেশন ও যাত্রী তাই লুকুরগ্নি বিশিং হদানি হামিয়ানি বাবাইনতি লিফলেট বাক্ষা এনএসএস প্রোগ্রাম অফিসার রমা ভট্টাচার্য অকক্তমা রেখা বুসকাং দামনি চিব্রিয় হাস্তিনি যত জেলা ও ফেরাঙ্ক গে ওয়াতে ওয়াই মনোহনী হজাক মুং রেখা নবার তিবার নাইকুং খনা সালনি তুংমারি শাক থামচিবা ডিগ্রি তাই খামাওয়া নৈচিবা ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনী ও তঙ্গানা তিনি সালনি তুংমারি তংমানি শাক থামচিবা দশমিক দশ ডিগ্রি তাই খামাওয়া নৈচিবা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস পাইথক কক্তুমা পুবাগ্রক তাইসা পরিফিও মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদি তিনি মন কি বাত মেলনি ফিল সারা থামচিব্রি রেম বসং খামানি হুকুমু তাই হুকুমু কথালাই সামুং তাংমানি শাকা ফান বক্সিনকা হুকবা তাই হুকবা খ্লাইনাই হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান খানা মধ্যপ্রদেশ নি রাইসেন জেলানি সিমি খ্যাত বাজাও অভিযান চেঙ্গিরিওয়ানু কেন্দ্রনি আউলি হামক্রাই তাই চিংফেরাং মন্ত্রী মনোহর লাল সাকা হাস্টে ও স্ট্রিট ভ্যান্ডার এবার লামমানি ফাল্লাই রুনি বিশিং পিএম সনিধি ওয়ানসুক তাঙ্গ খড়ক চুকু সাই থামরান চিবা রুজাক রাংনি বকবাং লাকাই রুজাখা কক্তমা তিনি বাকে অরণ্য পাইখা উল্লি কক্তমা আওয়াই এঙ্গানে খানা ফুং দামসনি সতী ব্রিজিওয়া

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি শান্তা ভৌমিক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে খেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। কেন্দ্রীয় শহুরী বিকাশ, নগরোন্নয়ন ও বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল বলেছেন, রাজ্যে স্ট্রিট ভেন্ডার অর্থাৎ পথ ব্যবসায়ীদের মধ্যে পিএম স্বনিধি যোজনায় 9,300 জনকে 15 কোটি টাকারও বেশি ঋণ দেওয়া হয়েছে। পিএম স্বনিধি কর্মসূচির 6 বছর পূর্তি উপলক্ষে আজ আগরতলায়

0: মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে পথ ব্যবসায়ীদের হাতে ঋণের চেক তুলে দেন, ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড বিতরণ করেন। অনুষ্ঠানে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে পিএম স্বনিধি যোজনা চালু করেন। এটা প্রধানমন্ত্রীর দূরদৃষ্টি সম্পন্ন এক প্রকল্প। এই যোজনায় সারা দেশে 75 লক্ষ স্ট্রিট ভেন্ডার চিহ্নিত হয়েছেন। উত্তর পূর্বাঞ্চলে সেই সংখ্যা 2,50,000 আর ত্রিপুরায় এই সংখ্যা 9,300 বেশি। এই যোজনায় প্রথমে স্ট্রিট ভেন্ডারদের জন্য ঋণের পরিমাণ ছিল 10,000 টাকা, এখন তা বাড়িয়ে করা হয়েছে 15,000 টাকা। প্রথম কিস্তি ঋণ পরিশোধ করলে দ্বিতীয় কিস্তিতে 30,000 টাকা এবং তা পরিশোধ করলে তৃতীয় কিস্তির জন্য 50,000 টাকা পর্যন্ত ঋণ মিলবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন নগর উন্নয়ন সচিব মিলিন্দ রামটেকে। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল মুক্তধারা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠান শোনেন। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পুর মেয়র দীপক মজুমদার। এদিকে আজ আগরতলার সরকারি অতিথিশালার বিদ্যুৎ এবং নগর উন্নয়নের কিছু প্রকল্প নিয়ে পর্যালোচনা বৈঠক শেষে কেন্দ্রীয় বিদ্যুৎ ও উন্নয়ন মন্ত্রী মনোহরলাল সাংবাদিক সম্মেলনে বলেন, আজকের বৈঠকে পিএম স্বনিধি প্রকল্প, ওয়েস্ট ম্যানেজমেন্ট, স্যানিটেশন ও স্বচ্ছ শহর, পিএম সৌর বিদ্যুৎ বিজলি যোজনা, ইন্টারস্টেট ট্রান্সমিশন লাইন সংযোগ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। তিনি বলেন, ভারত সরকার আগামী বছরের মধ্যে দেশব্যাপী 300 গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের এক বিশাল লক্ষ্যমাত্রা রেখেছে। বিদ্যুৎ শক্তির উৎসগুলিকে আরও বহুমুখী করে তোলার লক্ষ্য নিয়ে 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের একটি কৌশলগত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তিনি আরও বলেন, আগরতলার দেবেন্দ্রনগরে বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য কেন্দ্রীয় সরকার 100 কোটি টাকা বরাদ্দ করেছে। রাজ্যের 4টি প্রধান শহর আগরতলা, ধর্মনগর, মেলাঘর এবং উদয়পুরে স্বচ্ছতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য 27 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিদ্যুৎ খাতে ত্রিপুরার কর্মক্ষমতার প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 2027 সালের মার্চ মাসের মধ্যে ত্রিপুরার 2 লক্ষ পরিবারে সৌর বিদ্যুৎ সংযোগ প্রদানের একটি উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে সমস্ত বেআইনি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী।
1: এক আরবান চ্যালেঞ্জ ফান্ড, ইয়ে ভি আপকো পতা হোগা কি হমনে দেশভর মে 4 লাখ করোড় রুপে কা প্রজেক্ট এসা স্যাংশন করনে কে লিয়ে তয় কিয়া হ্যায়, জিসমে সে ত্রিপুরা মে 1200 করোড় কে প্রজেক্ট আগলে 1 মহিনে ইয়া জাদা 2 মহিনে মে জো প্রজেক্ট ইয়া সে লেকর কে আয়ে কে উনকো হম ক্লিয়ার করকে আর উস 1200 করোড় মে যানি 300 করোড় রুপয়া কেন্দ্র সরকার সে হোগা, 300 করোড় রুপয়া ত্রিপুরা সরকার কা হোগা আর 600 করোড় রুপয়া জো বোরোয়িং এজেন্সিজ কে মাধ্যম সে ফাইন্যান্সিয়াল জো ইনস্টিটিউশনস হ্যায় উনকে মাধ্যম সে লিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বে জাতি গঠন, সাংস্কৃতিক গর্ব এবং সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া তিনি দেশের ক্রীড়াক্ষেত্রে তরুণদের সাফল্য, প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুদ্ধার, গ্রীষ্মকালীন ফল ও ঐতিহ্যবাহী পানীয়, জ্যোতির্বিজ্ঞানের প্রতি যুব সমাজের আগ্রহ, সেনা কল্যাণে নাগরিকদের অবদান, নদী পরিচ্ছন্নতা এবং বন্যপ্রাণ সংরক্ষণ সহ একাধিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। গ্রীষ্মকাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত আমের প্রজাতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে দেশের বেশিরভাগ অংশই তীব্র গরমে কাবু। এই ঋতুতে নিজের যত্ন নেওয়া খুব জরুরি। জলপান করতে থাকুন, রোদে বের হওয়ার সময় সতর্ক থাকুন। প্রধানমন্ত্রী মোদী বলেন, গ্রীষ্মের আগমনের সঙ্গে সঙ্গে প্রতিটি ঘরে ঘরে আরেকটি আলোচনা শুরু হয়, সেটি হল আম নিয়ে। তিনি বিভিন্ন প্রদেশের বিভিন্ন ধরনের আমের বৈশিষ্ট্য বিস্তারিত উল্লেখ করে বলেন, আমের যাত্রা এখন গ্রাম থেকে বিশ্ববাজারেও পৌঁছে যাচ্ছে। তিনি আম চাষের সঙ্গে যুক্ত কৃষক বন্ধুদের প্রশংসা করেন। জ্যোতির্বিজ্ঞানের প্রতি তরুণদের আগ্রহের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, জ্যোতির্বিজ্ঞানের প্রতি ভারতীয়দের বরাবরই বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি যুবকদের অবশ্যই জ্যোতির্বিজ্ঞান ক্লাবে যোগ দিতে উৎসাহিত করেন এবং এই ছুটির সময় অবশ্যই একটি প্ল্যানেটেরিয়ামেও ঘুরে আসতে বলেন।
2: ভারত কে হর গাঁও মে হর শহর মে কুছ না কুছ এসা হো রাহা হ্যায় জো হমে প্রেরণা দেতা হ্যায়। কই বার ইন প্রয়াসো কি জাদা চর্চা নাহি হোতি, লেকিন জব হম ইনহে জানতে হ্যায় তো এই বিশ্বাস অর মজবুত হোতা হ্যায় কি দেশ আপনে লোগো কি শক্তি সে আগে বড় রাহা হ্যায়। মেরা আপসে আগ্রহ হ্যায় আপনে আশপাশ কে ऐसे प्रयासों को जरूर देखिए। जो लोग समाज के लिए अच्छा काम कर रहे हैं उन्हें पहचानिए, उनकी सराहना कीजिए, उनसे सीखिए और हो सके तो खुद भी किसी अच्छे काम से जुड़िए।

কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আগামীকাল মধ্যপ্রদেশের রায়সেন জেলা থেকে ক্ষেত বাঁচাও অভিযানের উদ্বোধন করবেন। মাসব্যাপী এই প্রচার অভিযানটি 30 জুন পর্যন্ত চলবে। এই প্রচার অভিযানের মূল লক্ষ্য থাকবে সারের সুষম ও বিচক্ষণ ব্যবহার, আবহাওয়াজনিত প্রতিকূলতার পরিপ্রেক্ষিতে কৃষকদের সময়োচিত পরামর্শ প্রদান, পঞ্চায়েত পর্যায়ে সক্রিয় অংশগ্রহণ এবং প্রকল্পগুলির সুফল সরাসরি গ্রামে পৌঁছে দেওয়া। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25.8 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন মন কি বাতের আঞ্চলিক সংস্করণ অর্থাৎ বাংলা এবং ককবরক সংস্করণের পুনঃপ্রচার।
1: প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশেরই তেমন এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন চারটি ভিন্ন ভিন্ন ইভেন্টে চারটি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। ওই সাথীরা আলাদা আলাদা ক্যাটাগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। সাথে একটি ইভেন্টে যা নিয়ে সারা দেশ খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। প্রধানমন্ত্রী অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী অকাল। অনিমেষ, গুরিন্দর বীর নমস্কার স্যার। নমস্কার স্যার। প্রধানমন্ত্রী আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দী দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দী হলো যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে তোমাদের সম্পর্কে, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছো সেটাও তারা জানুক। অনিমেষজি নমস্কার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্রিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্সে 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমাকে কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি। প্রধানমন্ত্রী এবার গুরিন্দর বীরজি তুমি বলো। গুরিন্দর বীর নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটার 10.09 সেকেন্ডে জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেরা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলা করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হলো যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা

আমার খুব ভালো লাগত, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকলে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগল। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এই ব্যাপারে, আমি টিভি দেখছিলাম তখন আমার মা টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দার দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে। প্রধানমন্ত্রী, বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই। গুরিন্দর বীর, হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার, আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন, আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারা দিন ট্রেনিং করতেন, এই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়ব আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনব, জিতব। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটার ইভেন্টে বাছাই করলাম তখন সবাই আমাকে বলল ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখ গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর উপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো। প্রধানমন্ত্রী, দেখো তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র 2 দিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড করেছ। যেমনটা গুরিন্দর বীর বললে যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারে উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজন থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কী এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা। গুরিন্দর বীর, হ্যাঁ স্যার, আমি গুরিন্দর, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে এটা শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস তবে অন্য কেউ করতে পারবে না। এভাবেই যখন আমরা কমিউনিটিতে, আমাদের কমিউনিটিতে, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না। প্রধানমন্ত্রী, অনিমেশজি, অনিমেশ স্যার, যখন আমি 2021 অ্যাথলেটিক্স শুরু করি তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন তখন কখনো পিছে ফিরে তাকাবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটি, সুযোগ সুবিধা সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে, কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের

জিন সেরকম নয় যাতে তারা দশ অথবা দশ দশমিক একের মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে, কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুভ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরা এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়, আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্য হয়েছে, সামনে প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব। প্রধানমন্ত্রী, দেখো আমার মনে একটা কৌতূহল আছে আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজন খুব ভালো বন্ধু, তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো। অনিমেষ, স্যার আগের রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল, সেটাকে গুরিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনালে 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয় আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে, আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময়ে প্রতিযোগিতায় এই প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু এটা আমরা দুজনে আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতা অংশ নিতে, সেখানেও আমরা দুজন রুমমেট ছিলাম। আমরা ওখানে আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে, আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে। প্রধানমন্ত্রী, গুরিন্দরবীর তুমি কি বলবে? গুরিন্দরবীর, আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়ব, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম তখন আমি অনিমেষকে বলেছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করব। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে, একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি, সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে প্রতিযোগিতার বাইরে তখন আমরা বন্ধু, যে আমরা মাঠে আসি তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই, তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকে দ্রুত দৌড়ব। প্রধানমন্ত্রী, দেখো তোমাদের যে লড়াই সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও, এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাওয়ার জন্য একে অন্যকে সাহায্য করা, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এইভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে, আমার অনেক অনেক শুভকামনা। গুরিন্দরবীর, অনিমেষ, ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে। প্রধানমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া, এইরকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জল পান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন, এই ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরে পাওয়া যায়। আপনি নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিই পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত, ওর কথা তো একদম আলাদা, পেটে ভরে শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়াতে কোকম শরবত, আর সোলকারি দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারণ আর ওড়িশার বেলপান্না। এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আরেকটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরে পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকে আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার সঙ্গে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব

পড়ে শুরু হয়ে যায়, আর সেটি হলো আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে সেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কঙ্কনে হাপুস, আলফান্সো, গুজরাটি কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া, ল্যাংড়া আমার মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহুদূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এর প্রত্যেকটি আমের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লি, তোতাপুরি, নীলম, মালগোবা, বাংলার হিমসাগর, ওড়িশার আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে একে তো স্কুলে ছুটি থাকে, কিন্তু আমি একরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছা হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবরাও যাচ্ছে এবং বয়স্করাও। সেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরলের আলুওয়াতে সাজিওয়ালা শেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান, এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলট পালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস এরপর থেকে শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজিওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়, সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তার এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময়ই এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানেও চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এই বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও রয়েছে, এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজরাজা চোলকে দেওয়ার প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনাইমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এইসব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবে ছত্তিশগড়ের মালহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি 6th-7th শতকের, অর্থাৎ 1400-1500 বছর আগে পুরনো এই তাম্র ফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথামেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এইসব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মে অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে। এই এক্সপ্লোরেশনের জন্য উদ্ভুত

করেছে, আর আজকের যুবপ্রজন্ম এই ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছেন। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি থেকে খবর পেয়েছি এখানে অবজারভেশন সেশনের আয়োজন করা হয়। এই সংস্থা গ্রামাঞ্চলের অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছে। খগল মণ্ডল নামে এই টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপের আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ও অ্যাস্ট্রোনমির সব থেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই।

ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রান পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশন ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরির সুবিধা আছে। আমি আইসেকের কথা উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সবসময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটোরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গীয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা, যেখানে একটি গাঙ্গীয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হলো। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেই নিশ্চয় নদী, পুকুর এবং কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারোর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হলো কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটি আবার পরিষ্কার দেখাতে লাগল। আশেপাশের মানুষদের নজরে পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকায় জলের সমস্যা নিয়ে তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতের সম্বন্ধ রয়েছে। এই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়টি আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তার দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্র তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান
এর মধ্যে চেন্নাই জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয়

খুবই উল্লেখযোগ্য। তার দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে তিনি দেশের সৈনিকদের কাজে লাগা সংকল্প নিয়েছিলেন। এই উদ্দেশ্যে তিনি তার সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন, তারা যেন প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়, অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তার সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাই প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময় এই প্রয়াসগুলি নিয়ে চর্চা হয় না বেশি, কিন্তু যখন আমরা এগুলি বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতে এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।

0: খাই মানো অবশ্যই থানি মানিয়া সামুয়া জেসাব এচিভ খাই মানানি ফান টঙ আবনি বাকি সার অ কক রক আনো বেলাই খেন খাবা সার জেফর চিনি ট্রেনিং খাই টংমা জরাব আ জরাব সালব্রুন চিনি বাইথাং রেকর্ড সবায়ো তাই গুবন ভারতনি লুকরকনি থানিব স্রাই স্রাই এই কাসাকা বরকব নাইকে অমাহাই জেসাব মেডেল এচিভ খাই মানো স্যার জিনাঙ্গ তেব কতর মান মূন মানা নাহারই সকাঙে থানা মচুঙ সানা থাকে জরকনি তাবুক কমনওয়েলথ গেমস নি বাকে সিলেকশন অংখা তাই বসকাং কম্পিটিশন তৈব কাহাম পারফরমেন্স খাইনা বাকে কগ্রুও
1: ওয়াও খনাদি আনিব কাইসা সুমুং দো তাই আনি ওয়ান সুমুং গবনি খাওবু অমহাইনো সুমুং আসাই খনা আং খনামানি নরক খরকনৈ বেলাইন কিচিং কাহাম নরক খরকনৈনি বিশিং মংসাসুক সমাই তাংজাক দাতং খরকসা রেকর্ড খালাইকে তে খরকসা অরেকর্ডনো সবাইনাই হনে অনিমেশ নং ন পুইলাস সালা
0: স্যার সকাংনি রেকর্ড 10.18 সেকেন্ড রেকর্ড আনি নতংমানি আবনি ইয়াগুলো সেমিফাইনাল খাসিক মুঙ তাকু গুরিন্দর বীর 10.17 সেকেন্ড নি জরা বাই আর রেকর্ড সবাই আবনি ইয়াগুলো উলনৈ সেমিফাইনাল আং তেওয়াইসা আর রেকর্ড ব সবাই আ জরাও আং জরানাখা 10.15 সেকেন্ড আ জরাও সেমিফাইনাল খাসিগৈ পাইমানি ইয়াগুলো চিনি খরক নৈ নিন বেলাই খাতুং খাজা অংখা তামনি হিনবা জং আব খালাই মানখা জং রেকর্ড সবাই মানখা অমাহাই বাতাই মুঙ কাইসা জুদা ওয়ান সক মুং ফাইন মানো হাইফানো জং খরকনৈ সকাংনি সিমিন চিনি ওয়ান সক মুং থির খালাই তনখা সানা থাকে ও ইভেন্ট নি সকাং কম্পিটিশন পার্টিসিপেট খালাইনা বাকে জং সৌদি আরব থাকা আরো জং কাইসা রুম টংলাই যাক তাই যত জরাও জং চিনি জুদা জুদা নাহার মুংন তুই কগলাম সালাইখা আবংখা ভারতনি স্প্রিন্ট এবা খাসিক মুংন সকাঙ্গি তলাংনা বাকে জং খাবাই পৈতসাও ও বারজা চিনি ইয়াগো তাই জং জেসাব এচিভ খালাইদি অব গুবুননি বরকন খা বাজারওয়ানো হনই
1: গুরিন্দর বীর নং তামসানাই
0: জং খরক নুই ন ওয়ান সখা জং খরকসা তৈ খরকসাবাই গথালাই ন কাহামকে খাসিক লাই নাই হনই জেফরু চিনি খরক নুইনি বিশিং খরকসা তৈ খরকসানো সামুং নাঙ্গ স্যার খরকসা তৈ খরকসানি সামো বাসাখা সানা থাকে রেকর্ড সেকশননি সাই সকাং আনি খাসিক মুংন আং পাইরেখা আবন ইয়াগুলো অনিমেশ ব খাসিকা জং জেফরু ওয়ার্ম আপ খাইখা আফরু আং অনিমেশ নাকা অনিমেশ ও স্টার্টিং ব্লক নইতো টংনাবলে নো থাঙে আসুকদি তাই নি স্ট্রাইড ন পাই পাইদি চিনি কুবুনি ওয়ার্ম আপ ন অর ন পাই পাইনাই তামনি হিনবা আ থাইনি বিশিং ওয়ার্ম আপ খাইনা বাকে বেলাইন কাহাম টংমানি আবাহাইকে জং খরকসা তৈ খরকসানো চুবালাইখা জং জেফরু খরকসা তৈ খরকসানো চুবালাইখা আফরু তাই খরকসানি চাসামুং অঙ্গ তাই চিনিব চাসামুং অঙ্গ আবনি বাকিনো কিচিং নাঙ্গ আও স্যার জং জেফরু ট্রেকনি ফাটারও টঙ্গ কম্পিটিশননি ফাটারও টঙ্গ আফরু জং কিচিং ফিয়া জেফরু জং ট্রেকও ইয়াকুং বেড়াও আফরু জং কম্পিটিটর অঙ্গি থাঙ্গ আ জরানো চিনি ওয়ান সকমুং সলাইজাক থাঙ্গ আং বিনি সেলাই দই খাসিক নাই আং বনো উকলগ তনি নাই
1: নাইদি নরক যে কম্পিটিশন পার্টিসিপেট খেলাইকা বিনি নাহার মুং অংখা বসংনি বরম ন কুসুগো তিসানানি থিনাঙ্গ হাক্তন কুসুগো তিসানানি তাই অ ইভেন্টনি বিশিংতি গুবৈন কাইসা গতাল ওয়ান সুমুং আসাইখা আং খাবাই পৈতু খালায়ো নরকনি অ স্পোর্টসম্যান স্প্রিট কম্পিটিশন ব খরকসাতে খরকসানি চ্যালেঞ্জ নু সকাঙ্গি থাংমানানি চাইতুমুং তাই আবাই বাক্সা খরকসাতে খরকসানু চুবামুং যতন বেলাইন ওয়ানামা সিংসা নরক বেলাইন ওয়ানামা সিংসা সামুং খাই ফুনুকা আনি ফাইসিংতৈ আং নরক খরকনৈন আনি খাবাই খাকা হামতাই বেলাই হামবাই ইয়াফারো আং খা কুপলুং পৈতু খাইও নরক বসংনি বাকে বরম বাংরওয়ানো আং খাবাই পৈতু খাইও

0: অবাহে কেন? নরক সাক্ষরে এক্সারসাইজ খেলাই দি, নরক নি তালি খাওয়া কতর চাছামুং সেই যাক তঙ্গ। নরক খরংনই নি বাগে তেওয়া হাই নহায় বেলায় বেলায় খাকাহাম ইয়াফারো।
1: বেলাই হামবাই স্যার, নন বেলাই হামবাই।
0: নরক ন বেলায় বেলায় হামবাই। আনি খাপাংনি হাক্তনি লুকরক ই জরাও হাক্তনি জোদা জোদা থাইও বেলায় খেন তুমানি নুকজাকা। বেলায় সাতুং নবার কুতুং অমহাই জারব বাই থাকন নাইকলনা বেলাই নো নাকুগো। ওরাম ওরাম তৈ নদি সাতুঙ্গ নখনানি নাংখে কিসা নাইসময় নখর দি। অবন নাহারে হাফাংনি ফাইসিংতে জুদা জুদা ডিপার্টমেন্টস যে গাইডলাইন্স হাইকেবা থলজাক রাইডা সাকলাইকা অবন মৈতো নারক দি। কিসিংসং চিনি হাকতর কুতুংনি কাতিনা বাগৈ গবাংমা লাম চিনি গান্ধি নগতঙ্গ। নরক নুখনা তুংবালানি জরব চিনি গান্ধি নকনি চামুং নংমংব সলাইজাগৈ থাঙ্গো। কাইসাকুসু থায়কে হানি গলানি তৈ নংজাগো, বাক্সা থায়কে দয় আসুক রেজাগো, তাই বাক্সা থায়কে থাইসুক মোরৈ বিনি সরবত নংজাগো। অমা হাইকেনো চেঙ্গো চিনি বাই থাংনি তুংবালা মলনি তৈ কসাং নংমং। নরক যতন অবন সাইমানও তাই অববাই নরক যতন সিনি যাক। তুমুং উত্তর ভারত থাঙ্কে গবাং মা থাইও আমপানা নুগুইমা নাই। অব থাইসু গখৈনি বাহাইবাই বাক্সা কুতুং জারব তুংমানি কাতিরব। পাঞ্জাব তাই হারায় নাব থাঙ্কে নুকনাই লস্যি কতর কতর গ্লাস লস্যি। রাজস্থান তাই গুজরাট নুকনাই সস যত চামুংনি লগিসন উঙ্গই থাঙ্গো। তাই বিহার ঝাড়খণ্ড তাই উত্তর সালকাব বেলনি সরবত অবনি কক্ত তামসানানি অগ্বপুঙ্গ ফানব মানো। কঙ্কন তাই গোয়াব কাকুম সরবত তাই সাউথ ভারত থাঙ্কে পান্নাকাম নির্মুর তাই সম্বরম উড়িষ্যাও নুকজাগো বেলেপান্না অবরক নংজাংনাই তৈ সিমিয়া। অম অংখা ভারতনি জুদা জুদা আমচানি জুদা জুদা হুকুমো বাই গদালজাক তাংব তাংরক। অবন কারিব অবরকনি বিশিংতৈন কাইসা ভারত কাহামকুট ভারতনি ওয়ানসুমুং চনাসাই ফায়ো। তাই কাইসা কক বেলাইন মৈতো নারক দি অ তৈ কচাং গবাংকুক ন চিনি গানতি নক তাই চিনি হুক বানি ছিমি সামজাগো। অবরকনি বিশিঙ্গ মংসাবু কতর ব্র্যান্ডিং গরৈ ফিয়া অবনে বিশিং হুইজাক তঙ্গো দাঙাইমা দাঙাইফানি ছিমি লুকরকনি খাতিজাক সিমং। আং নরক যতন কয়ো তুংবলানি অ জরাও চিনি বাইথাংনি সামজাক তৈ কচাংন খাতঙ্গই নংদে। কিচিংসং তুংবলা মল ফাইখেনো যত নুখুঙ্গন কাইসা ককনতি কক সালাইজাগৈ তঙ্গো। অবংখা থাইসু থাইসু কাইসা যত লুকরংনি ককলামনি থাইঙৈ কাসাকা। ভারতনি অমহাই কাইসাবো নুখুং মাঙ্গলা জিয়াখানি তুংবলা মল থাইসুংনতৈ মংসাবো কক সাজাগিয়া। যত আমচাইও থাইসুংনি বিনি জুদা জুদা বুমুল তঙ্গো। বিনি জুদা জুদা বাহাই তাই মতম কথক তঙ্গো। মহারাষ্ট্র তাই কঙ্কন আমচাইও তঙ্গো হাফুস গুজরাট কেশর অবযতন থাইসুংনি লাংমা। উত্তর প্রদেশ দশাহরি কাশিনি লেংরা সানা থাঙ্কে কাশিনি লেংরা থাইসুক বিনি কাইসা জুদা তংমুং তঙ্গ। মনমানি ইয়াগলব বিনি রংথাই সলাইজাক থাঙ্গিয়া কখ্রাংন তঙ্গ। বিহার জারদালু বিনি বাহাই বেলাইন মতম হাসাল তংতুতৈন বিনি সিনেমং মানিমানো। সুসা মালদা যত মংবাইন লুকরকনি খা করংজাক। দক্ষিণ ভারত থাঙ্কে বেঙ্গনপল্লী তুতাপুরি নীলম মলগুড়া তাইয়াং পশ্চিমবঙ্গ ফাঁকে হিমসাগর উড়িষ্যা তাই

অন্ধ্রপ্রদেশনি সুবর্ণরেখা কক থাই সবাই সানা থাকে আমচাই সেলাইজাকমানি লগি লগিন থাইসুনি গরণ কথক বাহাইবো সেলাইজাগি থাঙ্গু তাই কিচিং সং থাইসুনি ইয়াফ্রিনি কামি আমসাইনি বাহারই হায়ংনি বাজারবো থাঙ্গি সগিকা তিনি মনকে বাটনি বিসংতে আং অহুক বা খালাইনাই তাকুক বুকুক সঙ্গ খা বলাইনা মচুঙ্গু জেরক থাইসুনি হুকবানি সামুং বাই বাই থাঙ্গ গদালই টনিকা হাকতুননি হোকবানী রংথং রাগ্রথানী নরকনি ইয়াপাইন বেলাইন বলায়ো নরকনি সাবুংন অবহাইকন খাইতংদি কিসিং সং তুংবালানি অজরও সানা থাকে রংনগ ততাবু সুতিন ফিয়া আং অমহাই কাইসা ক্লাসনি কক সাবানো খনাকে নরক এডমিশন অংনা মসুং জাগান কিসিং সং ওয়ানসং নাইনি অমহাই কাইসা স্কুল জেঠানি চেরাই রকবো ফায়ো শিকলা রকবো ফায়ো ওমর চাকরা রকবো এডমিশন নাও জেঠানি মূসাবো ফিস করি কতর কতর বিল্ডিং করি মূসা ক্লাসরুমবো করি যতনি সাই খাতুমা কগংখা অরনি ক্লাস অঙ্গো তৈমা কসার কিসিং সং অব কথমাইয়া অব কাইসা কুবুই চাইতুমংসি কেরালানি আলুবায়ানি সাজি ওয়ালাস সেরেলজি অমহাইন কাইসা সুইমিং ক্লাব খুলগুই টংখা তাবুকসুজরা সিবা সাইনি গবাং লুকুরক অরতুই ইয়কনা সরংখা সাজিজি দিবাং সেরাই রকনবো তুই ইয়কনানি ফরংখা অসাক্তর মংনি উকলগ কাইসা খা সাজাকনাই কক বু হুজাক টঙ্গ কিসা বিশি সকাং রংখুংসা ফিলজাগৈ রং সরংনাই রক থৈকা আপাতিমং সাজি জিনৌ খানক গলৈসারেখা বওয়ানসুকা তুমং চেরাই রক তৈয়কনা রংখে গবামা চেরাই রকনো লংমা আরে গালাকামু আরো নি সিমিন চেংখা বিনি অ তাং বতাং কিচিং সং সাজিওয়ালা সেরেলজি নি লংমা চংন কাইসা কথুক ফুরমংগ্রব বৈন চবানানি বাকি গবামা রং পয়সা নাঙ্গিয়া নাঙ্গো কাইসা খাবাই সাকথারমং তাই খারবই চাইতমং অওয়ানসুমং রকন তৈ খরকসা বরক সাই সাই লুকরংনি লাকমানো সেলাই মানো আনি খাপাংনি হাকতনি লুকরক থাংনাই কেসাসক সালো আং ইউরোপনি নেদারল্যান্ডও বেড়াইনানি সেব মানখা আং গবাংমা মিটিংও মানজাকা আ বেড়াইমানি জরাও অমহাই কাইসা জরা সকফাইকা অব ভারতনি যত লুকরকন খা বাসারু নেদারল্যান্ডও সংসারজা কাইসা পান্ডাও চুলমলনি গসাম কিসাসক তাম্র রিপিনো ভারতনি ইয়াগো ইয়াফারি রোজাগো অ পান্ডাও নেদারল্যান্ডনি মন্দির বক্রবো টংমানি অ তাম্র রিপিনো তৈ হাকুতনি ফাটা তাই বিসিংগো বাবাইনি থাইনি সিমিন আং চয়াবুই গবাংমা ককতমা মানখা লুকরক বরকনি খাতুমানি ককনো সাকা তাই বাইথাংনি কংচুংমানি ককনবো বলাইখা হায়ং গনাঙ্গই জুদা জুদা থাইও টংনাই তামিল বসংনি লুকরকনি বিসংগবো অ পাটিমুংনতৈ বেলাইখন খা বাসাজাক তাই টংথকলাইজাক কিসিং সং অ তাম্র লিপিনতৈ লুকরকনি বিসংগ কিসাসক সংমুং আসাইখা অবনি বাকি আং তিনি অববাই করংজা কিসাসক ককনো নরকন সানানি মচুঙ্গ আর কাইনৈ চিসা কতর তাই কাইথাম চিকন তামানি টংলা টঙ্গ অব আলাইদাখে ববগরা রাজেন্দ্র চোল পুইলা বাইবিনি বুফা ববাগরা রাস রাজা চোলনি কাইসা ককনো নারকানি ককবাই করংজাক চালাইসং অ তাম্র লিপিনতৈ লুকুরংনি বিসংগ কিসাস

0: আকাশবাণী আগরতলা।
1: আকাশবাণী আগরতলা, নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতাবন্ধু, আমাদের দেশ ভারতবর্ষ একটি বিশাল ভৌগোলিক বিস্তৃতির দেশ। দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং সীমান্ত ব্যবস্থাপনা রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। উত্তর পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরা প্রায় তিন দিক থেকেই বাংলাদেশের সঙ্গে সীমান্ত ভাগ করে নিয়েছে। এই দীর্ঘ আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মানব পাচার, মাদক পাচার এবং অন্যান্য সীমান্ত সংক্রান্ত অপরাধ নিয়ন্ত্রণে কাঁটাতারের বেড়া নির্মাণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। কেন্দ্রীয় সরকার গত কয়েক দশক ধরে সীমান্ত অবকাঠামো উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। সীমান্ত সড়ক নির্মাণ, আধুনিক নজরদারির ব্যবস্থা স্থাপন, ফ্লাড লাইটিং, সীমান্ত চৌকি শক্তিশালীকরণ এবং সীমান্তরক্ষী বাহিনীর সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কাঁটাতারের বেড়া নির্মাণের কাজও পর্যায়ক্রমে এগিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে সীমান্তে নজরদারি বৃদ্ধি পেয়েছে এবং অনেক ক্ষেত্রে অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে ইতিবাচক ফলাফল পাওয়া গেছে। শুধু নিরাপত্তাই নয়, সীমান্ত এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের সীমান্ত এলাকা উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তা, পানীয় জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, বিদ্যুৎ এবং অন্যান্য মৌলিক অবকাঠামো উন্নয়নের কাজ পরিচালিত হচ্ছে। লক্ষ্য কিন্তু একটাই, সীমান্তে বসবাসকারী নাগরিকরা যাতে দেশের মূল উন্নয়ন ধারার সঙ্গে সমানভাবে যুক্ত হতে পারেন। তবে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের বিষয়টি কেবল নিরাপত্তার প্রশ্নেই সীমাবদ্ধ নয়, এর সঙ্গে জড়িয়ে আছে সীমান্তবর্তী মানুষের জীবন জীবিকা, কৃষিকাজ, সামাজিক সম্পর্ক, স্থানীয় অর্থনীতি এবং নানান মানবিক বাস্তবতা। শ্রোতাবন্ধু, আজ এই বিষয় নিয়েই কথা বলব, অর্থাৎ ত্রিপুরার সীমান্তে কাঁটাতারের বেড়া, নিরাপত্তা, উন্নয়ন ও সীমান্তবাসীর জীবন নিয়ে। আর আমাদের সঙ্গে আজ আলোচনায় জুড়ে গেছেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার স্যার। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়।
2: বহুত বহুত ধন্যবাদ
1: স্যার। আমরা প্রথমেই বলছিলাম যে ত্রিপুরার সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে আলোচনা করব, তো স্যার প্রথমেই কি বলবেন?
2: এটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আমার যে ডিস্ট্রিক্ট মধ্যে, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট মধ্যে 77 কিলোমিটার যেগুলি বর্ডার আছে, এই সবগুলি বর্ডার ফেন্সড আছে। আর অলরেডি মোর দেন 15 বছর হয়েছে এটা ফেন্সিং হইলা পরে। আর সব ভালো থেকে সিকিউরিটি রিলেটেড যে পেট্রোলিং আছে বিএসএফ থেকে, আর আমার যে পুলিশ মাধ্যমে যে ম্যাক্সিমাম সিকিউরিটি, এগুলি সব এখানে প্রোভাইড হইতাছে।
1: স্যার, নিরাপত্তা জনিত দিকগুলো বিবেচনা করে আপনারা সীমান্তের সিসি ক্যামেরা বা অন্যান্য বিষয়গুলো কিভাবে নজর দিচ্ছেন?
2: অলরেডি যেখানে বিওপিগুলি আছে, এখানে তো ক্যামেরাগুলি আছে। আমার বিএসএফ সঙ্গে কথা হইতাছে হাই সিকিউরিটি ক্যামেরা, এবং যেখানে যেখানে আদার সিকিউরিটি টেকনোলজি বেস সিকিউরিটি মেজার আছে, এগুলি সব হইব। আর কতগুলি যেখানে ফেন্সিং হইতে পারে না, নদী এবং ছাড়া এর মধ্যে হইতে পারে না, এখানেও টেকনোলজি বেসড ফেন্সিং, এআই বেসড ক্যামেরা এটা ইমপ্লিমেন্ট হইব। অলরেডি এটা প্রজেক্ট পিএসএফ এর মাধ্যম, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থ্রু অলরেডি এই প্রজেক্ট চলতেছে। এটা আমি উম্মিদ করি কি তাড়াতাড়ি এটা কমপ্লিট হচ্ছে।
1: স্যার, গোটা ত্রিপুরা রাজ্যের কথা যদি বলি, এখনো পর্যন্ত কত কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া রয়েছে?
2: ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট মধ্যে তো 77 কিলোমিটার আমি আপনাকে জানাইছি, আর এই 77 কিলোমিটার কমপ্লিট হয়েছে। আউট যে ডিস্ট্রিক্ট আছে এটার মধ্যে যে আমার ইনফরমেশন আছে, কিছু সিপাহী জেলা ডিস্ট্রিক্ট সোনামুড়া সাব ডিভিশনে কিছু শেষ আছে, কিছু এখানে হয়েছে না। আর বেলোনিয়ার মধ্যে

0: কিছু হয়েছে না, আর ঢালাইও মধ্যে কিছু হয়েছে না, পরন্তু ডিটেল আমি কমপ্লিট জানি না, কাই কি আমি তো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টেড আছে। আর এটাও তাড়াতাড়ি কাজ এনবিসিসি এবং মিনিস্ট্রি অফ ফার্মার্স থেকে হইতাছে, এটা তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছে।
1: স্যার, অনেকগুলো কাঠাতরের বেড়া তো অনেক দিনের পুরনো হওয়াতে কিছু জং ধরে গেছে বা নানান কারণে ভেঙে গেছে, তো সেইগুলিকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে তৈরি করছেন? আবার
0: 15-16 বছর পহিলে এটা হয়েছে, আর কোথায় এটা মনসুন বৃষ্টি বেশি বৃষ্টি হইলা পরে আর ইলিগাল কিছু অ্যাক্ট হইলা পরে এগুলি কাটাতার ভাঙা হয়েছে। অলরেডি গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে এই কথা হয়েছে, এই ইস্যু রেজ করছে, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে আমার যে ইনফরমেশন আছে, আমার যে কলিগ বিএসএফ এখানে পোস্টেড আছে, বলছে কি অলরেডি এটা কাজ হইতাছে, এটা মানে এস্টিমেট হয়েছে আর এটা টেন্ডার তাড়াতাড়ি হইব, আর কাই কি এটা তো বেশি কস্টগুলি আছে, তো এটা ফেজ ওয়াইজ গভর্নমেন্ট লেব, যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়া আছে এর মধ্যে পহলে হইব আর এটা পরে হইব, কুছ ডিজাইনও মধ্যে চেঞ্জ হইব, তো এটা ফাইনাল পিকচার আমার কাছে আসে নেই।

0: ইন্ডিকেশন আছে, আমার যে কলিগ বিএসএফ এখানে পোস্টেড আছে বলছে কি অলরেডি এটা কাজ হইতাছে, এটা মানে এস্টিমেট হয়েছে আর এটা টেন্ডার তাড়াতাড়ি হইব, আর কাই কি এটা তো বেশি কস্টগুলি আছে, তো এটা ফেজ ওয়াইজ গভর্নমেন্ট লেব, যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়া আছে এর মধ্যে পহলে হইব আর এটা পরে হইবে, কুছ ডিজাইনও মধ্যে চেঞ্জ হইব। তো এটা ফাইনাল পিকচার আমার কাছে আসে নেই, পরন্তু গভর্নমেন্ট যে আপনি বিষয়ের মধ্যে এটা হাইলাইট করছে এটা গভর্নমেন্টও ধ্যান মধ্যে আসে।
1: স্যার তারপরেও তো দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে অনুপ্রবেশকারীরা প্রবেশ করছে রাজ্যে, তো সেই দিকটা আপনি কিভাবে দেখছেন বা কোন দিকে ফাঁক রয়েছে?
0: এটা তো একটা মেজর সেন্সিটিভ ইস্যু, কাহে কি বর্ডার ফেন্সিংও হইলা পরে কোথায় কোথায় থেকে স্মাগলিং এবং হিউম্যান ট্রাফিকিং এটা হইতাছে, পরন্তু এটা অতগুলি 800 পুরা রাজ্যের মধ্যে তো মোর দেন 856 কিলোমিটার বর্ডার ফেন্সিং আছে, এগুলি তো সবগুলি কভার করে তো কোনো সিকিউরিটি ফোর্স সে থেকে ডিফিকাল্ট, পরন্তু চেষ্টা হইতাছে আর যে ইন্টেলিজেন্স লেভেল যে ইনফরমেশন আছে এর মধ্যে কাজ হইতাছে। আমি উমিদ করি কি আগার স্টেট পুলিশ এবং বিএসএফ এবং আদার এজেন্সিস মিলে জুলে খুব ভালো থেকে কোঅর্ডিনেশনসে কাম করে তো এই সমস্যা সমাধান হয়ে যাব, এটা অলরেডি চেষ্টা কোঅর্ডিনেশনে আর যে রেগুলার মিটিং রেগুলার ইন্টেলিজেন্স শেয়ার এটা অলরেডি চলতেছে, আপনি খুব কুছ দিনের মধ্যে বেশি পরিমাণে ইম্প্রুভমেন্ট এটা দেখ, এটা তো অলরেডি কনসার্ন সেকশন আসেই, আগে ইলিগাল হিউম্যান ট্রাফিকিং আসে তো অলরেডি কোর্টের মধ্যে যাইব আর পাসপোর্ট অ্যাক্ট মধ্যে এটা অ্যাকশন হইব, স্মাগলিং হইলা পরে কাস্টম অ্যাক্ট এবং ইডি মধ্যে যে পিএমএলএ অ্যাক্টের মধ্যে অ্যাকশন হইব, এটা তো অলরেডি এটা তো কন্টিনিউয়াস প্রসেস। আর এখানে তো আপনিও নিউজ পেপারের মাধ্যম দেখতে পারে কি লাস্ট 6-7 মাস মধ্যে তো এটা খুব অ্যাক্টিভ হয়েছে, মানে কি আমার ন্যাশনাল এজেন্সিজ এবং স্টেট এজেন্সিজ ডিফারেন্ট এজেন্সি টুগেদার কাম করছে, সঙ্গে সঙ্গে কাজ করছে, আমি উমিদ করতেছি কি এটা আর ইম্প্রুভ হইব, যে মধ্যে ইন্টেলিজেন্স শেয়ারিং হইব টেকনোলজি ইউটিলাইজেশন হইব এটা আর এটা আম জনতা খাতির এটা আর ভালো হইব।
1: স্যার সর্বশেষ আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে বা রাজ্যবাসীর উদ্দেশ্যে আপনি একজন জেলাশাসক হিসেবে কি বার্তা দেবেন এই সীমান্তের কাঁটাতারের বেড়া নিয়ে?
0: আমার নিবেদন আছে কি সিকিউরিটি পার্সোনাল এবং সিসিটিভি ক্যামেরা এবং এগুলি একটা লিমিটেড রোল আছে, আমার যে যে নাগরিকগুলি এখানে থাকতেছে বর্ডার মধ্যে বর্ডার ফেন্সিং এর কাছাকাছি থাকতে এটা তো মেন আমার অ্যাসেট, মানে কি এটা তো মেন প্রহরি, এটা আমি নিবেদন করব কি ইলিগাল অ্যাক্টিভিটি আগর কাটা তার মধ্যে হইতে আসে তো এটা গ্রামে যে গ্রামে কাছাকাছি আছে এই গ্রামও ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন হইব, তা আপনি প্রশাসনের সঙ্গে সহযোগ করো, আপনি কোনো ইনফরমেশন আইলা পরে প্রশাসন এবং পুলিশ সঙ্গে শেয়ার করো, আর সাথে সাথে দরকার হইলা পরে যে প্রশাসন আপনাকে রিকোয়েস্ট করে আপনাকে ইনফরমেশন আপনাকে গ্যাদার করে এটা আপনি তাড়াতাড়ি দো, এর মাধ্যমেই আমি এটা করতে পারি।
1: থ্যাংক ইউ স্যার। শ্রোতবন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডক্টর বিশাল কুমার স্যারের সঙ্গে, তিনি কিন্তু সীমান্তের কাঁটাতারের বেড়া বা নিরাপত্তাজনিত বিভিন্ন বিষয়গুলো আমাদের সঙ্গে ভাগ করলেন এবং জনগণকে এই অবৈধ পাচার বা অবৈধ অনুপ্রবেশ রোধে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কিন্তু আবেদন জানিয়েছেন তিনি। শ্রোতাবন্ধু, সময় জানান দিচ্ছে আজকের মতো আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে, আগামী পর্বে অন্য কোনো বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, নমস্কার।
2: আকাশবাণী আগরতলা।

প্রতি বছর বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ জলবাহিত সংক্রমণের সম্মুখীন হয়। এটি সাধারণত সেই সব দেশে ঘটে যেখানে স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধির অভাব রয়েছে, পাশাপাশি নিরাপদ পানীয় জলের সীমিত অ্যাক্সেস রয়েছে। নিজেকে এবং আপনার সম্প্রদায়কে রক্ষা করার জন্য জলবাহিত রোগ সম্পর্কে সচেতন থাকা গুরুত্বপূর্ণ, যেমন এগুলি কোথা থেকে আসে, কিভাবে প্রকাশ পায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। আসুন আগামী 2 জুন রাত 8:05 সুস্বাস্থ্য অনুষ্ঠানে কথা বলি জলবাহিত রোগ লক্ষণ কারণ প্রতিরোধ ও চিকিৎসা নিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসক শঙ্কর চক্রবর্তীর সঙ্গে। আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে কিন্তু ফোন করুন 2326253 এই নম্বরে।

জল মানুষের জীবনের জন্য অপরিহার্য, কিন্তু অপরিশোধিত জল গুরুতর স্বাস্থ্যগত পরিণতি ডেকে আনতে পারে।

আকাশবাণী আগরতলা, এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পী কণ্ঠে। প্রথম গানখানি শুনুন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানখানি শুনছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। শুনছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়। পরবর্তী গানখানি শুনুন একই শিল্পীর কণ্ঠে।

আকাশবাণী আগরতলা এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন কণিকা বন্দ্যোপাধ্যায় এবং হেমন্ত মুখোপাধ্যায়। এবারে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে রিলে করে অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভা।

মিনিটে অভিজ্ঞাপন, সকাল 8:40 যুববাণী, সকাল 9:10 দেশবন্দনা শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 9:15 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, সকাল 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, সকাল 10:00 শুনবেন হিন্দি ছবির গান, সকাল 10:30 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, সকাল 11:00 শুনবেন বাংলা ছবির গান, বেলা 12:00 ককবরক অনুষ্ঠান নুগুল, বেলা 12:30 ককবরক অনুষ্ঠান খেরিংবার, বেলা 12:55 চাষের কথা, বিষয় মিস্তা চাষ, 1:05 রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দুপুর 1:40 লোকগীতি শুনবেন নির্মলেন্দু চৌধুরীর কণ্ঠে, নজরুলগীতি শিল্পী ইন্দ্রাণী সেন শুনবেন দুপুর 1:50, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 চাকমা গানের শিল্পী স্মৃতি রেখা চাকমা, সন্ধে 6:05 শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠানে ষষ্ঠ শ্রেণীর বাংলা গদ্য বজরাই ডাকাতি থেকে পাঠ দেবেন তারাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সুপ্তি দেবনাথ, সন্ধে 6:30 ঘর গৃহস্থের আসরে জৈব পদ্ধতিতে ফল ও সবজি চাষ প্রসঙ্গে প্রবীর দত্তের সাক্ষাৎকার প্রচারিত হবে, পরে লোকগীতি শুনবেন রুনা লাইলার কণ্ঠে, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, সন্ধে 7:45 ককবরক সংবাদ, সন্ধে 7:55 স্থানীয় বাংলা সংবাদ, রাত 8:05 সংবাদ বিচিত্রা, রাত 8:15 শুনবেন হিন্দি ছায়াছবির গান, রাত 8:30 আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পী কণ্ঠে, রবীন্দ্রসঙ্গীত শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে রাত 9:00, স্পটলাইট রাত 9:15, রাত 9:30 বিভিন্ন শিল্পী কণ্ঠে শুনবেন আধুনিক গান, রাত 10:10 কর্মখালী বিজ্ঞপ্তি, রাতে 10:15 অগ্নিপ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন আধুনিক গান, প্রয়োজনে শেষ মুহূর্তে অনুষ্ঠানের পরিবর্তন হতে পারে, আকাশবাণী আগরতলা জানিয়ে দিলাম আমাদের আগামীকালকের অনুষ্ঠান সূচি, আমাদের অধিবেশনের এখানেই সমাপ্তি, আগামীকাল অধিবেশন শুরু হবে সকাল 5:52, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02 হয়ে 42 সেকেন্ড, জয় হিন্দ।